আকাশবাণী মুর্শিদাবাদ। আজ বুধবার, 10ই আষাঢ়, 1948 শকাব্দ। 16ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। 1লা জুলাই, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 14 সেকেন্ড।

ডক্টর বিধানচন্দ্র রায় বলেছেন, আমি গণতন্ত্র সমাজতন্ত্র বুঝি না, আমি বুঝি সাধারণ মানুষকে কিভাবে বেশি সুবিধা দেওয়া যায়। আমার তরুণ বন্ধুরা, তোমরা বঞ্চনা, ভয়, অজ্ঞতা, হতাশা এবং অসহায়ত্বের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামের সৈনিক, নিঃস্বার্থ সেবার মনোভাব নিয়ে দেশের জন্য আত্মোৎসর্গ করে আশা ও সাহসের সাথে এগিয়ে চলো। তিনি বলেছেন, মনে রেখো, এই পরিবর্তনশীল ও গতিশীল বিশ্বে তোমাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে, অন্যথায় তুমি পিছিয়ে পড়বে। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থানও নিশ্চিত করা হয়েছে। পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলের কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরিভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিনের থেকে বাড়িয়ে 125 দিন করেছে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, বার্ষিক অমরনাথ যাত্রার 55,000 তীর্থযাত্রী থাকার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উন্নত নিরাপত্তার উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,880 মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে 57 দিন ধরে এই তীর্থযাত্রা শুক্রবার 3 জুলাই শুরু হবে। অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী 48 কিলোমিটার দীর্ঘ নুনওয়ান পাহলগাম পথ এবং গান্দরওয়াল জেলার অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া 14 কিলোমিটার দীর্ঘ ওয়ালতাল পথ এই দুটি রুট দিয়েই যাত্রা শুরু হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ অঞ্চলগুলিকে চিহ্নিত করে সেগুলির উন্নয়ন কাজে হাত দিয়েছে। এর জন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গড়করি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সড়ক নিরাপত্তা প্রচারে তিনি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শ্রী গড়করি গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বেশি জোরে গাড়ি না চালানো, হেলমেট এবং সিট বেল্ট ব্যবহার করা, লেন সংক্রান্ত নিয়মকানুন মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভাজিলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF-কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF-এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বক্তব্য। কাউন্টার টেরোরিজম উইক বা সন্ত্রাসবাদ বিরোধী সপ্তাহ পালন করার সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, পাকিস্তান যে কতটা ভয় পেয়েছে তা FATF-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা দেখেই বোঝা যাচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও

রেলপথকে আরও শক্তিশালী করে তোলা হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা করে তুলবে। আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা এবং শক্তিশালী করার বিষয়ে পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও গভীর করার ওপর বিষয় নিয়ে পন্থাপদ্ধতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। শ্রী তাকাইচির এটি ভারতের প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানান। শ্রী মোদী বলেছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের ওপরও জোর দেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ম্যানচেস্টারে, তৃতীয় ম্যাচ 7 জুলাই নটিংহামে অনুষ্ঠিত হবে। শেষ দুটি ম্যাচ হবে যথাক্রমে ব্রিস্টল ও সাউদাম্পটনে। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হবে 11 জুলাই। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি হতে চলেছে। খেলা শুরু হবে আরেকটু পরে ভারতীয় সময় সকাল 6:30। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি ব্যারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 পৌঁছাল তারা। নরওয়ে হয়ে আন্তোনিও মুসা 39 মিনিটে প্রথম গোল করেন। 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেছেন, কিন্তু 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে আবারও ফিরিয়ে আসেন রাউন্ড অফ 16। রাউন্ড অফ 16 নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

লালন কাটু রসের বর্ষণে হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে তপের তপের বালন কাটু রসের।

ধারা ভুবন মিলন ছপন মধু।

0: লাফে বাঁধন কাদুর রসের বর্ষণে।
1: রবীন্দ্রসঙ্গীত শুনছেন এবারের শিল্পী মৃণাল চক্রবর্তী।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

গানটি শুনলেন শচীনদেব বর্মনের কণ্ঠে। আর এর সঙ্গেই শেষ হলো আমাদের নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের কৃষি বিষয়ে পরামর্শ জানিয়ে দিই। জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার

আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসলের ব্যবস্থাপনার ক্ষেত্রে বলা হয়েছে, জমিতে বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছকে পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন, যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। উদ্যান পালনের জন্য বলা হয়েছে, উঁচু জমিতে রিজ ও ফাড়ো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো ও কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থার জন্য, প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগ চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা গ্রহণ করুন। শুনলেন কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী দীনেন্দ্র চৌধুরী।

চরণে ঠাই দাও না, নিজামুদ্দিন পা

আল্লাহ করুণাধার, সকল কিছু তেরা একতার। তুমি আল্লাহ করুণাধার, সকল কিছু তেরা একতার। মোবারকের কেউ নাই আর

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেব। ৭:২৫ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর থাকবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। ৭:৪৫ বাংলা ছায়াছবির গান, সকাল ৮টায় শুভ সকাল। আজকের বিষয়, ভালো থাকুন চিকিৎসকেরা। ৯টায় আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। ৯:১০ আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, ১০টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, ১২:৫৮ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান 2:05 অনুরোধের আসর। আজ শুনবেন লোকগীতি। 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 3:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল গীতি। 5:30 ক্ষেত খামারের কথা। 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 6:05 শুনবেন কীর্তন।

সন্ধে 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 স্বচ্ছ ভারত, 6:55 জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে শুনবেন কাজল কৃষ্ণ বণিক, মাফ করবেন, ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সাক্ষাৎকার। 7:10 আজ সন্ধ্যায় 7:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 8:10 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 8:25 বাংলা আধুনিক গান, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ১০:10 জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয় রাতের রাগ, লাইভ ফোন ইন এই প্রোগ্রামের উপস্থাপনায় থাকবেন সুমন চট্টোপাধ্যায়। রাত্রি 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 এ পৌঁছেছে।

মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প, অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাইদারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ক তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি

ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের ওপরও গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালো। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও নুসা 39 মিনিটে প্রথম গোল করেন, 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন, 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ 16-এ নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্টুটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। গ্রামীণ এলাকায় আজ থেকে চালু হতে চলেছে ভিবিজি রামজি প্রকল্প। রাজ্য সরকার বিভিন্ন শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS এর এক্সিকিউটিভ আধিকারিকদের নিয়ে আজ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের 145তম জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যের 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে

0: জানিয়েছেন।
1: এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর মধ্যে 5,00,000 আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে,
0: যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। প্রথম পর্যায়ে প্রায় 28,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সরকার জানিয়েছে যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে যাদের আবেদন বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি কোনো অযোগ্য আবেদন ভুলবশত গৃহীত হলেও পরবর্তী যাচাইয়ে তা বাতিল করা হতে পারে। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রীয় বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিবিজি রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ায় 15 দিনের মধ্যেও তারা যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা না পান তবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। পরিকল্পনা জেলার পারফরমেন্স অনুযায়ী প্রকল্পের কাজ ঠিকভাবে এগোচ্ছে কিনা তার উপরে নজরদারির জন্য মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি স্টিয়ারিং কমিটি তৈরি করা হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। নতুন কাঠামো অনুযায়ী এ ও বি এই দুটি জোনে ভাগ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। জোন এতে অদক্ষ বা আনস্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 10,558 টাকা বা দৈনিক 406 টাকা এবং জোন বিতে সেই মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। জোন এতে কর্মরত সেমি স্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন 11,615 টাকা এবং জোন বিতে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্কিল বা দক্ষ শ্রমিকদের জন্য জোন এতে ন্যূনতম মাসিক মজুরি 12,777 টাকা এবং জোন বিতে 11,807 টাকা করা হয়েছে। পাশাপাশি জোন এর দক্ষ বা হাইলি স্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 14,054 টাকা এবং জোন বিতে 12,990 টাকা নির্ধারণ করা হয়েছে বলে শ্রম দপ্তর জানিয়েছে। প্রতিদিন 8 ঘন্টা হিসেবে সপ্তাহে সর্বাধিক 48 ঘন্টা কাজের সীমা বজায় রেখে সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাট ও আসবাব শিল্প, হোটেল রেস্তোরাঁ, তথ্য প্রযুক্তি শিল্প সহ মোট 31টি নির্ধারিত শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরতদের এই ন্যূনতম মজুরি কাঠামো হার প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এদিকে বিগত সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি 6 বার বৃদ্ধির কথা ঘোষণা করলেও হোসিয়ারি শিল্পে তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ জানিয়ে ওয়েস্টবেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়ন শ্রম দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে। সরকার ঘোষিত মজুরি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। রাজ্য সরকার পরিকাঠামো ও পানীয় জল সরবরাহ প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর বিশেষ জোর দিচ্ছে। নবান্নে গতকাল পূর্ত সড়ক বিভাগ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পৃথক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার ও প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং শীর্ষ আধিকারিকরা। পূর্ত দপ্তরের সড়ক বিভাগের বৈঠকে জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতি, নির্মাণের গুণগত মান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 31 জুলাইয়ের মধ্যে জল জীবন মিশনের আওতায় 4,100টি গ্রামে 100 ভাগ কাজ শেষ করা হবে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS এক্সিকিউটিভ সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনদান্যের অডিটোরিয়ামে আজ বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়

0: করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক অভিজ্ঞতা, সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব। রাজ্যের আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে বিশ্ব বাংলার ব প্রতীকযুক্ত পতাকার পরিবর্তে নেভি ব্লু রঙের পতাকায় অশোকচক্র সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার আলাদা হবে। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই লাগানো যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে গতকাল হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিকশিত স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জনজাতিদের আন্দোলনের মধ্যে দিয়ে। অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছিলেন। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্যের মন্ত্রিসভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামাদের মতন একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ধরতি আবা জনজাতি ও গ্রামীণ উৎকর্ষ অভিযানের আওতায় বর্তমানে রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে সকরকম পদক্ষেপ নিচ্ছে।
1: আমরা আদিবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ, তাদের ভাষা সংস্কৃতি উপাসনা স্থান সংরক্ষণ এই অধিকার করে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে কানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই, ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
0: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের 145তম জন্মদিন উদযাপিত হচ্ছে। দিনটি চিকিৎসক দিবস হিসেবেও পালিত হচ্ছে। বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার কাজ করেন। চিকিৎসক হিসেবে অসাধারণ খ্যাতি অর্জন করেছিলেন ডাক্তার রায়। অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন অনন্য সাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, তার প্রয়াণ দিবস আজ। 1962 সালে 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায় প্রয়াত হন। বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন তথা চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন আজ। বিধাননগরের এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই সঙ্গে বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন চিকিৎসক প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠন বিধান রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। গ্রামীণ এলাকায় আজ থেকে চালু হতে চলেছে ভিবিজি রামজি প্রকল্প। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 9:15।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। প্রথম গান শুনবেন অ্যাবি সেন ছবি থেকে, শিল্পী অরিজিৎ সিং।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

বাংলা ছায়া ছবির গান শুনছেন। এবারের শিল্পী রূপম ইসলাম, ছবির নাম হেমলক সোসাইটি।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল।

আজ পয়লা জুলাই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের প্রতি সম্মান জানিয়ে আজ দিনটাকে বেছে নেওয়া হয়েছে চিকিৎসক দিবস হিসেবে।

বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। 1961 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন তিনি। তাঁর কথা হয়তো বলে শেষ করা যাবে না। এই মহান মানুষটিকে নিয়ে আমরা কম বেশি অনেকেই জানি। তাঁর প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের বিষয়, ভালো থাকুন চিকিৎসকেরা। আসলে বন্ধুরা, আজকের দিনটা শুধুমাত্র একটা দিন নয়। দেখুন, আমরা যারা সবসময় ভাবি যে আমরা অসুস্থ থাকব, চিকিৎসকেরা আমাদের সারিয়ে দেবেন, আর এটাই আমরা মোটামুটি ধ্রুব সত্য বলে মেনে নিয়েছি। কিন্তু প্রত্যেকটা পেশারই তো নিজস্ব চ্যালেঞ্জ এবং অনেক ধরনের বিষয় রয়েছে। তারা হয়তো মাঝে মাঝে ব্যর্থ হন, তারাও হয়তো মাঝে মাঝে হতাশায় ভেঙে পড়েন। তাদেরও তো নিজস্ব জীবন আছে, যাপন আছে, আর সবসময় তাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাহলে সেই মানুষটিকে ন্যূনতম শ্রদ্ধা, সম্মান বা ধন্যবাদ জানানোর প্রয়োজন অনেক সময় আমরা করে থাকি না। কিন্তু তারা ভালো না থাকলে আমরা ভালো থাকব কী করে? তাদেরকে ভালো রাখতে হবে। তাই আজকের বিষয় বেছে নিয়েছি, ভালো থাকুন চিকিৎসকেরা। তাহলে আবারও ডক্টর বিধানচন্দ্র রায়কে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 03482259648।

প্রথমেই চলে যাব ফোনে, দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো,

0: হ্যালো,
1: হ্যালো, কে বলছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা বলুন।
0: বহরমপুর সৈয়দাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
1: বলুন।
0: আচ্ছা, এটা তো বিশেষ দিন, 1 জুলাই, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন দুটো একসঙ্গে, তো এটা এই বিরল ঘটনা, কয়েকজনের মধ্যেই দেখা যায় যে জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, এবং তারা সকলেই মানে একজন বিশিষ্ট ব্যক্তি, তার মধ্যে বিধানচন্দ্র, তা আমি বিসি রায়কে বিসি রায় বলি না, আমি বলি ভগবান চন্দ্র রায়,
1: একদম
0: উনি ভগবানেরই আর একটি রূপ। আমি কয়েকটা, আমি আজকে যেহেতু চিকিৎসক দিবস, কয়েকটা আমার দু তিনটে এই এক দুটো ঘটনা মনে পড়ছে যে ওনার চিকিৎসা সম্বন্ধে।
1: কিন্তু আজকের দিনটা আমরা অবশ্যই তাকে নিয়ে তো কথা বলবই, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে ভালো থাকুন চিকিৎসকেরা। দেখুন, আমরা যখন চিকিৎসকের কাছে যাই, আমাদের সমস্ত দায় দায়িত্ব তাদের উপর ফেলে দিই এবং আশা করি তারা সব কিছু করে দেবেন, কিন্তু তাদেরও তো একটা ভালো থাকা আছে, সে বিষয়ে কি বলবেন?
0: আমি একটুকুই বলবো যে আজকালকার যখন দেখি কোনো নার্সিংহোমে কোনো ব্যক্তি যখন মারা যান, তারা যখন সেই চিকিৎসক এবং সেই চিকিৎসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়, সকলের কাছে এই আবেদনটাই রাখবো, কোনো চিকিৎসক ইচ্ছাকৃতভাবে কাউকে মানে মারার জন্য কোনো কিছু করে না, তাই আপনারা ধৈর্য রাখুন, ওটা ভুল করে হয়ে যায়।

0: বলবো?
1: একদম, ধৈর্য রাখতে হবে, কারণ তারাও তো মানুষ, তাদেরও তো সুবিধা অসুবিধা আছে। ধন্যবাদ আপনাকে। নিয়ে নেব আরো একটা ফোন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি রানীনগর বাজার থেকে প্রকৃতি মন্ডল বলছি।
1: বলুন,
2: ভালো আছেন তো দিদি?
1: হ্যাঁ, ভালো আছি।
2: হ্যাঁ, ঠিক আছে। আমি বিষয়ে আছি।
1: হ্যাঁ,
2: আজ যে বিষয় দিয়েছেন, সত্যি ডাক্তাররা যদি সুস্থ না থাকে তাহলে আমাদের সুস্থ করবে কি?
1: একদম
2: তাই, ডাক্তারদের অবশ্যই সুস্থ থাকতে হবে। তাদেরকে ডাক্তারি মতে যেভাবে খাবার খেতে হয়, যেভাবে চলাফেরা করতে হয়, ঠিক সেইভাবে মেনে চলতে হবে। তাদের শরীর, তাদের দেহ ফিটনেস আগে দরকার, তাই তারা এই অবস্থা গুলো তারা করে এবং যোগ ব্যায়ামও করে। আর আমি জানি যেটুকু, আমরা যখন ফুটবল খেলতাম তখন আমাদের রায়নগরের হাসপাতালে ডাক্তাররাও আমাদের সঙ্গে প্রায় খেলাধুলা করতো। তাই এই যে আমি দেখেছি তাদের,
1: তাদেরকে আজকে আমরা ধন্যবাদ দেব এবং তাদেরকে সুস্থ থাকতে বলবো, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ, তাই আজ দেখতে পাই যে করোনার সময় যেভাবে ডাক্তার আমাদের পাশে ছিল এবং আছে, তাদের সত্যি তাদের অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রম আমরা কোনোদিনই ভুলতে পারবো না। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। এখন পর্যন্ত ডাক্তাররা যে পরিমানে আমাদের জন্য সুচিকিৎসা বা আমাদের যত্ন করে, এ কথা সত্যি বলতে কেমন লাগে।
1: তাদেরকে আমাদের ভালো রাখতে হবে। ধন্যবাদ,
2: দরজার জায়গা আমাদের। নমস্কার।
1: সত্যি সত্যি এই বিষয়টা যখন এলো যে করোনার সময় কি করেছেন তারা, শুধু করোনা কেন, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই তারা তো আছেন, যে কোনো ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশান যাই হোক না কেন, আর সেটা যদি প্যান্ডেমিক হয়ে যাক তাহলে তো সেক্ষেত্রেও তারা আছেন। এই মুহূর্তে ইবোলা নিয়ে আমরা শুনছি, দেশে বিদেশে ইবোলা নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে, কিন্তু কোনো কোনো ডাক্তার সেখানে যাচ্ছেন স্বতঃপ্রণোদিতভাবে এবং সেখানে গিয়ে সেই রোগে আক্রান্ত হচ্ছে। আবার ডাক্তার আক্রান্ত হলে তিনিও তো মানুষ, তিনিও তো সেই রোগ বহন নাও করতে পারেন, মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন। সেসব বিষয় মাথায় রেখেও তারা কিন্তু অক্লান্ত সেবা করে যাচ্ছেন আমাদের। এবারে মেসেজ পড়ব। রতন বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থেকে লিখেছেন, রাতমা রামপুরহাট থেকে। যারা ভালো থাকলে আমরা ভালো থাকি, তারা হলেন আমাদের প্রকৃত বন্ধু চিকিৎসক। অভাব, অশান্তি আর অসুখ, এই তিনটি নিয়ে আমাদের জীবন। আর দেহ মন সুস্থ থাকলে অভাব ঘুচে যায়, অশান্তিও আসে না। আর এই কাজটা আমাদের করে থাকেন চিকিৎসকগণ, তাই চিকিৎসকদের ভালো থাকাটা আমাদের ভালো থাকার জন্য খুব প্রয়োজন। রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখেছেন।

রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন, দিনটি শুধুমাত্র ডাক্তারদের সম্মান জানানোর দিন নয়, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত সকলের সেবাকে সম্মান জানানোর দিন। আমরা যখন অসুস্থ হই, চিকিৎসক শুধু ওষুধ নয়, দেন ভরসা, ভালো হয়ে যাওয়ার আশ্বাস। অন্যদিকে চিকিৎসকেরাও মানুষ, ওনাদের ক্লান্তি আছে, অসুস্থতা আছে, ওনারা ভালো থাকলে আমরা ভালো থাকব। সুস্থতার পথটি একার নয়, রোগী, ডাক্তার ও পরিবার সকলকেই এই পথের সহযাত্রী হতে হবে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক ডাক্তার ও রোগীর মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক হোক শক্তিশালী। রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

নয়ন দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে লিখেছেন। চিকিৎসকের অবদান কোনোদিনই ভোলার নয়, ভগবানের পরে মহান ডাক্তারেরা, এই ডাক্তারবাবুরা আছেন বলেই আমরা বেঁচে আছি। নয়ন দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে লিখেছেন।

শৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, যারা দিন রাত মানুষের জীবন বাঁচাতে নিরলস পরিশ্রম করেন, অসুস্থতার অন্ধকারে আশার আলো হয়ে পাশে দাঁড়ান, সেই সকল চিকিৎসকদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সকল চিকিৎসকেরা, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আপনাদের নিষ্ঠা, মানবিকতা ও সেবার মনোভাব সমাজকে প্রতিনিয়ত আরও শক্তিশালী করে তুলছে। শৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন।

শীষ মোহাম্মদ শীশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন। আমি রোগী হিসেবে বার্ন ইউনিটে অনেকদিন ভর্তি ছিলাম। সে সময় দেখেছি হাউস স্টাফ এবং জুনিয়র ডাক্তাররা কী পরিশ্রম করে, তারা কর্মবিরতি করেন। এই সময়ে আমার এবং আরও কয়েকটি রোগীর সিরিয়াস কন্ডিশন মেডিকেল কলেজ ছুটি নিয়ে বাড়ি চলে যেতে বলেছে। এই সময় আমার অপারেশন হয়েছে। একজন হাউস স্টাফ মীরা রেলান আমাকে বলেন, অফিসিয়ালি আই এম ইন স্ট্রাইক বাট আই উইল টেক কেয়ার অফ ইউ। সেদিন কথাটা শুনে মন ভরে গিয়েছিল। একজনের পায়ে হাঁটুর পেছন দিকে খেজুরের কাঁটা আটকে গিয়েছিল, বড় ডাক্তাররা বলেছিলেন অপারেশন করতে। জুনিয়র ডাক্তার সেটা দেখতে পায় এবং চিমটে দিয়ে তুলে নেয়। প্রথমে বকাবকি করলেও পরে অনেক ডাক্তারবাবু তাকে ধন্যবাদ দেন। হাসপাতালের লাইফলাইন হচ্ছে এরা। ভালো থাকো জুনিয়র ডাক্তারবাবু এবং দিদিগণ, ভালো থাকুন সব ডাক্তার, ভালো থাকুন আপনারা। এই বলে চিঠি শেষ করেছেন শীষ মোহাম্মদ শীশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে।

খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় মহাশয়ের জন্ম মৃত্যু দিনে বিনম্র প্রণাম জানাই, স্মরণ করি। আজকের দিনটি দেশ জুড়ে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। সেই সমস্ত চিকিৎসক যারা সারা জীবন ধরে আমাদের সুস্থ রাখার জন্য সচেষ্ট থাকেন, আজ আমাদের কামনা সেই সমস্ত চিকিৎসক সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার পরিজন নিয়ে শান্তিতে জীবন কাটান। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন।

মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আচ্ছা, থিম যেটা আপনি লিখেছেন সেটা 2025 সালের, ওই এখনো পর্যন্ত এবারের থিমটা আমরা সেইভাবে বলতে পারছি না। যাই হোক, থিম যেটা ছিল সেটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যে মাস্কের আড়ালে যারা আমাদের প্রতিনিয়ত ভালো করে চলেছেন তারা কারা, তারা ডাক্তারেরা, আর তাদের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা তো জানাবই। আর আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা অবশ্যই এটা মনে রাখবেন যে প্রত্যেকটি মানুষের জীবনেই ভালো মন্দ দিক আছে, সেই ভালো দিকটার উপর যদি আমরা জোর দিই তাহলে হয়তো অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। আচ্ছা, আপনার মেসেজে আসি। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদের। সম্মানীয় ডাক্তারদের মানসিক এবং আবেগের সুস্থতাকে জোর দিতে হবে, যারা অন্যের জীবন বজায় রাখতে নিজেদের স্বাস্থ্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত অমূল্য অবদান রেখে চলেছেন মানবের হিতার্থে। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

মহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছেন, সুস্বাস্থ্যে গড়ে ওঠে সুস্থ সমাজ। এই স্বাস্থ্য সুরক্ষায় একজন চিকিৎসকের ভূমিকা অতুলনীয়। একজন চিকিৎসকই ওষুধ ছাড়া কোমল আচরণ, ইতিবাচক মনোবল দিয়ে একজন মুমূর্ষু রোগীকে জীবন দান করতে পারেন। তাঁর সেবা, সংযম, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা তিনি সমাজে শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। সাধারণ মানুষ একজন চিকিৎসককে ভগবান রূপে বিশ্বাস করেন। যে কোনো শারীরিক ও মানসিক রোগীর কাছে তারা যেন দেবদূতের মতো পাশে এসে দাঁড়ান। সঠিক পরীক্ষা নিরীক্ষায় রোগ নির্ণয় করে তা উপযুক্ত চিকিৎসায় নিরাময় করে রোগী ও তার পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনেন। একজন আদর্শ চিকিৎসকের জীবনযাত্রা সত্যি খুব কঠিন, ব্যস্ততাপূর্ণ। দিন রাতের অক্লান্ত পরিশ্রমে সমাজের যে কোনো মহামারীতে তারাই প্রথম সারির যোদ্ধা। আমি আমার অন্তর থেকে তাদের প্রণাম জানাই, প্রার্থনা করি সুস্থ থাকুন প্রত্যেক চিকিৎসক। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছেন।

দেখুন, একজন ডাক্তারের যে সমস্ত ভূমিকা থাকা দরকার বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেটা দেখিয়ে থাকেন। এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা না বললেই হবে না। মানুষটি শুধুমাত্র একজন গুরুগম্ভীর ডাক্তার ছিলেন তা তো নয়, তিনি অসামান্য রসবোধের অধিকারী ছিলেন। আর তিনি বিশ্বাসও করতেন যে রোগীকে যদি ভালোভাবে কথা বলা হয় আর যদি হাসি মুখে তাকে দেখা হয় তাহলে তার 70% রোগী সেরে যেতে পারে। এই প্রসঙ্গে তাকে নিয়ে একটা কথা চালু আছে যে তিনি পেশেন্টদেরকে

কিভাবে কথা বলতেন। শোনা যায় ডাক্তার রায় মজার ছলে তার পেশেন্টদের বলতেন যে অসুখ হলে অবশ্যই দেরি না করে ডাক্তার দেখাবেন,

0: সমস্ত রোগী হেসে উঠতেন। আমরা জানি এই মজার ছলে এই যে চিকিৎসা তার অনেকটাই সুস্থতা দিয়ে দেয় তা রোগীদের মধ্যে। অবশ্যই এটা মজা, ওষুধ না খেলে মানুষ বাঁচবে কী করে, ওষুধ তো খেতেই হবে বিভিন্ন ক্ষেত্রে। তবে এটা ঠিক যে আমরা যেমন ওষুধ খেয়ে ডাক্তারের কাছ থেকে প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে বাঁচার চেষ্টা করছি, উল্টো দিকে যিনি ডাক্তার বসে রয়েছেন তারও তো সেই পরিমাণ ভালো লাগা থাকা দরকার, তাদের কথাও আমাদের ভাবতে হবে। তাই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি ডাক্তারদের জন্য। আর আজকের বিষয় ভালো থাকুন চিকিৎসকেরা। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225968। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো,
1: তপন দাস ফোরাহাট থেকে
0: বলুন।
1: ভাই যাই বলেন, ডাক্তার না থাকলে মানুষ এই পৃথিবীতে থাকবে না। হ্যাঁ, যা এখন অবস্থা, আমার একবার ডায়রিয়া হলো, দিনে 30-40 বার পায়খানা বমি। হ্যাঁ, তো এখানে দুদিন ধরে থাকার পরে আমাকে বললো কি তুমি চলে যাও, এখানে ভালো হবে না, আমাদের কানাপুকুর হাসপাতাল। কি বলবো দিদি ভাই, ডাক্তার ভগবান, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা স্যালাইন দিল, স্যালাইনে ইঞ্জেকশন করে হ্যাঁ কি ওষুধ দিল, একবার সে স্যালাইন নেওয়ার পরে আর কোনো ওখানে গিয়ে পায়খানা বমি সব বন্ধ, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। তারপর সকালে আমাকে একবারে মাছ ভাত খেতে দিল। বলেন,
0: বলছি খুব ভালো, তারা যে আমাদের সঙ্গে আছেন এটা তো বোঝাই
1: যায়, আমি চিরদিন মনে রাখবো।
0: একদম ধন্যবাদ আপনাকে। এই যে কৃতজ্ঞ হওয়া, এটার বড় দরকার আছে। আর আমরা ভাববো যে যারা মাঝে মাঝে ভাবেন যে সব কিছু খুব সহজে হয়ে গেল, তা কিন্তু না, প্রচুর পরিশ্রম থাকে এর পেছনে। তাই অবশ্যই আমরা ধন্যবাদ দেব তাদেরকে। দেখে নেব সঙ্গে কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: আমি জয়নাল আবেদন, মুজাহিদপাড়া, গোয়ালিয়া। আজকের বিষয় হচ্ছে যে চিকিৎসকরা ভালো থাকুন। তো আজকে 145তম ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং তার মৃত্যুর জন্য বটে। তো সেই সালটা আলাদা, কিন্তু আপনার 1 জুলাই। যাই হোক, তার জন্মদিন এবং মৃত্যুদিন এই দিনে আমরা বাঙালি, বাঙালি হিসাবে বিখ্যাত ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে যে আমরা চিকিৎসকদের মঙ্গল কামনা করে যে কর্মসূচিটা গ্রহণ করেছি, এই কর্মসূচিটা সার্থক হোক।
0: একদম সার্থক হোক, এটাই আমরা চাইব। আর ধন্যবাদ আপনি আমাদের নিয়মিত শ্রোতা, প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকার জন্য। বন্ধুরা, আরও একটা ফোন নিয়ে নেব, 0348225968 এ কে আছেন দেখে নেব। হ্যালো,
3: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
3: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং
0: বলুন।
3: ভালো থাকুন চিকিৎসকরা, সত্যি কথা, কেননা তারা যদি ভালো থাকেন তবে আমরা ভালো থাকি। ডাক্তার বিধান চন্দ্র রায় ছিলেন অলৌকিক শক্তি, অলৌকিক ব্যক্তিত্ব। তার অনেক গল্পগাথা শুনেছি। আর একজন ছিলেন বীরভূমের এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়, কয়েকবার তার সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। চিকিৎসার সেবা শুধু অ্যালোপ্যাথিক নয়, হোমিওপ্যাথি, ইউনানি প্রভৃতি চিকিৎসা পদ্ধতি রয়েছে। বর্তমানে আয়ুষ নিয়ে কথাবার্তা চলছে, তা প্রতিষ্ঠিত হলে সর্বসাধারণ উপকৃত হয়। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: আরো একটা ফোন নিয়ে নেব, সঙ্গে কে আছেন? হ্যালো, সঙ্গে কে?

0: আছেন?
1: জি, আমি 5 গ্রাম খড়িগাড়া থেকে বলছি।
0: নাম বলুন।
1: নাফিল শেখ।
0: বলুন।
1: আজকের বিষয় বিধানচন্দ্র রায়ের জন্মদিন।
0: আচ্ছা, আপনি রেডিওটা বন্ধ করুন।
1: তিনি ছিলেন বিখ্যাত ডাক্তার।
0: আমাদের রিকো আসে, ওই জন্য রেডিওটা বন্ধ করে দিতে হয়, ঠিক আছে?
1: ঠিক আছে। বলছি, 1941 সালে জন্ম হয়েছিল, কিন্তু ডাক্তারকে বলা যায় ভগবানের দ্বিতীয় রূপ।
0: আর যখন ডাক্তারের কাছে যান, যখন তার শুশ্রূষা পান, তখন তো তাই মনে হয়, তাই না?
1: হ্যাঁ, অবশ্যই। ডাক্তার হলো ভগবানের রূপ, এবং ডাক্তার যে ওই বিধানচন্দ্র রায় যে আপনার ধরেন একটা উল্টো ভাবে শুয়ে মা অন্নপূর্ণাকে দেখতে দিয়েছিল একদিন আগে, এটা খুব সুন্দর।
0: অনেক ধরনের গল্প তাকে নিয়ে আছে। আর আজকে আমরা চাইবো, আমরা যে যেখানে আছি, যত চিকিৎসকেরা আছেন যারা আমাদের সুচিকিৎসা করেন, তাদেরকে আজকে আমরা ধন্যবাদ জানাবো। ধন্যবাদ।
1: এবং চোখের অপারেশন করতে গিয়েও অনেক ডাক্তারকে অবাক করে দিয়েছিলেন তিনি। খুব সুন্দর,
0: নানান ধরনের গুণে গুণান্বিত ছিলেন। সঙ্গে থাকবেন আমাদের, ভালো থাকবেন। হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: বলুন।
2: দেখুন, এই যে চিকিৎসক বা ডাক্তার যাই বলি আমরা, তারা যে আমাদের কাজে আমাদের সেবা তো দেন, তার প্রতি আমার অসংখ্য অসংখ্য শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার প্রণাম। কারণ তাদের যে পরিশ্রম করে তারা যে শিখেছে ডাক্তারি, এবং সেই শিক্ষা যে ত্যাগ করে, তাদের ত্যাগ করে আমাদের চিকিৎসা দিচ্ছেন এবং আমাদেরকে রোগ মুক্ত করছেন, এবং তাদেরকে তারা যাতে ভালো থাকে সেটা সেদিকটাও কিন্তু আমাদেরও চিন্তা করতে হবে।
0: একদম। আর সেই জন্যই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি। তারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকবেন আমাদের।

এই যে আমরা যারা সাধারণ মানুষ, যাদের ছুটি ছাটা আছে, যারা চাইলে বেরিয়ে পড়তে পারি, যখন তখন পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে পারি, তারা ভাবুন তো, যারা হসপিটালে এমার্জেন্সি রুমে থাকেন, যারা সব সময় দায়িত্ব পালন করে চলেছেন, তাদের অবস্থাটা কী হয়? কোথায় ছুটি? বাড়িতে হয়তো বা গেছেন একটুখানি বিশ্রাম করতে, সঙ্গে সঙ্গে কল আসলো আর সঙ্গে সঙ্গেই দৌড়াতে হলো। আর যখন বসে আছেন তখনও কি শান্তি আছে? রোগী যদি একটু বেশি অসুস্থ হলো, ছুটতে হবে। সেই মনের জোর আর সেই রকম প্রশান্তি কী করে পাবেন তারা? তারপরও আমরা যদি তাদেরকে বলি, না, একদম ঠিক হচ্ছে না, আপনারা একদম ভালো মানুষ না, আপনারা অনেক কিছু ভাবেন না, তাহলে কী করে হবে? আমাদের ভাবতে হবে যারা আমাদের কথা ভাবছেন তাদের কথা আমাদের ভাবতে হবে, চিকিৎসকদের সুস্থ রাখতে হবে।

রীনা রায়মণ্ডল বহনপুর গোড়াবাজার থেকে লিখেছেন, ভালো থাকুন চিকিৎসকেরা, যারা সবাইকে ভালো রাখেন তাদেরকে ভালো রাখতে হবে। চিকিৎসা শুধু পেশা নয়, একটা মহান দায়িত্ব কর্তব্য। ভয়ঙ্কর প্রাণঘাতী ভাইরাস ব্যাকটেরিয়া এসবের পরোয়া না করে যারা রোগীর সেবায় নিয়োজিত থাকেন তারা ঈশ্বর সমতুল্য ছাড়া আর কি। তবুও আমরা একথা ভুলে গিয়ে মাঝে মাঝে সামান্যতম ত্রুটি বিচ্যুতি হোক বা না হোক সেটা বিবেচনা না করেই চিকিৎসকের উপর চড়াও হতে ছাড়ি না। চিকিৎসকের কিছু ভালো কথা, হাতের স্নেহের স্পর্শই রোগীর রোগের অনেকটা সারিয়ে তোলে। রীনা রায়মণ্ডল বহনপুর গোড়াবাজার থেকে।

খাগড়া মহরমপুর থেকে নমিতা রায় লিখেছেন, ভগবানের পর যদি আর কেউ থাকেন তারা হলেন ডাক্তারেরা। আমরা অসুস্থ হয়ে পড়লে দৌড়ে ডাক্তারের কাছে যাই কষ্ট থেকে মুক্তি পেতে, তাই কামনা করি তারা আগে ভালো থাকুন। খাগড়া থেকে নমিতা রায় লিখেছেন। সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল আপনি লিখেছেন, চিকিৎসকেরা ভালো থাকলে আমরা ভালো থাকব, আর যদি সবাই ভালো থাকে তাহলে একটি রোগমুক্ত দেশ, রোগমুক্ত পৃথিবী গড়ে উঠবে। চিকিৎসক ভগবানের বা সৃষ্টিকর্তার অবতার এক রূপ। একটি চিকিৎসককে কতটা টেনশনে থাকতে হয় তা একজন চিকিৎসক ছাড়া আর কেউ জানে না। সারগাছি বিনকার থেকে মৃণাল পাল লিখেছেন।

তন্ময় প্রামাণিক কেবলরামপুর মন্দির পাড়া থেকে বলেছেন, চিকিৎসক হলেন ভগবান সম, তারা ভালো থাকলে আমরাও ভালো থাকব। তাদের সুস্বাস্থ্য কামনা করি, তারা আমাদের শরীরের সুস্থতা ফিরিয়ে এনে আমাদের মনে আনন্দ দেন। তন্ময় প্রামাণিক কেবলরামপুর মন্দির পাড়া থেকে লিখেছেন। মানসী বড়াল মধুপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, আমার সন্তান চিকিৎসক, সর্বদাই চিকিৎসায় ব্যস্ত থাকে। চিকিৎসক

মানবিকতা প্রশংসনীয়। করোনার সময় আমরা অনেক চিকিৎসকদের হারিয়েছি। চিকিৎসকদের সাথে রোগীদের আত্মীয় স্বজনদের একটু সহযোগিতা দরকার। সকল চিকিৎসকদের জানাই শ্রদ্ধা ভালোবাসা। মানসী বড়াল, মধুপুর, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

সম্বলপুর উড়িষ্যা থেকে সোমনাথ দাস। আপনি লিখেছেন, পার্থিব জগতে আমরা ঈশ্বরের সন্ধান পাই বা না পাই, চোখে দেখতে পাই না, কিন্তু বাস্তব জগতে যারা মানুষকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনেন, তারা জ্যান্ত শরীরে ঈশ্বর চিকিৎসক। ভুল করা স্বাভাবিক ধর্ম, প্রবাদ ঈশ্বরেরও ভুল হয়। কিছু অসহিষ্ণু মানুষ ডাক্তারের সামান্য ভুল হলেই খারাপ আচরণ করে থাকেন, যা কখনোই কাম্য নয়। সমাজকে তথা বিশ্ববাসীকে সুস্থ রাখার জন্য ঈশ্বরের প্রতিভূ চিকিৎসকেরা ভালো থাকুন। আমিও পথ দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ডাক্তারবাবুদের অক্লান্ত পরিশ্রমে সুস্থ জীবনে ফিরে এসেছি। সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে লিখেছেন।

0: নিয়ে নেব একটা ফোন। হ্যালো, না শোনা গেল না। এবারে বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আমরা আছি শুভ সকালে। আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর। এবারে কাজের খবর দিয়ে দিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কিছু শূন্য পদে লোক চাইছে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, আর বিস্তারিত জানার জন্য দেখুন www.upsc.gov.in এই ওয়েবসাইটটি। আবেদন জমা দেবার শেষ দিন হচ্ছে 3রা জুলাই 2026। চলে আসি একটা খবরে। দেশের পঞ্চায়েতি ব্যবস্থায় গ্রাম সভায় যোগ দিতে মানুষের উৎসাহ কমছে, বিশেষ করে কমছে গ্রামসভার বৈঠকে মহিলাদের উপস্থিতি। কিন্তু পশ্চিমবঙ্গে উল্টো চিত্র। গ্রামসভা

বৈঠকে সক্রিয় যোগদানে রাজ্যের মহিলারা সবচেয়ে এগিয়ে। পুরুষ বা স্বনির্ভর গোষ্ঠীর থেকেও বেশি হারে পশ্চিমবঙ্গের গ্রামের মহিলারা গ্রামসভার বৈঠকে যোগ দিচ্ছেন। সার্বিকভাবেও গ্রামসভা নিয়ে রাজ্যের মানুষ অনেক বেশি ওয়াকিবহল।

আচ্ছা, আমরা তো শুভ সকালে আছি, আর আমাদের ফোন নম্বর নিশ্চয় জানা আছে, 9434921300 অথবা 0348225968। আর আমাদের আজকের বিষয় সেটাও সবাই জানেন, ভালো থাকুন চিকিৎসকেরা। একটা গানের পর চলে যাব আপনাদের ফোনে।

শুভ সকালে আছি আমরা। দেখে নিই চিকিৎসকের জন্য কি লিখেছেন আমাদের বন্ধু বিষ্ণুপুর বীরভূমের রাত্রিদাস। আপনি লিখেছেন, যারা নিজের ঘুম, পরিবার, উৎসব ভুলেই আমাদের সুস্থ রাখার শপথ নেন, হাসপাতালের ইমার্জেন্সি থেকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত সেই সব ডাক্তার দিদি, ডাক্তার দাদাকে আজ জানাই আমাদের শ্রদ্ধা। আপনার জীবন বাঁচানো প্রতিটি স্টেথোস্কোপের শব্দ, প্রতিটি রাত জাগা প্রেসক্রিপশনের জন্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, আমরাও ভালো থাকব, আপনাদের

সেবাই আমাদের ভরসা। বিষ্ণুপুর বীরভূমের রাত্রি দাস লিখেছেন। আব্দুল হাদি বেলাইপাড়ার আপনি লিখেছেন, আজকের দিনে সকল ডাক্তারদের শ্রদ্ধা জানাই।

0: যাদের মেসেজ আজকে পড়তে পারছি না তাদের নামগুলো বলে দিই। নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। সৌমিন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। পলাশ দে, ঝিকটা। নজরুল ইসলাম, উত্তরচর, মাঝারদিয়ার, রানীনগর, মুর্শিদাবাদ। লক্ষ্মীনারায়ণ চৌধুরী, জিয়াগঞ্জ, রায়চাঁদপুর, মুর্শিদাবাদ। সময় প্রায় শেষের দিকে, নামগুলো বলে রাখলাম যারা আমাদের মেসেজ করেছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা ফোন নিয়ে নেব, দেখে নেব কে আছেন সঙ্গে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমানের গাঁইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন।
1: চিকিৎসকেরা ভালো থাকুন। এখন আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন, তিনি একজন সুচিকিৎসক ছিলেন আর কি, এবং আমাদের এখানে আশেপাশে কিন্তু চিকিৎসক করেছেন, এবং দেখেছি যে এই দেখেছি না মানে শুনেছি যে তিনি নাকি না দেখেই মানে রোগীকে ভালো করে দিতে পারতেন এবং চিকিৎসা মানে ঠিক মতো করতে পারতেন। যাই হোক, চিকিৎসককে আমি আমার মানে অন্তর থেকে শ্রদ্ধা জানাই, এবং ওই রকম চিকিৎসক যেন হয় ভবিষ্যতে, সেই তাও আমি
0: আমরা চাইব। ধন্যবাদ আপনাকে।
1: চিকিৎসকেরা ভালো থাকে, আমরা যে মানে সেবা দেখছি যে চিকিৎসকরা মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ সেবক, তারা যে সেবা এবং আত্মত্যাগ ও সহানুভূতি থেকে মানুষের অসুস্থতা সেটা তারা মানে মুক্তি দেয় তাদের আর কি। সুতরাং
0: তারা যেন ভালো থাকেন এটাই আমরা চাইব। ধন্যবাদ। আসলে সময় প্রায় শেষের দিকে, তাই আমাদের সংক্ষিপ্ত ভাবেই শেষ করতে হবে কথা। আরেকটা নাম যার মেসেজ আমি পড়তে পারলাম না, তার নামটাও বলে দিই। ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল। নিয়ে নেব আরো একটা ফোন। হ্যালো।
2: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, খুব অল্প কথায় এক দুই কথায় বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই, ডক্টর বিধানচন্দ্র রায়কে শতকোটি প্রণাম। ওনার একটা খালি গল্প একটু শোনাই, দু মিনিট মানে
0: দু মিনিট, এক মিনিটে হলে ভালো হয়, বলুন।
2: আমি এক মিনিটে বলছি দিদি ভাই, দেখুন ওনা একজনের মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না, তো ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে গেছে, মাথা যন্ত্রণা কমছে না, তো উনি বললেন ঠিক আছে রাত্রে যখন শোবেন কানের কাছে একটা বাতাসা দিয়ে রাখবেন বালিশে। তো দিদি ভাই সেই বাতাসা দিয়ে রেখেছিল, যত ভেতরে পিমড়ে ছিল সব বেরিয়ে বাতাসা খেতে এসছে, আর ওনার মাথা যন্ত্রণা কমে গেছে। এই হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায়।
0: আসলে তাকে নিয়ে অনেক ধরনের গল্প, অনেক ধরনের কথা চালু আছে, তার মধ্যে কিছুটা হয়তো সত্যি, কিছুটা হয়তো কিংবদন্তি হয়ে গিয়েছে বিষয়টা। যেহেতু আমরা নানান ধরনের গল্প জানি, এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলতে ইচ্ছে করছে, যে আমরা সকলেই জানি যে গান্ধীজির সঙ্গে তিনি প্রচণ্ড, তার সঙ্গে গান্ধীজির যোগাযোগ ছিল, শ্রদ্ধার সম্পর্ক ছিল, কিন্তু

শতাব্দীর মজার সম্পর্ক ছিল। একবার গান্ধীজির সঙ্গে তার কথা হচ্ছে, গান্ধীজি বিধানবাবুকে বললেন যে আপনি যুক্ত প্রদেশের, মানে এখন যেটা উত্তরপ্রদেশ তখন সেটা যুক্তপ্রদেশ ছিল, বললেন যে গভর্নরের পদ গ্রহণ করতে রাজি হলেন না, আমি ভেবেছিলাম আপনাকে ইওর এক্সেলেন্সি বলে ডাকার সুযোগ পাব, তার হতে দিলেন না। তখন বিধানবাবু বলেছিলেন যে আমি আপনাকে আরও ভালো বিকল্প দিতে পারি, আমি পদবীতে রায়, তাই আপনি আমাকে রয়্যাল বলতে পারেন, আর যেহেতু অনেকের চেয়ে লম্বা সেহেতু আপনাকে রয়্যাল হাইনাস, আমাকে রয়্যাল হাইনেস বলতে পারেন, সেটা কিন্তু যথার্থই হবে। আসলে মানুষটা একাধারে রসিক, একাধারে অসম্ভব জ্ঞানী, চিকিৎসাবিদ্যায় তাঁর সমতুল্য কেউ ছিল না, কেউ হবেন কি না জানি না, আর অবশ্যই এত বড় মাপের একজন মানুষ তিনি তো মিথে পরিণত হবেনই। আর তাকে নিয়ে আমাদের এই যে ভালোবাসা উচ্ছ্বাস সেটা তো থেকেই যাবে, কিন্তু আমাদের হাতের কাছে যারা রয়েছেন, যারা নিরলস পরিশ্রম করে চলেছেন, তাদের সমস্ত ধরনের মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা সব কিছুকে বাদ দিয়ে আমাদের সেবা করে চলেছেন, তাদের জন্য আজকের দিনটা। সময় নেই, আবারও তাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের শুভ সকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাসরিন। কারিগরি নির্দেশনায় ছিলেন সুদীপ্ত রায়, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দে। কিছুক্ষণের মধ্যেই শুনব আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

0: ये है विविध भारती राष्ट्रीय सेवा, देश की सुरीली धड़कन।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।
2: অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে। এখন লাইফ ফোনের অনুষ্ঠান গানের ভেলা।

কখনো তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ, কখনো ওগো কাজল নয়না হরিণী তুমি দাও না ও দুটি আঁখি, কখনো আবার আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন বুঝি ওই চোখে সাগরের নীল। স্ক্রিনে হতেই পারেন সুচিত্রা সেন আছেন, হতেই পারেন সুপ্রিয়া চৌধুরী রয়েছেন, অথবা হতেই পারে তনুজা আছেন। এভাবে মোহিত হয়ে তাদের রূপে, তাদের শুধুমাত্র চোখের তারায় কত না গান, কত কত না গান বাঁধা হলো, শুটিং হলো, সে ছবি রিলিজ করলো এবং এখনও মানুষ সেসব গানে বিমোহিত। তবে এই যে যে চোখের সাগরের নীলের প্রতি এমন গান লিখছেন কখনো পুলক বন্দ্যোপাধ্যায়, কখনো গৌরীপ্রসন্ন মজুমদারেরা, শুধুমাত্র কি তাদের চোখ, নায়িকাদের উপস্থিতি, তাদের ব্যক্তিত্ব, তাদের অভিনয় ক্ষমতা, তাদের সৌন্দর্য, তাদের বুদ্ধিমত্তা, সবটা কিন্তু প্রত্যেক অভিনেত্রীর, নায়িকার, তাদের আইডেন্টিটিকে ডিফাইন করে, তাদের অস্তিত্বকে জানান দিয়ে যায়। তিনি কেমন, তিনি কে? সুন্দর তো বড় পর্দার হিরোইন হতে গেলে হতেই হবে, সুন্দর তারা সকলেই, কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের বাইরেও আরও যা কিছু সে সবটা গড়ে তোলে এক এক নায়িকার ইমেজ। আমাদের কারো কাছে সুচিত্রা সেন, কারো কাছে অপর্ণা সেন, কারো কাছে সুপ্রিয়া দেবী, কারো কাছে সাবিত্রী দেবী, কারো কাছে পাওলি, কারো কাছে সোহিনী সরকার, কারো কাছে রীতা ভরি, কারো কাছে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই যে আজ তো এক প্যাকেজ তৈরি করে ফেলা, নিজের একটা ব্র্যান্ডিং, নিজের একটা অস্তিত্ব, সবটা নিয়েই এই নায়িকারা, ছবির পর্দার হিরোইন যারা, তারা বিভিন্ন মানুষের মনের মধ্যে তাদের পাকা পোক্ত জায়গা করে নেন। স্বাগত জানাই আজকের এই গানের ভেলায় বুধবার আজ, আর ঘড়ির কাঁটা বলছে দশটা পেরিয়ে গিয়েছে। আপনি টিউন করেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তাই অবশ্যই আজ এই সময়টাই একটা ঘন্টা বাংলা ছায়াছবির গান শোনার কথা। আর একই সঙ্গে শুধুমাত্র গান তো শুনি না, এই সময়টায় বাংলা ছবির নানান দিক, কলাকুশলী, গুণীজন, ছবির মেকিং, গল্প, নানান বিষয় নিয়ে অনেকটা গল্প, খানিক বলি আমি, খানিক বলেন আপনারা, বিষয় থাকেই এক একদিন এক একটি বিষয়, অন্তত খানিকটা যদি আমরা ওই বেড়াটুকু না করে দিই তাহলে আলোচনা নানান দিকে চলে যেতে পারে। আসুন না আজকে এই যে স্ক্রিন জুড়ে যারা রং ছড়িয়েছেন, যারা প্রেম ছড়িয়েছেন, যারা তাদের নিজস্ব ব্যক্তিত্ব, অভিনয় গুণ সবটা দিয়ে ভরিয়ে দিয়েছেন মানুষের মন, সিঙ্গেল স্ক্রিন বা রূপলি পর্দার সেসব নায়িকাদের গল্প হোক। হতে পারেন আপনি প্রবীণ ব্যক্তি, হতে পারেন এই সময়ের নবীন প্রজন্মের কেউ, মনের মধ্যে যে অভিনেত্রী, চরিত্রাভিনেত্রী অথবা নায়িকা যাকেই, আপনার ভারী ভালো লাগে, আসুন না 2213134213 এ তাঁর কথা বলতে। কেন ভালো লাগে খানিকটা সেটুকুও হোক, আর তাঁর ছবির কোনো গান যদি শুনতে চান অনুরোধ করবেন নিশ্চয়ই, আমি যদিও কথা দিতে পারছি না যে শোনাতেই পারবো, যদি আমার সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো, কেমন? আসুন আজ 0332131342 আপনারা বলুন আপনাদের মন জুড়ে থাকা সেই নায়িকার কথা অথবা সেই চরিত্রাভিনেত্রীর কথা।

যার অভিনয় গুণ আপনাকে বারে বারে আকর্ষণ করে। আপনাদের সঙ্গে এমন অনেক গল্প, নায়িকাদের কথা, অভিনেত্রীদের কথা নিয়ে রয়েছে শর্মিষ্ঠা সরকার।

0: জন্য।
1: যদি ভোট করা যেত, অর্থাৎ ওই ব্যালট বক্সে বা ইভিএম এর মাধ্যমে যে আপনার মত দিন, অনেক নাম রইল, তার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের অভিনেত্রীর কথা অবশ্যই বাংলা চলচ্চিত্র জগতের। আমরা জানি, আমরা সকলেই জানি, নির্দ্বিধায় সর্বাধিক ভোট সেখানে পেয়ে যেতেন সেই মানুষটি, যার হাসিতে মুক্ত ঝরে, যার চোখের গভীরতা আমাদের কোন অতলে ডুবিয়ে নিয়ে যায়, যার ব্যক্তিত্ব এমনভাবে তৈরি হয় যে তাকে ফিল্মের শুটিংয়ে আসার সঙ্গে সঙ্গে রীতিমতো চারপাশে তটস্থ হয়ে পড়েন সকলে। মিসেস সেন তিনি, ম্যাডাম সেন তিনি, এমনই তার ব্যক্তিত্ব যে কখনো কখনো কোনো কোনো ছবির টাইটেল কার্ডে উত্তম কুমারের নামের আগেও তাঁর নামখানি রাখতে বাধ্য হন প্রযোজকেরা। তিনি অবিসংবাদী সেই মানুষটি সুচিত্রা সেন। অবশ্যই অনেকের অনেকের পছন্দের নায়িকা তিনি, অভিনেত্রী তিনি, কিন্তু তাঁর সঙ্গেও আরও যারা জায়গা করে নিয়েছেন আমাদের মনের মধ্যে, তারাও সকলেই কিন্তু আপন দ্যুতিতে উজ্জ্বল। আজ তেমনি আরও অনেকের কথা হবে, ঠিক যেমন সুচিত্রা সেনের কথা বললাম, ওই সময় দাঁড়িয়ে যখন সুচিত্রা সেন এবং উত্তম কুমারের জুটি একের পর এক সুপারহিট ছবি দিয়ে চলেছে পর পর, সেই সময়টাতেও কিন্তু নিজেদের জায়গা করে নিয়েছিলেন নিজ গুণে এমন অনেক অভিনেত্রী, তাদের মধ্যে একজন অবশ্যই ইনি। কে বলুন তো?
2: এবার মোলে সুতো হব

না না, কার কথা বলছি, সেই উত্তর দেওয়ার জন্য কোনো প্রাইজ নেই, থাকতেই পারে না। কারণ এই গান শুনলেই আমাদের চোখের সামনে যাদের মুখ দুটি ভেসে ওঠে, উত্তম কুমার এবং সাবিত্রী দেবী। সত্যি এর জন্য আলাদা করে কোনো পুরস্কার দেওয়া সম্ভবই নয়, কারণ বাঙালি মাত্রেই, অন্তত বাংলা ছবি যারা ভালোবাসেন তাদের চোখের সামনে এই ছবিটুকু এ গানের সঙ্গে ভেসে ওঠেই। সাবিত্রী চট্টোপাধ্যায়, যার সঙ্গে এক স্ক্রিনে দাঁড়িয়ে অভিনয় করতে রীতিমতো ডরাতেন উত্তম কুমার পর্যন্ত, তিনি বলতেন, স্বামী কখন কি করে দেবে ও বা আমি বুঝতে পারি না, স্ক্রিপ্টেরও ধার ধারতেন না, এমন ইম্প্রোভাইজেশন করে ফেলতেন, অর্থাৎ স্ক্রিপ্টে নেই হয়তো এমন কোনো একটি অভিনয়, এমন কোনো অভিব্যক্তি, এমন কিছু একটা যোগ করে দিতেন যে সিনটি তখন ফেলতেও পারতেন না পরিচালক, যে আরে বাবা তো দারুণ হয়েছে। কিন্তু তখন যখন সাবিত্রী দেবী এটা করছেন, তার উল্টো দিকে যে মানুষটি রয়েছেন তিনি বুঝছেন যে স্ক্রিপ্টে এটি নেই, কিন্তু অসাধারণ করছেন আমার উল্টো দিকে যে মানুষটি আছেন, নতুন কিছু একটা, কোনো একটি ভঙ্গিমা, কোনো একটি শব্দ, শুধুমাত্র একদিক থেকে অন্যদিকে হেঁটে যাওয়া ঝুঁটিতে, রীতিমতো কিন্তু চাপে পড়ে যান এই সময় অপর দিকে থাকা অভিনেতা বা অভিনেত্রীরা, যেটা বারে বারে ফিল করেছেন আমাদের অনেক পূর্বজরা যারা অভিনয় করেছেন সাবিত্রী দেবীর সঙ্গে। এতটাই পাওয়ারফুল এবং স্পন্টেনিয়াস ছিলেন সাবিত্রী দেবী, এবং আছেন অবশ্যই, আমাদের সকলের ভারী পছন্দের মানুষ। এমনই আপনাদের পছন্দের নায়িকাদের কথা, অভিনেত্রীদের কথা, এবং সবসময় যে তিনি হিরোইন এমনই নয়, অনেক সময় পার্শ্ব অভিনেত্রী হিসেবে, সহ অভিনেত্রী হিসেবেও মন কেড়ে গেছেন এমন বহু বহু অভিনেত্রীরা রয়েছেন, তাদের গল্প শুনব আজকের এই গানের ভেলায়।

0: ভাবা যায় একজন অবাঙালি অভিনেত্রী, বাংলা তিনি জানতেন না, কিন্তু ছবিতে অভিনয়ের স্বার্থেই বাংলা শিখে নেওয়া এবং তারপর উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে দেয়ানিয়া, রাজকুমারী, অ্যান্টনি ফিরিঙ্গির মতন ছবি উপহার দেওয়া, আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন তিনি জুটি মানছেন, তৈরি হচ্ছে তিন ভুবনের পারে, প্রথম কদম ফুল, সোনার পাহাড় অথবা অপর্ণা। হ্যাঁ, সেই মানুষটি তনুজা। হিন্দি এবং বাংলা দুই চলচ্চিত্র জগতের তুঙ্গে তার ক্যারিয়ার, এবং সেই তুঙ্গে ক্যারিয়ারের সময়তেও কিন্তু তিনি হিন্দি ছেড়েও মাঝে মাঝেই বাংলায় এসেছেন এবং অসাধারণ কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন। তনুজা কে রয়েছেন টেলিফোনে, কথা বলবো এবারে। নমস্কার।
1: নমস্কার সুপ্রভাত দিদি।
0: হ্যাঁ সুপ্রভাত বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার গোচিতানা অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি।
0: বলুন।
1: আর একটা কথা বলি, আমার জীবনের সেরা জুটি হচ্ছে মহানায়ক এবং মহানায়িকা। তারা যে এত সুন্দর ন্যাচারাল অভিনয় করেছেন, যেটা আমাদের মনকে সত্যি দারুণ আপ্লুত করেছে। এবং একটা কথা বলবো, আমার সেরা গান যেটুকু লাগে সেটা হচ্ছে এই পর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর একটা কথা হচ্ছে যে আজকের যুগে যদি এই ফিল্মগুলো শুটিং হতো, আমার মনে হয় যা উন্নত টেকনোলজি আরো মানে প্রস্ফুটিত হতো জিনিসটা। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকবেন।
0: নমস্কার নমস্কার, একেবারে ঠিক কথা বলেছেন। কারণ আমরা মূলত যে সময়টার একেবারে অন্ধভক্ত বলা যেতে পারে, যে সময়টার যে সকল ছবি, তার মেকিং, তার গল্প, তার প্রোডাকশন এবং একই সঙ্গে অভিনয়, যারা যারা অভিনয় করেছেন সেই সময়টা আমরা অবাক হয়ে দেখি তাদের। সেই সময়টায় দাঁড়িয়ে অর্থাৎ 40-50-এর দশক, 60-এর

0: দশক, 70-এর দশক, সেই সময়ের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে বিজ্ঞান, অনেক অনেকটা। 50-60 বছর আমরা পার করে এসেছি, টেকনোলজির অনেক উন্নতি হয়েছে। সুতরাং এই টেকনোলজি যদি তখন সম্ভব হতো, তাহলে এই ছবিগুলি আরও না জানি কোন উচ্চতায় তার মেকিং পৌঁছে যেতে পারত। তবে এটাও ঠিক, কিছু কিছু জিনিসের মধ্যে সাবেকিয়ানা বিষয়টাই যেন তার আলাদা মাধুর্য। উত্তম কুমার সুচিত্রা সেনের সেই যে এক একটা সিন যদি আমরা বলি, তাদের ফিরে তাকানো, তাদের আর চোখ, তাদের চোখ নামানো, এগুলো ভেবে দেখুন তো, রঙিন হয়ে যদি আসত, এতটা নস্টালজিক, এতটা মোহময় আমাদের জন্য এখনও পর্যন্ত হয়ে থাকতো কি জানি না, হতো হয়তো। আমরা সেই সাদা কালোর মায়াজালে আছি বলেই হয়তো মনে হয় থাক না রঙিন, সাদা কালোটাই আমাদের কাছে যেন আরও বেশি আকর্ষণীয় রহস্যময় হয়ে থাকে। কে রয়েছেন টেলিফোনে? 2213134221342 আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: সুখদেব পাল বলছি, বীরগ্রাম থেকে।
0: বলুন।
1: তবে মালা সিনা, অপর্ণা সেন, এদের অভিনয় খুব ভালো।
0: নিশ্চয়ই
1: দারুণ দারুণ।
0: বেশ, সত্যি তো আসতামই তাদের কথায়, না বললে হয় না। যদিও জানি না আমাদের সত্যি মন কেড়ে নেওয়া অভিনেত্রী যারা তাদের সংখ্যা তো নেহাত কম নয়। তবু মালা সিনহার কথা বলতেই হয়, ওই যে বলছিলাম যে সময়টায় উত্তম কুমার এবং সুচিত্রা সেন মানে সুপার ডুপার হিট মুভি, তারা এত সুন্দর আমাদের ছবি উপহার দিচ্ছেন পর পর, সেই সময় দাঁড়িয়েও উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধেই আরও বেশ কিছু অভিনেত্রী তারা তাদের নিজেদের জায়গা একদম পাকাপোক্ত করে নিয়েছিলেন। তাদের মধ্যে অবশ্যই বলতেই হয় তার নাম, মালা সিনহা।

0: Calcutta. Army Miss Calcutta, China Ditti Tips. Ekono to kiu janina, achi kato tricks. Army Miss Calcutta, 1976.
1: Oi smartness. পর্দায় বাঙালি অভিনেত্রী হিসেবে, হিরোইন হিসেবে ওই যে এক ঝলক, তাজা হাওয়ার মতন একটা স্মার্টনেস নিয়ে চলে এলেন স্ক্রিন জুড়ে, এমনটি কিন্তু একেবারে আনপ্যারাডল। হ্যাঁ, তিনি অপর্ণা সেন। অপর্ণা সেন মানেই শুধুমাত্র সৌন্দর্য, এ কথা কেউ বলতে পারবে না। মেধা, বুদ্ধিমত্তা, স্মার্টনেস, আধুনিকতা সবটা যদি মিলে যায়, তখনই বোধ হয় অপর্ণা সেন নামক এই অবয়বখানি আসে, যা দেখে রীতিমতো চমকে গিয়েছিল, ছিটকে গিয়েছিল সেই সময়ের বাঙালি দর্শকেরা। এ কি, এমন নায়িকা তো আমরা দেখিনি। এবং সত্যি ফিল্মোগ্রাফি যদি দেখি, জয় জয়ন্তী, মেম সাহেব, এখানে পিঞ্জর, অপরিচিত, অথবা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বসন্ত, বিলাপ বা বাক্সবদল, বসু পরিবার। এরপরে তিনি ক্যামেরার সামনে থেকে যখন ক্যামেরার পিছনে এলেন অপর্ণা সেন, তখনও একের পর এক ছবি দিয়ে অবশ্যই বলতে হবে 36 চৌরঙ্গি লেনের কথা, অবশ্যই বলতে হবে পারমিতার একদিনের কথা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ারের কথা, পরপর গয়নার বাক্সের কথা নিশ্চয়ই বলতেই হবে। সুতরাং ক্যামেরার সামনে আসুন বা ক্যামেরার পিছনে, অপর্ণা সেন মানেই আমাদের কাছে অবাক করা এমন এক পার্সোনালিটি, এমন এক ব্যক্তিত্বময়ী নারী, যাকে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে ডিফাইন আমরা কেউ করতে পারি না, সংজ্ঞায়িত করতে পারি না। আর অপর্ণা সেনের কথা যদি বলতেই হয়, তাহলে বাংলা ছবির পছন্দের অভিনেত্রীদের মধ্যে অবশ্যই আরও একজনের নাম এসেই যায়, তিনি ঠিক তার পরবর্তী প্রজন্মের, অপর্ণা সেনেরই।

যোগ্যাকন্যা কঙ্কনা সেনশর্মা। তিতলিতে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে যার শুরুটা, এখনো বৃষ্টি পড়লে পাহাড় কুয়াশা দেখলেই মনে পড়ে মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলেই কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। সেই তিতলি যে তিতলিতে প্রথম স্ক্রিনে আমরা অপর্ণা সেনের আত্মজাকে দেখলাম, কঙ্কনা সেনশর্মা। এর পরপর বাংলা ছবিতে তিনি নিজের জায়গা ক্রমশ পাকাপোক্ত করে নিলেন। তৈরি হচ্ছে পরপর তাঁর অভিনীত দোসর। তিনি গয়নার বাক্স, কখনো কাদম্বরী, কখনো ইতিম মৃণালিনী, আমাদের বারবার চমকে দিচ্ছেন তার অভিনয় গুণে। আবার একই সঙ্গে কিন্তু শুধুমাত্র বাংলা নয়, তিনি ক্রমশ মেন স্ট্রিম বলিউড যে ছবির জগৎ, সেখানেও ক্রমশ মেন স্ট্রিম এবং প্যারাডাল দুই জায়গায় নিজের নাম লিখে ফেলছেন একদম পাকাপোক্তভাবে। লাইফ ইন আ মেট্রো বলুন, অথবা ফ্যাশন, অথবা লাগা চুনরি মে দাগ, একের পর এক অপর্ণা সেনের, মাফ করবেন, একের পর এক কঙ্কনা সেন অভিনীত সেসব ছবি আমাদের মুগ্ধ করে। সুতরাং পছন্দের ছবির কথা, অভিনেত্রীদের কথা যখন বলি, তার নামখানি আসবেই। ইতি মৃণালিনী ছবির গান শোনাব, যে ছবিতে মা এবং মেয়ে দুজনকেই আমরা দেখতে পেলাম। অত্যন্ত সফল এক অভিনেত্রী, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুর জীবন মেয়ে করল, শেষের জীবনটা মা, অসাধারণ ছবি আর মা মেয়ের যুগলবন্দি। ছবির নাম ইতি মৃণালিনী।

0: মন জুড়ে থাকা সেই সকল অভিনেত্রীদের গল্প শুনছি, গান শুনছি। আজ কে রয়েছেন টেলিফোনে? 2213124221342 এই আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার, হ্যালো।
1: হ্যাঁ,
0: সুপ্রভাত। সুপ্রভাত, বলুন।
1: স্নেহাশিস রাহা কথা বলছি, লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে।
0: বলুন স্নেহাশিস বাবু।
1: আপনি তো অনেক প্রসঙ্গ, অনেক নায়িকার কথা উত্থাপন করলেন, আমি একজন নায়িকার কথা বলছি। আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মহুয়া রায়চৌধুরীকে, বিশেষ করে দাদার কীর্তি ছায়াছবিতে। এই কারণেই ভালো লেগেছে যে ছবির প্রথম অর্ধটাতে তাকে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একজন মানে দাপুতে শাসনে রাখা বোনকে তিনি কিভাবে ট্যাকেল করেছেন, আবার ঠিক পর মুহূর্তে একজন প্রেমিকা মহুয়া রায়চৌধুরীর এই ছবিটি ধরা পড়েছে। মানে এত সুন্দর কেমিস্ট্রিটা উনি ম্যাচ করে গেছেন, আমার ওই কারণে ভালো লেগেছে। আর যতটা আমি জানি বা শুনেছি আপনাদের মাধ্যমেই হয়তো, যে উনি খুব ভালো একজন নৃত্যশিল্পী ছিলেন, কিন্তু খুব বেশি ছায়াছবি তো উনি করেনি, অকালে চলে গেছেন, কিন্তু যতটুকু আমাদের মধ্যে ছিলেন ততটুকু সত্যি মাতিয়ে রাখার মতো। বিশেষ করে তার ওই বিভিন্ন গানের সঙ্গে তার যে নাচ, যেগুলো যেগুলো
0: অবশ্যই
1: অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় আপনি যদি বাজাতে পারেন খুব ভালো লাগবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ভেবেছিলাম মহুয়া রায়চৌধুরীর কথা তো বলবই, বলতেই হয়। আসলে যদি আজকে অনেকেই বাদ থেকে যাবেন, জানি অনেকের কথা বলা হবে না এইটুকু সময়, তেমন হলে পরবর্তীতে আবারও আরও একটা দিন আনবো এই বিষয়টি। মহুয়া রায়চৌধুরী অবশ্যই মেইন স্ট্রিম বাংলা ছবির যে নায়িকারা তাঁদের মধ্যে সফল নায়িকাদের মধ্যে অন্যতম তিনিও বটে। সময়টা খুব কম পেয়েছিলেন তার স্বাক্ষর রেখে যাওয়ার, কিন্তু যতটুকু সময় পেয়েছেন আমাদের মনে পাকাপোক্ততা জায়গা হয়ে গিয়েছে। দাদার কীর্তি ছবিতে মধু কোন আলো লাগলো চোখে, এই গানে যেমন তার অবশ্যই নৃত্যে তিনি অত্যন্ত প্রতিষ্ঠিত ছিলেন সেই আমরা পরশ দেখি। আবার একইভাবে আমার এই গানটির কথাও খুব মনে পড়ে, চরণ ধরিতে দিও গো আমারে, যখন পিয়ানো বাজিয়ে তাপস পাল গানটা করছেন দাদার কীর্তির দাদা, এবং সেই সময়ের যে কষ্ট, সেই যে ব্যাকুলতা, সেই যে উদগ্র কান্না, সবটা মিলিয়ে অসাধারণ অভিনয় এই সময়টায় মহুয়া রায়চৌধুরীর।

যখন এই গানখানি শুনি, ঠিক সেই সময়ের যে মহুয়া রায়চৌধুরী আমাদের চোখের সামনে ভেসে ওঠে, ভাবুন দেখি শ্রীমান পৃথ্বীরাজে যখন আমরা আর এক মহুয়া রায়চৌধুরীকে দেখি, মনে হয় না কতটা ভার্সেটাইল তিনি।

বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার বারে বারে বিভিন্নভাবে আমরা পেয়েছি, এবং কিছু কিছু রবীন্দ্রসঙ্গীতের এমন এমন সিচুয়েশন তৈরি হয়েছে।

হচ্ছে এত সুন্দরভাবে সে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে যা সত্যিই ভোলা যায় না। শ্রীমান পৃথ্বীরাজের কথা বলছিলাম, একই স্ক্রিনে এই সময় সাদা কালো ছবি, সেখানে গাইছেন দুজনেই অত্যন্ত কম তখন বয়স তাঁদের, মহুয়া রায়চৌধুরী এবং সন্ধ্যা রায়। অসাধারণ একখানি গানের এবং তাঁদের অভিনয়ের বলা যায় স্বাক্ষর রয়ে গেল এই গান। একই সঙ্গে দ্বৈতকণ্ঠে কারা? লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তি।

0: কে রয়েছেন টেলিফোনে? কান পাতবো 2213-1342। নমস্কার।
1: আষাঢ় শ্রাবণ মনে না তমুন, ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে। নমস্কার, সুপ্রভাত।
0: নমস্কার নমস্কার, বলুন। রাজুবাবু বলছেন তাই তো?
1: হ্যাঁ, ধন্যবাদ, অনেকদিন পর এলাম। আসলে আষাঢ় মানে চলছে, আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আর যার কথা ছোটবেলার থেকে না বললে নয়, যাকে মানে খুব কি বলবো, অনেক রকমের ছবি দেখেছি, কিন্তু সন্ধ্যারায় কথা বলতে চাইছি আমি। মানে
0: আপনি
1: অনেকের কথা বললেন,
0: এক্ষুনি তো আমরা সন্ধ্যারায় মানে শ্রীমান পৃথ্বীরাজ এক্ষুনি শুনলাম যে গানে সন্ধ্যারায় এবং মহুয়া রায়চৌধুরীর অসামান্য অভিনয়, বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, তবে এই যে মণিহার যে সিনেমাটা দেখেছিলাম,
0: হ্যাঁ
1: মানে আমি, আমার খুব মনে পড়ে মায়ের সাথে সম্ভবত গিয়েছিলাম, তখন খুব ছোট, মানে হলে গিয়ে যখন দেখি তখন মানে সন্ধ্যারায়কে আমি সেরকম ভাবে তো চিনতাম না, এত ভালো লেগেছিল সিনেমাটা দেখতে, মানে এই গানটার জন্য আরো বেশি ভালো লেগেছিল। তখন মানে সিনেমা ততটা বুঝতাম না, তার পরবর্তীতে যখন টিভিতে দেখেছি সিনেমাটা, সেখানে তো অনেক রকমের গান রয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে কে যেন গোটি

0: দেখছি আমার মানে না নয়ন ফিরে ফিরে চাই। আপনি আগে একটু মানে সৌন্দর্যের কথা বলতে বলছিলেন প্রথমের দিকে, যে তাদের চোখের যে ভঙ্গি চাউনি, তো এখানেও কিন্তু ওরকম একটা গান রয়েছে যে মানে না নয়ন কেন ফিরে ফিরে চাই কে যেন দেখেছি আমায়। তার পরবর্তীতে সন্ধ্যা রায়কে তো আমরা অনেক রকমের ছবিতে দেখেছি, ওই যে দাদাকে থেকে বৌদি কিংবা
1: তরুণ মজুমদারের অনেক ছবিতে তাকে পেয়েছি।
0: হ্যাঁ, প্রত্যেকটা সিনেমাতে তরুণ মজুমদার তো প্রত্যেকটা ছবিতে প্রায় আমরা তাকে পেয়েছি। তবে বিশেষ করে ওই মনিহার ছবির যে আশার চাবন বলুন কিংবা ওই কে যেন ডেকেছে আমায়, সেই ছবি না এখনো যখন গানগুলো শুনি একেবারে চোখের সামনে মানে ভেসে ওঠে।

0: কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, হ্যালো।
1: হ্যাঁ দিদি ভাই,
0: হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? সুপ্রভাত।
1: আমি পূর্ব বর্ধমানে নারাগোয়াল থেকে আনন্দময়ী বলছি।
0: বলুন বলুন।
1: বলছি একজন দাদা ভাই বলেছেন, যদিও এর আগে, তবু আমি বলছি, আমার তো অপর্ণা সেনকে ভীষণ ভীষণ ভাবে পছন্দ। একান্ত আপনে যখন পুতুলটা নিয়ে গাড়ি করে যাচ্ছে, সেই যে মুখাভিনয়, ওটা কিন্তু আমার মনে এত দাগ কেটেছিল, এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না দিদি। আর আপনি যে প্রসঙ্গ নিয়ে আজ যে বলছেন, তো মানে কি বলবো, কিছু বলার নেই, কোনটা বলবো আর কোনটা বলবো না, প্রত্যেক জনেরই কথা বলতে হয়। যেমন সুপ্রিয়া দেবী সেই রকমই, আগে তো বলেইছেন এক দাদা ভাই যে সুচিত্রা সেন একদম মহানায়িকা।

0: সেসব কথা তো বলার নয়। আপনার অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, প্রত্যেকটি গান শোনার মতন, আমি কোনো অনুরোধ করব না, আপনি আপনার পছন্দ মতন শোনাবেন।
1: ধন্যবাদ। সত্যি তাই, যে আমরা এইভাবে একজন অভিনেত্রীর নাম যদি বলতে বলা হয়, আমি বলছি বাটে আপনাদের যে যারা ফোনে আসবেন, আপনার সবচেয়ে পছন্দের অভিনেত্রীর নাম এবং তার ছবির কথা বলুন কেন ভালো লাগে। আমাকে যদি বলেন আমি বলতে পারবো না, সবচেয়ে পছন্দের বললে অবশ্যই সুচিত্রা সেন একদম উপরের তালিকার একদম সামনে চলে আসবেন, কিন্তু তারপরেও যাদের নামগুলি রয়েছে তাদের নাম না বললেও কোথাও যেন মনে হয় ইনজাস্টিস হচ্ছে আমার নিজের ভালোবাসার প্রতি। জানি আপনাদের ক্ষেত্রেও তাই। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ
2: নমস্কার,
1: বলুন বলুন বলুন।
2: ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলুন।
2: এই আঙ্গুলগুলো ফোন টিপে টিপে হয়ে গেল, যাকে ভাগ্যে পেয়ে গেলাম।
1: কি বলছেন?
2: আমি বাণী মুখার্জি, আমাকে তো চেনেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাণী দি, বলুন বলুন। আপনাদের সবার সঙ্গেই, আপনাদের লেখায়, আপনাদের ফোনের মাধ্যমেই পরিচিতি।
2: গানটা শোনালে ভালো হয়, তখন আমার খুব অল্প বয়স, তখন সোনামুখী দেখতে গিয়েছিলাম, এটা খুব শুনতে আমার খুব ইচ্ছা করছে, বয়সটা তো অনেক হয়েছে।
1: আমি পথফোলা এক পথিক এসেছি, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনালে খুব ভালো হয়।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি দেখছি। আসলে আপনি শুনতে থাকুন, সময়ও প্রায় শেষের দিকে, আর একটা টেলিফোন নিয়ে দেখা যাক এই গান আপনার পছন্দের গান শোনাতে পারি কিনা। নমস্কার।
3: হ্যাঁ দিদি, আমি নারাজল পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ চক্রবর্তী বলছি।
1: বলুন সিদ্ধার্থ বাবু।
3: বলছি আপনি তো প্রথম দিকেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা বলছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ।
3: তো বলতেই আমার যে কথাটা মনে পড়ে গেল, যে অভিনয়টা সেই মূর্তিত্ব হিংলাজে, উত্তম কুমার যখন সেই ফুটন্ত কুণ্ডুতে ঝাঁপ দিচ্ছে আর সাবিত্রী চিৎকার করছে থিরুমল বলে,
1: আহা,
3: সেই চিৎকার করার ঘটনাটা এত মনে আছে। এবং শুনেছি সেই সাবিত্রী চ্যাটার্জির গলা নাকি কেটে গিয়েছিল সেদিন,
1: সত্যি গায়ে কাঁটা দেয় এই সকল সিনগুলি মনে পড়লে। ঠিক ঠিক।
3: আরেকটা আরেকজনের কথা আমি বলছি, সে মিঠু মুখার্জি, বুঝলেন?
1: ঠিক ঠিক ঠিক, মিঠু মুখার্জি। হ্যাঁ,
3: স্বয়ং সিদ্ধ এবং আশ্রিতা ছবিতে তার অসাধারণ অভিনয়, এবং রঞ্জিত মুখার্জির,
1: রঞ্জিত মল্লিক,
3: রঞ্জিত
1: রঞ্জিত মল্লিক, হ্যাঁ,
3: অভিনয় করছে যখন
1: মৌচাকে,
3: স্বয়ং সিদ্ধা ছবিতে,
1: স্বয়ং সিদ্ধায়, ঠিক।
3: হ্যাঁ, আশা ভোসলের গানে সেই আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে,
1: হ্যাঁ,
3: মনকে নতুন করে জানলাম,
1: ঠিক।
3: তো মনে হলো যেমন সত্যি মিঠুর মানে মন থেকে লক্ষ লক্ষ প্রজাপতি সেদিন বেরিয়ে আসছে।
1: ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি তাই, মিঠু মুখোপাধ্যায়ের কথাও বলতে হয় বই কি। আপনি আশ্রিতা সংসিদ্ধার কথা বললেন, আমি তো সঙ্গে আরও যোগ করব মৌচাক এবং মর্জিনা আবদাল্লার কথা। অসাধারণ অভিনয়ে, ছবির গান তো বটেই, কিন্তু মিঠু মুখার্জি সত্যিই ছবির পর্দায় এক অন্য রকম আলো নিয়ে আসতেন। এমনই আরও আলো ছড়িয়ে যাওয়া অভিনেত্রীদের কথা, যাদের কথা বলা হলো না, সবার গল্প নিয়ে না হয় আবারও আগামী দিন আসা যাবে। আজ শেষ করি এখানেই, আমাদের বাণী দিয়ে যিনি ফোন করেছিলেন একটু আগে, আপনার অনুরোধের গান দিয়ে শেষ করব। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: একটা সুন্দর সকালবেলা, ঠিক বৃষ্টি না, বৃষ্টি ভেজেনি এখনো, কিন্তু বৃষ্টি হবে হবে করছে, মনটা বলছে এই বৃষ্টি নামবে, কিন্তু ওই কাঠফাটা রোদটা নেই। এত সুন্দর ওয়েদার নিয়ে আজকে যখন স্টুডিওয়ে আসলাম, দুটো কারণে ভালো লাগলো মনটা। একটা অবশ্যই এই ওয়েদারটার জন্য যে ওই গরমটা সহ্য করতে হয়নি, আরও একটা ভালো লাগার কারণ আজকে স্টুডিওতে একটা জমজমাট আড্ডা হবে নিশ্চয়ই, তার সঙ্গে অনেকগুলো দারুণ দারুণ গান শুনবো লাইভ।
1: হ্যাঁ, আর সেই জন্যই বোধ হয় তোমার মেজাজটা সকাল থেকেই বেশ ফুরফুরে, মানে গুনগুন করে গান গাইছো, ব্যাপার স্যাপার একটু অন্যরকম লাগছে।
0: আমার মেজাজ বরাবরই ভালো থাকে, যদি না সেটাকে কেউ চটিয়ে দেয়। না না, আজকে কেউ চটাবে না, কারণ আজকে আনন্দ করার দিন, আজকে উদযাপন করার দিন। কি উদযাপন করব?
1: আজকে আরো একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে জুলাই মাসের প্রথম দিন।
0: আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই জুলাই মাসের প্রথম দিন, কিন্তু জুলাই মাসের প্রথম দিন হোক বা শেষ দিন হোক সেটা বিষয় নয়। আজকে বিষয় হচ্ছে, আজকে আমরা তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি অর্ণব এবং অস্মিতা, আর আজকে সৃষ্টি নিয়ে তোমাদের সঙ্গে আড্ডাতে আরও একজন বিশেষ অতিথি থাকছে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত, দেবর্ষিদা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। মানে কি নামে ডেকে বলবো, বলতে পারি গীতিকার, বলতে পারি সুরকার, কিংবা বলতে পারি কণ্ঠ সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে উপস্থিত সঙ্গীত শিল্পী দেবর্ষী গঙ্গোপাধ্যায়,
1: তোমাকে অনেক অনেক ওয়েলকাম স্টুডিওতে, কেমন আছো বলো?
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো?
1: এই যেমন অর্ণব বলল, একদম মেঘলা দিন, একটা ফুরফুরে মেজাজ, আর তার সঙ্গে তুমি রয়েছো, তোমার গান তো শুনবই, তাই না অর্ণব? তবে শুধুমাত্র তো আজকে স্টুডিওতে আমরা তিনজন নেই, তাই না? আমাদের সঙ্গে আড্ডায় যোগ দিতে পারো তোমরাও। 0332213134 এই নাম্বারে তোমরা ফোন

0: করতে পারো, আর তোমার পছন্দের
1: গান শুন, গানের রিকোয়েস্ট করতে পারো। রিকোয়েস্ট আমি জানি না তোমার পছন্দের গানের রিকোয়েস্ট কতটা রাখবো, যদি তুমি দেবর্ষিদার করা গান তোমার সেটা পছন্দ তেমন গানের রিকোয়েস্ট রাখো, তাহলে দেবর্ষিদার শোনাবে, এটুকু আমি হলপ করে বলতে পারি। কারণ সে সমস্ত গানের রিকোয়েস্ট আমরাই করবো, আমরা বসে আছি তার জন্য
0: একদম। তবে অন্য একটা তো উপায় খোলা নেই,
1: আর একটা বলে দিচ্ছি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে দেওয়া আছে আজকের অনুষ্ঠানের পোস্টার, সেই পোস্টারে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আর অবশ্যই রাখতে পারো তোমাদের রিকোয়েস্ট কিংবা তোমাদের মনের কথা সেখানে জানাতে পারো। আচ্ছা, আর বেশি কথা বাড়াবো না, কারণ আজকে অনেক অনেক গান শুনতে হবে, এবং যারা মানে স্টুডিওর ওপারে রয়েছে তারা এখনও বুঝতে পারছো না, একটু পরে নিশ্চয়ই বুঝতে পারবে। তার ব্যবস্থা আমরা করব যে দেবর্ষিদা কিন্তু গান শোনানোর জন্য প্রস্তুত। দেবর্ষিদা হাতে গিটার নিয়ে রীতিমতো অপেক্ষা করছে, গিটারের ছটা তারে তার আঙুল চলে গিয়েছে, কিন্তু তার গান তো শুনবই, তবে তার গানের শুরুটা নিয়ে আগে একটু কথা বলতে হবে। দেবর্ষিদার শুরু মানে দেবর্ষিদার বড় হয়ে ওঠা, সেখান থেকে গান বাজনা শুরু। আমরা জানি আমাদের বেড়ে ওঠার সঙ্গে আমরা যে কাজটা করি, যদি কেউ আর্টিস্ট তৈরি হয় তার পেছনে তার পারিপার্শ্বিকতা একটা বড় কাজ করে, বড় এফেক্ট দেয় আর কি। তো সেটা একটু বলো আমাদের, মানে কীভাবে তুমি বেড়ে উঠেছো, তোমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যে অঞ্চলে বড় হওয়া, এবং সব মিলে তোমার একজন আর্টিস্ট হয়ে ওঠা জার্নিটা কীরকম ছিল?
2: আমি ছোটোবেলা থেকে, আমার যদি সঙ্গীত রিলেটেড বেড়ে ওঠা হয় তো সেক্ষেত্রে আমার মা একটা বড় ভূমিকা পালন করে। আমার মা নিজে নজরুল গীতির ছাত্রী এবং আমার মায়ের কাছেই প্রথম প্রচুর গান শোনা, বিভিন্ন ধরনের গান, ছোটদের গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সেগুলো শোনা, মায়ের কাছ থেকে কিছু কিছু অংশ শেখা, মানে হারমোনিয়াম নিয়ে শেখা না হলেও একটা বড় ভূমিকা মায়ের আছে। আমার বাবা ছিলেন চিত্রশিল্পী, ছবি আঁকতেন।
1: আচ্ছা,
2: তো বাবার কাছ থেকে যতটুকু আমি ছবি আঁকা শিখেছি বাবার কাছ থেকে শিখেছি, তো একটা শৈল্পিক পরিবেশের মধ্যেই আমার বেড়ে ওঠা।
1: হ্যাঁ, মানে এই একটা জিনিস তুমি ক্লিয়ার করে দিলে, এবার যারা জানে না তাদেরকে জানিয়ে রাখি যে দেবর্ষিদা যেমন সুন্দর গান গায়, গান লেখে, গানে সুর করে, তেমন দেবর্ষিদার হাতের কাজ মানে ডিজাইনের কাজ কিন্তু মানে ভীষণ সুন্দর। দেবর্ষিদা কিন্তু একজন ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, সেক্ষেত্রে দেবর্ষিদার মানে তৈরি করা ডিজাইন আমরা অনেকে দেখেছি,
0: হয়তো দেবর্ষিদা এই মুহূর্তে যা তার পিছনে একদম ওই ছোটবেলাটা যুক্ত,
1: মায়ের কাছ থেকে গান আর বাবার কাছ থেকে চিত্রকলা সব মিলে তার বড় হয়ে ওঠা যেমনটা জানলাম। তবে গান বাজনা শুরু সেই বিষয়টা একটু জানবো, মানে তোমার যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে গান বাজনা শুরু, গান লেখার শুরু, প্রথম কাজ যেটা মানুষের সামনে নিয়ে আসলে, সেই এক্সপিরিয়েন্সটাই বা কেমন ছিল?
2: প্রথম কাজ তো আমি অনেক দেরি করে নিয়ে এসেছি, আমার শুরুটা একদম আমি কলেজ জীবনে যখন আমি পা রাখলাম, তারপরে যেরকম হয় কলেজে হই হই করে চল ব্যান্ড করবো, এই করবো, যে একজন গিটার বাজাতে পারে, যে একটু গান গাইতে পারে, মানে খুব মজার ছলে, এবং আমরা কলেজে প্রথম পারফর্ম করি। তার আগে আমার ভীষণভাবে ইন্সপায়ার করেছে বাংলা ব্যান্ড, ইংরেজি ব্যান্ড বিভিন্ন, তবে আমি বাংলা ব্যান্ড প্রথম শুনি। আমি ইংরেজি গান বাজনা অনেক পরবর্তী কালে শুনেছি, তো একটা সব মিলেই একটা সব কিছুর ইন্সপিরেশন। তারপর সেখান থেকে শুরু হলো স্টেজ করা, কলেজে যখন উঠলাম স্টেজ করা শুরু হলো, সেখান থেকে আমার শুরু। আর প্রথম আত্মপ্রকাশ 2020-তে আমি আমার প্রথম গান দূরত্ব, যেটা আমি রিলিজ করি, তো এই এই হচ্ছে আমার মানে শুরু আর কি।
1: আচ্ছা, তার মানে তুমি কলেজের সেই গিটারধারী যে সুন্দর গান গাইতে পারে, দেখতে সুন্দর এমন একজন চকলেট বয় টাইপের বিষয়।
2: আমি কলেজে গিটার বাজাতে পারতাম না, আমি কলেজে আমি শুধু গানই গাইতাম, গিটার বাজাতো অন্যরা। আমি গিটার বাজানো শিখেছি আমি যখন কলেজ ছাড়বো এরকম সময়।
1: আচ্ছা,
2: তো আমি শিখলেও আমি অন স্টেজ তখন বাজাতাম না, আমি বাজাই অনেক পরে।
1: ও,
2: মানে তখন আমার শেখা চর্চা চলছিল।
0: তুমি যে কলেজে পড়ার কথা বলে, পড়াশোনা কি নিয়েছিল তোমার?
2: আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা।
0: আচ্ছা, মানে একদম ডিফারেন্ট।
1: মানে তো বিষয়টা ভাবো অস্মিতা, একজন ছাত্র সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে, সে গ্রাফিক ডিজাইনার হয়েছে, কিন্তু আদতে মানুষে তাকে বেশি ভালোবেসেছে তার গান বাজনার জন্য। মানে এত বৈচিত্র্য জীবনে থাকলে তার কাছ থেকেই নানান রকম কাজ আসতে পারে, আর কাছ থেকে আসবে বলো?
0: একেবারেই তাই, একেবারেই।
1: আচ্ছা, তোমার সঙ্গে যখন কথা হচ্ছে এবং তুমি অলরেডি যেটা বলছিলাম যে গিটার নিয়ে তৈরি,
0: আর একটু আগে একটা গানের কথা অলরেডি বলা হয়ে গেছে,
1: দূরত্বর কথা বলা হয়েছে, এবং আমরা যখন অফের আড্ডা দিচ্ছিলাম, যারা রেডিওর ওপারে রয়েছে তারা জানো না যে দূরত্ব নিয়ে কথা হচ্ছিল, যে দূরত্বর সঙ্গে দূরত্ব বাড়েনি অবশ্য দেবর্ষিদার, কিন্তু দূরত্বটা তৈরি হয়েছে অনেকদিন আগে, মানে দূরত্ব তৈরি হয়নি।

0: দূরত্বর কথা যখন হলো নিশ্চয়ই রিকোয়েস্ট থাকবে তোমার কাছে, যদি খুব অল্প করে হলেও শোনাও।
1: আমি যদিও ভেবেছিলাম দূরত্বটা লাস্টের দিকে গাইবো, কিন্তু অসুবিধা নেই, গাওয়া যেতে পারে।

ஒரு வாஷ்ல. আমার কলোনির পিচ রাস্তা ভাত ঘুম দেয়, কিছুতেই মেলাতে পারি না সমীকরণ, কাটাকুটি খেলে যাই একলা, কাটাকুটি খেলে যাই একলা, যদি পারিস আবার ফিরে আসতে, চলে যাওয়া সে কালো পথ ধরে, ধুলো সরিয়ে দেখিস

0: না, তোমাদের একা একা কাটাকুটি খেলতে দেওয়া কোনোভাবেই যাবে না।
1: এবং দূরত্ব শুনলাম, তবে একটা মানে আনন্দের কথা প্রথমে বলি, তারপর অন্য কথায় আসছি। দূরত্ব বাড়েনি, দূরত্ব কমেছে, তোমাদের সঙ্গে আরও কমেছে। তার কারণ আমরা এই মুহূর্তে যেমন অন এয়ার রয়েছি, সেরকম কিন্তু এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা রয়েছি লাইভ। যুববাণী কলকাতা ফেসবুক পেজে তোমরা কিন্তু আমাদেরকে লাইভ পাবে, সুতরাং তোমরা কিন্তু সেখানেও জয়েন করতে পারো। আর যেটা বলছিলাম যে দূরত্ব, আচ্ছা দূরত্ব কি দূরত্ব কমিয়েছিল কোথাও গিয়ে?
2: না, দূরত্ব গানের প্রেক্ষাপটটা একটু অন্যরকমের, কারণ দূরত্ব গানের সঙ্গে আমি যেই থিয়েটার করতাম নবকল্লোল, ওদের সঙ্গে ভীষণভাবে জড়িত। কারণ ওদের একটা নাটকের জন্য, মানে আমার দূরত্ব গানটা দুটো স্তবক হয়ে শেষ হয়ে গেছিল, তারপর ওদের একটা নাটকের সূত্রে আমাকে আমার বন্ধু সায়ন বলল যে এরকম একটা গান লাগবে, তো তখন আমি শেষ স্তবকটা শেষ করি। তো তো ওটা একটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত, দূরত্ব এবং আমার থিয়েটার।
1: আচ্ছা, আরও একটা বিষয় এই গানটা থেকে আমার মনে হয়েছে তোমাকে জিজ্ঞেস করব। তোমার বড় হয়ে ওঠা আমি তোমার থেকে যেমন জেনেছি বিজয়গড় অঞ্চলে, তো এই গানটার মধ্যেও কিন্তু তোমার, আমার মনে হয়েছে শুনে, যে তোমার পারিপার্শ্বিকতার একটা ছাপ রয়েছে, তো সেটা কিভাবে?
2: বড় হয়ে ওঠা বিজয়গড়ে বলতে গেলে, হ্যাঁ আমি ক্লাস ফাইভ থেকে বিজয়গড়ে আছি। হ্যাঁ, একটা কলোনির একটা প্রভাব তো আছে, ওই যে মানে আমার পাড়ায় আজ মেঘ আসে বৃষ্টি নামায় দু এক পশলা, তো ওই পাড়া এবং কলোনি ওই ওই বিষয়টা। এবং কলোনিতে, কলোনি যেমন খারাপ আছে ভালোও আছে, কিন্তু ভালো যদি আমি ভালোটা দেখি যে সবাই খুব কানেক্টেড, একে অপরের সঙ্গে খুব, তো এটা কোথাও গিয়ে মানে মনে হয় যে মানে আমাদের তো সেই কানেকশন করারই কাজ
1: একেবারেই,
2: মানে অডিয়েন্সের সাথে হোক বা কারোর সাথে হোক, তো সেইটাই আর কি মনে হয় যে কোথাও গিয়ে একটা লিঙ্কড।
1: একেবারেই তাই, মানে ওই কানেকশন করা, কমিউনিকেশন গড়ে তোলাটাই আমাদের কাজ। আর যেটা বলছিলাম যে আজকে অর্ণব এবং অস্মিতা তোমাদের সঙ্গে সৃষ্টি নিয়ে লাইভে রয়েছে, এবং আমাদের সঙ্গে রয়েছে দেবর্ষিদা। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বন্ধু কিন্তু আমাদেরকে কমেন্ট করছে। প্রথমত গুড মর্নিং অনেকে লিখছে, গুড মর্নিং তো সবাইকে নিশ্চয়ই প্রথমেই জানিয়েছি, কিন্তু তাছাড়া অন্য কমেন্টগুলো আমরা বেশি করে চাইবো দেবর্ষিদার জন্য, যে সমস্ত কমেন্ট তোমাদের থাকবে। সৌমেন দাস
0: কমেন্ট করেছে খুব সুন্দর,
1: হ্যাঁ সৌমেন দাস কিন্তু কমেন্ট করছে, দেবর্ষিদা ভালো আছেন? আচ্ছা, দেবর্ষিদার গান বাজনার কেরিয়ার নিয়ে নিশ্চয়ই আমাদের জিজ্ঞাসা থাকবে। দেবর্ষিদার ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে, যেমন বন্ধুর প্রশ্নটা আমি আরেকটু নতুন করে ফ্রেম করি, জার্নিটা কতদিনের?
2: আমার জার্নি যদি গান বাজনার জার্নি বলতে হয় তাহলে হ্যাঁ 2010 থেকেই শুরু, কারণ আমার প্রথম কলেজ শো, কলেজ ফেস্ট, সেখান থেকেই আমার মানে গান গাওয়া শুরু।
1: মানে সেই তোমার কলেজ লাইফ যেখানে তোমার হাতে গিটার ছিল না?
2: গিটার ছিল না, মানে আমি যদি অফিশিয়ালি বলি, এছাড়া তো বাড়িতে
1: চলছেই
2: গান বাজনা তো অনেক দিনই।
1: শেখা কি মায়ের কাছেই
2: বলতে গেলে?
0: আচ্ছা, এই প্রসঙ্গে আমার, আমি একটা প্রশ্ন করতে চাই অর্ণব, সেটা হচ্ছে যে তুমি বলছিলে যে শুরুতে মা নজরুল সঙ্গীত এই সব এই ধরনের গান বাজনার সঙ্গে যুক্ত, কিন্তু তুমি এখন যে ধরনের গান গাইছো সেটা তার থেকে সম্পূর্ণ আলাদা। তো নজরুল গীতি থেকে আধুনিক বাংলা গান, এই ট্রান্সফরমেশনটা কেমন ছিল?
2: না, আমি নজরুল গীতি কখনো শিখিনি, মানে বেসিক্যালি আমি কখনোই ক্লাসিক্যালি ট্রেন্ড সিঙ্গার নই।
0: আচ্ছা,
2: আমি সম্পূর্ণটাই মানে যতটা নিজের তাগিদে শেখা যায় সেই শেখাটাই শিখেছি, এবং আমি কখনোই দাবি করি না যে আমি একজন মানে গায়ক। আমি সবসময় বলি যে আমি একজন সিঙ্গার সংরাইটার, মানে আমি গীতিকার এবং সুরকার। তো সেক্ষেত্রেই হয়তো মানে সেটা খুব ভালোভাবে ডিফাইন হয়ে যায় যে আমার গান বাজনাটা এবং গান বাজনার মোডটা।
1: একেবারেই, মানে যেটা বলছিলাম যে ওইভাবে হয়তো শেখাটা মানে পার্টিকুলার ওইটা ধরে নয়, কিন্তু ওই জীবন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে তৈরি করে এবং নতুন করে পথ খুলে দেয়। তো এই প্রশ্নটাই তোমার কাছে রাখবো, যখন এই পথ খুলে দেওয়ার কথাটা আসলো, নতুন পথ খুঁজে নেওয়ার জায়গাটা, কবে ভাবলে যে গানকে আরেকটু বেশি আঁকড়ে ধরা যায়?

0: মানে গানকে অবশ্যই তোমার একটা পার্ট অফ প্রফেশনও বলতে পারি, এই মুহূর্তে শুধুমাত্র যে প্যাশন তা নয়, তুমি প্রফেশনালি অন্য কাজ করো ঠিক করো ঠিকই, কিন্তু গানটা তো কোথাও গিয়ে তোমার পার্ট অফ প্রফেশনও বটে এই মুহূর্তে।
1: হ্যাঁ, সাম সর্ট অফ।
0: হ্যাঁ, তো এইটা মানে গানকে আরও সিরিয়াসলি নেব এবং নিজের কম্পোজিশন নিয়ে কাজ করব, নিজের লেখা নিয়ে কাজ করব, এটা ভাবা কবে থেকে?
1: আমার সুর করতে খুব ভালো লাগে, আমি গান লিখি এবং সুর করি যেহেতু, তো আমি আর গানটা না ওভাবে মানে জোর করে কিছু হয় না, সম্পূর্ণটাই খুব মানে অটোমেটিক্যালি চলে আসে, মানে হয়তো কোথাও একটা কোনো কানেকশন আছে। তো আমি ছোটবেলা থেকেই গান গুনগুন করতাম, তারপর যখন বড় হয়ে লেখালেখি শুরু করলাম, নিজের গান লিখতে শুরু করলাম, সেই গানে সুর দেওয়া শুরু করলাম, তো অটোমেটিক্যালি এই প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল এবং সেখান থেকেই এখনও চলছে। আমি তো মানে লাস্ট বহু মাস কোনো নতুন গান লিখিনি, তো আমার কোনো অসুবিধা হয়নি। আমি একটা পুরনো একটা গান সেটাকে সুর করলাম, সেটাকে রিস্ট্রাকচার করলাম, তো এই কাজগুলো চলতেই থাকে।
2: আচ্ছা, তোমার প্রথম কম্পোজ করা গানের কথা বললে, কি গান ছিল আর একটু গানটার হিস্ট্রিটা নিয়ে বলো, যে কখন তোমার
1: প্রথম কম্পোজ করা
2: গান লেখা যেতে পারে?
1: প্রথম গানটা তো বোধহয় একটা ইংরেজি গান ছিল।
2: আচ্ছা,
1: গানটা আমি একদমই মনে নেই, কিন্তু গানটার নামটা মনে আছে, গানটার নাম ছিল মি এন্ড মাই ব্লু গিটার, তো এটা ইংরেজি গান, তো মানে সম্পূর্ণ একটা মানে কাল্পনিক একটা জগতে থেকে গানটা লেখা। গানটা আমার মনে নেই একদম, টু বি অনেস্ট, গানটা বললে গাইতে
0: পারবো না, না ওটার কথা নিশ্চয়ই আমরা আর বলবো না, কারণ ওটা তোমার মনে নেই, তাহলে আমরা কেন ওটাকে জানতে চাইবো। তো অন্য কোনো গান যেটা এখন শোনাতে চাইবে?
1: হ্যাঁ নিশ্চয়ই, আমি এটা মানে খুব রিসেন্ট লেখা গানের মধ্যে একটা গান লেখাতেই পারি, শোনাতেই পারি। আমি পাহাড় খুব ভালোবাসি।
0: আচ্ছা,
1: তো পাহাড়ে থাকাকালীন এবং পাহাড়ে যেতে যেতে এবং পাহাড়ে থাকাকালীন আমি একটা গান রচনা করি এবং সেটা সুর দিই।
0: বাহ,
1: গানটাতে ডিরেক্টলি হয়তো পাহাড় নেই, পাহাড় শব্দটি উল্লেখ নেই, কিন্তু গানটার ভাবে পাহাড় আছে।
0: বেশ

নাকি আমার মতো করে ভাবছ গোটা দিন সারা রাত, নাকি সবার মতো করে জড়িয়ে কান্না আমায় ভাবায় পুরো।

তোমার সঙ্গে তুমি নাকি আমার মতো করে ভাবছো গোটা দিন সারা রাত, নাকি সবার মতো করে জড়িয়ে কান্না আমায় ভাবায় পুরনো আঘাত। আমি নিথর চোখে থাকি তোমার দিকে, ডুবে যাই শান্ত মোহনায়। আমি বোবা সময় আঁকি, ফিরে আসে শীত পাখি।

নিজের মতো করে অল্প ভুলে হয় না সমাধান, ঠোঁটে রেখে হাসি জানি হাসি সর্বনাশী, তোমার আমার দ্বন্দ্ব প্রমাণ। আমি নিথর চোখেছে

0: কিছু গান থাকে অন্য, যে গানগুলো সত্যি কানেক্ট করা যায় বোধহয়
1: একেবারেই জীবনের সঙ্গে, ভীষণ ভীষণ সুন্দর। এবং ওই যে বলে না একটা কথা আছে, মহল বানা দিয়া,
0: একদম
1: সত্যি সত্যি গানটা যেন সত্যি ওই মহল বানা দিয়া। শুধু আমাদের ভালো লেগেছে এমনটা নয়, আমাদের লাইভে আমাদের বন্ধুরা কিন্তু কমেন্ট করছে, যেখানে কয়েকটা কমেন্ট পড়তেই হবে। দেব মানলো ঘটক বলছেন, অফিসে চলতে চলতে কানে চলছে যুববাণী, অসাধারণ। আসলে অসাধারণ আমি বলিনি, তারপরে বলেছেন মানসী দাস সেন, তিনি অসাধারণ বলেছেন, আমি অসাধারণ বলছি। এছাড়া দেখতে পাচ্ছি অভিনব প্রামাণিক বলছে, প্রাউড অফ ইউ দেবশ্রী, নিশ্চয়ই তোমাকে তিনি প্রেস করছেন।
2: থ্যাংক ইউ অভিনব।
1: এছাড়া দেখতে পাচ্ছি দেবমাল্য ঘটক আরেকবার বলছেন যে অনুষ্ঠানটা পুরো জমে গেছে, থ্যাংক ইউ, ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করতে পারো আমাদের যে পোস্টার রয়েছে, কিংবা আমাদেরকে মেল করতে পারো। এছাড়া দেখতে পাচ্ছি মিন্টু দালাল বসোয়া, তিনি বলছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, গানটি আমার খুব ভালো লাগলো, তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আর আরেকটা ছোট্ট টিপস বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে যদি আপনার ভালো লাগে তাহলে এই যে লাইভটা চলছে এটাকে শেয়ার করে দিন, তাহলে এই ভালো লাগা আরও অনেকের মধ্যে ছড়িয়ে যাবে। ভালো লাগাকে ছড়াতে হয়, ভালোবাসাকেও ছড়াতে হয়, তাহলে আপনি ছড়ান ভালো লাগাকে, আমরাও ভালোবাসা ছড়াবো আপনাদের দিকে।
0: তবে লাইভটা শেয়ার করে ভালো লাগা ভালোবাসা ছড়াতে পারো, আরেকটা ভাবেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, ফোন লাইনে 0332213142 এই নম্বরে তোমরা ফোন করে জানাতে পারো। আর অন্য মনে হচ্ছে ইতিমধ্যে,
1: হ্যাঁ ফোন লাইনে বন্ধু, দেখব কে রয়েছে আমাদের সঙ্গে।
0: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ শোনা যাচ্ছে বলুন।
3: আমি সারেঙ্গা থেকে বলছি, হাওড়া সারেঙ্গা থেকে। বলছি দাদার গান তো খুবই ভালো লাগছে, দাদাকে এমন একটা গান লিখতে বলছি যেটা যেন মানুষের হৃদয়কে শুনে যায় আরো বেশি। আপনি তো কিছুদিন গান বন্ধ করে দিয়েছেন লেখা, এখন আপনি এমন একটা গান লিখুন যা আমাদের হৃদয়কে যেন শুনে যায় আরো বেশি।
1: দেবশ্রীদা কি বলবো?
2: আমি চেষ্টা করব, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কথা রাখার।
0: না, হৃদয়কে ছুঁয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে হৃদয়কে অনেকভাবেই ছোঁয়া যায়, একটা হচ্ছে আনন্দের মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে।
1: আচ্ছা এইখানে আমি একটা প্রশ্ন করবো অশ্রোতাকে, তিনি নিশ্চয়ই শুনছেন, এটা ছিল না আপনাকে, এটা কি ছিল না তার মানে? আচ্ছা বেশ, তাহলে আরো অনেক গান দেবশ্রীদা শোনাবে, সেগুলো আপনার হৃদয়কে ছোঁবে, আপনার হৃদয়ে যা যা রয়েছে, যা যা ইমোশনস রয়েছে, যাকে যাকে আপনার মনে পড়ছে বা পড়ছে না, সবাইকে ছুঁয়ে যাবে, আমি আপনাকে কথা দিলাম, দেখে নেবেন। আচ্ছা দেবশ্রীদার কাছে ফিরবো। দেবশ্রীদার তো এই যেমন ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে একা তুমি গান লেখো, গান সুর করো, গান গাও, তার সঙ্গে সঙ্গে তুমি তোমার গানের দলও রয়েছে, মানে একসঙ্গে তোমরা গান বাজনা করো অনেকে আমরা দেখেছি।
2: হ্যাঁ মানে গানের দল বলতে আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষ তারা

0: একসঙ্গে হয়ে গান বাজনা করি,
1: জোট বেঁধে গান বাজনা করি।
2: এইটা নিয়ে
1: একটু বলো, আমার কোন দল বলতে, গানের দল বলতে যেটা ব্যান্ড বোঝায় সেরকম কিছু না।
0: এইখানে আমার প্রশ্নটা যেটা, সেটা চাই যে তোমরা একসঙ্গে অনেক ইন্ডিভিজুয়াল পারফর্মাররা মিলে গান বাজনা করো, এর তো অনেক ভালো।

0: এবং এরকম অনেক আমাদের প্ল্যান আছে, মানে প্ল্যান হয়েওছে, যেগুলো আমরা সেই খরচ সামলাতে পারবো না বলে আমরা সেগুলো এক্সিকিউটই করতে পারিনি। তো এটাই হচ্ছে একমাত্র মানে সমস্যার জায়গা। এছাড়া আমাদের শিল্পী বন্ধুদের, শিল্পীদের নিজস্ব একের অপরের সাথে কোনো সমস্যা নেই।
1: আচ্ছা, আর আরেকটা জিনিস তোমার থেকে জানার, সেটা হচ্ছে গিয়ে এই গান বাজনার জার্নিতে তোমার যেহেতু লেখার হাতটা খুব ভালো, আমরা প্রথম থেকেই সেটা নিয়ে কথা বলছি, অনেক ক্ষেত্রে শুনে থাকি যে আগে লেখা হচ্ছে তারপর সুর হচ্ছে, কিন্তু আমার মনে পড়ছে কিছুদিন আগে আমি এরকমই একজন গীতিকারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে যে একটা গানের সুরের স্ট্রাকচারটা আগে তৈরি হয় তারপর কথা বসানো হয়, এবং এটা নাকি হচ্ছে এখন বড্ড বেশি। তোমার ক্ষেত্রে তোমার প্রসেসটা কি, যদি প্রসেসটা আমাদের একটু ডিসক্লোজ করো।
0: আমার ক্ষেত্রে প্রসেস দুটোই, মানে আমি, আমার যেহেতু কথা কেন্দ্রিক গান, তো সেক্ষেত্রে আমার কথাটাই মূলত, মানে ম্যাক্সিমাম গানের ক্ষেত্রে কথাটাই আগে আসে। হ্যাঁ, হয়তো এরকমও অনেক গান হয়েছে যেগুলো সুর আগে এসছে তারপর আমি কথা বসিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার যা মনে পড়ছে আগে কথাটাই এসেছে। সুর হয়তো গুনগুন করে একটা দুটো আসতে পারে, কিন্তু মানে আগে কথা স্ট্রাকচারটা আমার তো তৈরি হয় আগে।
1: আচ্ছা, তোমার থিয়েটারের কথা তুমি বললে, থিয়েটারে গান বাজনা এবং থিয়েটারের জন্য গান তৈরি করা, আচ্ছা এইটা কি কোথাও গিয়ে আমরা মানে ফিল্ম মিউজিক, নন ফিল্ম মিউজিক যেরকম শুনে থাকি, থিয়েটারে গানের ক্ষেত্রে তার অ্যাপ্রোচটা কি কোথাও গিয়ে আলাদা হয়?
0: দেখো যে মানে ফিল্মের তো একটা কমার্শিয়াল পার্সপেক্টিভ থাকে, মানে যে কারণে ফিল্ম এবং থিয়েটার আলাদা, ঠিক সেই কারণেই ফিল্মের গান এবং থিয়েটারের গান আলাদা। তবে আলাদা বলতে ভীষণভাবে আলাদা নয়, মানে তবে হ্যাঁ কোথাও গিয়ে একটা প্রকাশভঙ্গিমায় তো জিনিসটা আলাদা, অবশ্যই আলাদা।
2: তোমাকে কোনটা বেশি অ্যাট্রাক্ট করে?
0: আমাকে দুটোই অ্যাট্রাক্ট করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরমভাবে না গান বাজনাটা ঠিক হয় না, মানে আমার যখন যেরকম ইচ্ছে করছে, আমার একটা গান বানাতে ইচ্ছে করছে, এবার আমি সেটা কে সেটা থিয়েটারের ধাঁচের গান হিসেবে নেবে, কে সেটা সিনেমার গানের ধাঁচের হিসেবে নেবে, সেটার তো কোনো মানে সেটা তো আমি যে স্রষ্টা সেটা বলতে পারি।
1: মানে তুমি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে ভাবছো না, তুমি তোমার কাজটা নিয়ে?
0: আমি একেবারেই প্ল্যাটফর্মের জন্য আলাদা করে ভাবি না, আমি মূলত সৃষ্টিটা নিয়েই ভাবি, তৈরি যেটা হচ্ছে সেটা নিয়েই ভাবি, এরপর যেটা যেইখানে ভালো যাবে তাহলে সেইভাবে সেভাবে ইউজ করা হবে।
2: এই যে তোমার সৃষ্টির কথা বললে, তোমার গান তো আমাদের কাজ, তো আমাদের সন্তানের মতো হয়, তো সেক্ষেত্রে যখন তুমি অন্য কারোর কাজ শুনছো, মানে কোনো গান শুনছো, সেই ক্ষেত্রে তোমাকে কোনটা বেশি টানে, কোনো গানের কথা নাকি গানের সুর?
0: আমাকে সবার আগে কথা টানে।
2: আচ্ছা,
0: হ্যাঁ কথা, সুর অবশ্যই পাশাপাশি হয়ে আসে, কিন্তু কথাটা সবার আগে টানে।
1: আচ্ছা, এইখানে আর একটা জিনিস জানতে চাইবো তোমার থেকে, সেটা হচ্ছে গিয়ে এই যে তুমি বলছিলে প্ল্যাটফর্মের কথা, কমার্শিয়ালাইজ হওয়ার বিষয়টা তুমি বলছিলে, আগে একটা সময় আমরা দেখতাম গান বাজনা যারা করতো, যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান বিশেষ করে, তারা চেষ্টা করতো গান রেকর্ড করার এবং সেটা রেকর্ড হিসেবে বিক্রি হতো, পরবর্তীকালে ক্যাসেট হিসেবে বিক্রি হতো, গানকে মানুষ কিনত পয়সা দিয়ে। পরবর্তীকালে যখন সব কিছু ডিজিটাইজ হয়ে গেল, তখন কিন্তু দেখতে পেলাম যে গানকে আমরা বিনামূল্যে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই বিনামূল্যে পাচ্ছে, হয়তো কখনো কখনো কোনো প্ল্যাটফর্মকে আলাদা করে চার্জ দিতে হচ্ছে, কিন্তু বেসিক্যালি বিনামূল্যে পাচ্ছি অনেক ক্ষেত্রেই। তো এটা গিয়ে কি কোথাও ওই গানকে বিনামূল্যে পাওয়াটা শ্রোতাদের কাছে কোথাও গিয়ে কি সেটা কোনো সমস্যার সৃষ্টি করেছে, বা মানুষ কি ভ্যালিউ কম দিচ্ছে কোথাও গিয়ে?
0: অবশ্যই এখন তো গান, মানে বিশেষ করে বাংলা গান, নতুন বাংলা গান আর কটা লোকে শুনছে? একটা সময় যখন ছিল, যখন ক্যাসেট তৈরি হতো, তখন ঝাঁপিয়ে পড়ে লোকজন ক্যাসেট কিনতো, সেটা বাড়ি এসে মাসের পর মাস ধরে সেই ক্যাসেটের গান মুখস্থ করা হচ্ছে,
1: একদম
0: মানে সমস্ত কিছু, যারা যে যে যন্ত্র বাজায় সেই যন্ত্রটা তুলছে, যে গান গায় সে মানে সুর তুলছে, গানের স্ট্রাকচার দেখছে, সব কিছু করছে। তো এখন তো মানে সেটা চলেই গেছে, আর সব থেকে বড় কথা এখন মানুষের কাছে প্রচুর অপশনস চলে এসছে, এত অপশনস, তো মানে একদিনে হয়তো মানে কত মিলিয়ন গান বেরোয় প্রত্যেক দিন।
1: হ্যাঁ ঠিক,
0: তো মানুষ কিভাবে মানে কার গানটা শুনবে কার গানটা শুনবে না, এবং আমরাই বা কি করে বলবো যে এইটা ভালো গান ওটা খারাপ গান, সবাই তো তার 100% দিয়েই গানটা তৈরি করছে।
2: আচ্ছা, তুমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, সেক্ষেত্রে কখনো কোনো একদিন কোনো এক রাতেই ধরো মনে হয়নি যে

0: যাচ্ছে না, আর কি পারবো এগোতে, এরকম কখনো মনে হয়নি?
1: না, কেন মনে হয়নি তার রিজনটা হচ্ছে আমার গান বাজনাটাই শুধু প্রফেশন নয়, মানে আমার আমি একটা মূল প্রফেশন আছে, আমি গান বাজনাটা তার সঙ্গে করছি। যদি শুধুমাত্রই মাত্রই গান বাজনাটা করতাম তখন হয়তো এইরকম একটা ভাবনা আসতে পারতো।
2: আচ্ছা, এইখানে একটা জিনিস জিজ্ঞেস করার, তুমি যেটা বললে যে তুমি শুধুমাত্র গান বাজনা করছো না, কিন্তু কোথাও গিয়ে তুমি আরও যে কাজগুলো করছো সেটাও কোথাও গিয়ে আর্টের সঙ্গে যুক্ত, বা বলা যেতে পারে সেটাও এক ধরনের আর্ট। আর্টিস্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শোনা যায় ক্রিয়েটিভ ব্লক, এই কথাটা খুব প্রচলিত কথা। তোমার তো সেক্ষেত্রে এটা আসার সম্ভাবনা প্রবল, কারণ তুমি এক হচ্ছে কি তুমি মানে অফিস যাচ্ছ যে কাজটা করছো, আবার তুমি অফিস থেকে ফিরে এসে যে কাজটা করছো, দুটোই শিল্পের কাজ। তো এই যে ক্রিয়েটিভ ব্লক, সেটা কখন হয় বা সেটা কি করে হ্যান্ডেল করো হলে?
1: হ্যাঁ, আমিও তো গুরুত্ব দিই না, হয় ঠিকই, মানে এখনো চলছে, ওই যে বললাম না আমি অনেকদিন গান লিখিনি, তো ওটাই একটা রিজন যে আমি মানে গান জোর করে লিখতে পারি না, এক নম্বর, দু নম্বর গান ওরমভাবে কিছু আসছে না আমার মাথায়। তো আমি ওই জন্য মানে ক্রিয়েটিভ ব্লকটাকে যাতে প্রাধান্য না দেওয়া হয় সে কারণে আমি বললাম যে পুরনো একটা গানকে আমি রিস্ট্রাকচার করলাম, নতুন করে সুর করলাম, ওটাকেই আমি গুনগুন করছি, ওটাকেই চেষ্টা করছি আরও কী করে বেটার করা যায়, এটাই এভাবেই আমি হ্যান্ডেল করি।
2: বেশ, তাহলে এখন মানে এই মাহলটা যেটা তৈরি করেছিলে, যদি এমন কোনো গান তোমার কাছে থাকে যেটা ওই যে বললে একটু পুরনো গানকে রিস্ট্রাকচার করে তৈরি করেছো বা কিছু, তেমন কোনো গান যদি আমাদের শোনানো যায়, শুনতে পারি কিছু
1: গান রিস্ট্রাকচার করে? না, ওরকম কিছু এই মুহূর্তে মনে পড়ছে না, তো অন্য একটা গান শোনাতেই পারি।
2: বেশ,
1: একটু গানটা মানে আগে দুটো গান তো খুব একটু স্লো স্লো গান গাইলাম, এটা একটু একটু অন্য রকমের গান আর কি।

তুমিও সেজে এসো জীবন বোধে যেমন সাজায় আয়না কারোর চোখে পড়ে কেটে যাওয়া পরিচয় ভালো লাগে না দিব্যি ব্যস্ত থাকি আলকেমিতে মনে।

0: কঠিন তোমায় কাছে চাওয়া, আমি বলতে চেয়েও চুপ থাকি, দেখি ভাবনার আসা যাওয়া। কাটছে দিন কেন কঠিন তোমায় কাছে চাওয়া, আমি বলতে চেয়েও চুপ থাকি, দেখি ভাবনার আসা যাওয়া। কোনো উস্কানিতে তোমায় চেনা, তোমার পিছু নেওয়া, থাকি আলসেমিতে জোকার আমি, থাকি আলসেমিতে বেকার আমি, থাকি আলসেমিতে জোকার আমি, পাই না তোমার ছোঁয়া।
1: বাহ, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ একটা দারুণ গান শোনানোর জন্য। ওই যে বললাম মাহল বানিয়ে দিয়েছিলে, এবার মাহলটাও যেটা বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে যখন কোনো কিছু জমতে থাকে, কোনো কিছু আড্ডাটা আরও বেশি ইন্টেন্স হতে থাকে, টেম্পোটা বাড়াতে সব কিছুর, গানটাও যেন সেরকম, মানে পার্টিকুলারলি আস্তে আস্তে ব্যাপারটা টেম্পোটা বাড়ছে। সো ইটস রিয়েলি গুড, থ্যাংক ইউ সো মাচ।
2: হ্যাঁ,
1: ফোন লাইনে বন্ধু করানাচ্ছে বা বেল বাজাচ্ছে, যেটাই বলো, শুনি কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
3: হ্যালো, নমস্কার, আমি গোপাল রায় বলছিলাম বর্ধমান থেকে।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার দাদা, বলছি সবাইকে নমস্কার, বলছি একটা গান সুন্দর রবীন্দ্রসঙ্গীত একটা গান গাইলে ভালো হতো।
1: আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, আপনার যে আবদার সেটা আজকে হয়তো মেটাতে পারবো না, কারণ আপনি পোস্টার দেখে নিয়েছেন, আজকে সৃষ্টি, আজকে স্রষ্টা উপস্থিত, তার সৃষ্টি নিয়ে কথা বলতে, তার সৃষ্টি শোনাতে, এর থেকে বড় পাওনা হতে পারে না।

0: রবীন্দ্রসঙ্গীত আমরা সারা বছর শুনতে ভালোবাসি, আবারও শুনবো, কিন্তু এই এক ঘন্টার মধ্যে হয়তো শোনাটা হবে না। আচ্ছা, আমি আরেকবার জিজ্ঞেস করবো আরেকটা জিনিস তোমার কাছে, দেবর্ষিদা। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আমাদের অনেক কমেন্ট আসছে আমাদের লাইভে, সেখানে দেখতে পাচ্ছি যে বিনোদ রায় বলছেন ভেরি নাইস সং দেবর্ষিদা, আরও বলছেন যে অনুভব দাদা অনুষ্ঠানটি খুবই ভালো হচ্ছে। আচ্ছা, বোধ হয় অর্ণব বলতে গিয়ে অনুভব বলে ফেলেছে, কারণ এখানে অ দিয়ে দুজন আছেন। সৌমেন দাস বলছে এই মাত্র গানটি খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা জিজ্ঞেস করবো দেবর্ষিদার কাছে সেটা হচ্ছে, তোমার একটা পোস্টে নাকি লেখা দেখা গেছে, এটা অস্মিতা রিসার্চ, যে বাংলা মৌলিক গান শোনাবো, কান ধরে হলেও গাইয়েই নেব। তো এই যে বাংলা মৌলিক গানের শ্রোতা, তার যে দীর্ঘদিন ধরে পরিবর্তন হতে থাকা, এবং অবশ্যই বাংলা মৌলিক গান যারা তৈরি করছে তাদেরও যে পরিবর্তনটা, এটা নিয়ে তোমার কী ভিউ? মানে এই কান ধরে শোনানোর প্রসঙ্গটা আসছেই বা কেন?
1: কান ধরে শোনানোর প্রসঙ্গটা হচ্ছে, যখন আমরা স্টেজে লাইভ গাইছি তখন আমাদের এরকম অনেক গানের জায়গা থাকে যেগুলো মনে হয় যে অডিয়েন্স যদি একটু আমাদের সঙ্গে গায় তো সেখানে একটা আলাদা একটা অনুভূতি আসে, এবং আমাদের গাইতেও বেশ ভালো লাগে, পারফর্ম করতেও খুব ভালো লাগে। তো ওই ক্ষেত্রেই আমার এই কথাটা লেখা। তো গাওয়াবো এবং কান ধরে কি লিখেছিলাম,
2: কান ধরে হলেও
0: গাইয়েই নেব,
1: কান ধরে হলেও গাইয়ে নেব, মানে গাইতেই হবে এরকম একটা ব্যাপার, যে মানে সেইটা সেই সূত্রেই লেখা
0: একেবারেই। মানে অবশ্যই একজন পারফর্মারের তো তার শ্রোতাদের প্রতি এই একটা ব্যাপার থাকবেই, যে এটুকু তো আমার অধিকার যে আমি এটা তোমাকে দিয়ে গাইয়ে নেবো অন্তত।
2: যে আমার এই যে আমরা এতক্ষণ কথা বলছি অর্ণব, সেটা হচ্ছে যে একটা জিনিস কিন্তু আমরা দেবর্ষিদার থেকে জানিনি, ইন্সপিরেশন কে তোমার?
0: মানে গান বাজনা ইন্সপিরেশন যদি জিজ্ঞেস করি,
1: আমার প্রচুর মানুষ ইন্সপিরেশন হিসেবে আছেন, কিন্তু যার কথা না বললেই নয়, সে উনি হচ্ছেন রূপম ইসলাম। এরকম বহু বহু বহু সময় গেছে তার গান শুনেই কাটিয়ে দিয়েছি। তারপর প্রচুর প্রচুর মানুষ আছেন, ইংরেজি ব্যান্ডস আছেন, বাংলা ব্যান্ডস প্রচুর আছে, আমি নাম নিলে হয়তো শেষ হবে না। তো
0: আচ্ছা, মানে তুমি বাংলা ব্যান্ডের গান থেকে ভীষণ রকমভাবে ইন্সপায়ার্ড, যেটা তুমি বলছিলে আমাকে,
1: বাংলা ব্যান্ড, ইংরেজি ব্যান্ড, বলিউডও শুনি, শুনি না যে তা নয়।
2: আচ্ছা, কিছুক্ষণ আগে এই গানটা শোনার আগেই একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, যে তোমার গান, এবং তোমার গান অনেক সময় তো হয় লিখতে লিখতে কোনো গান হয়তো ডিসকার্ড করতে হয়, আমরা অফ এয়ার এটা নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে এই ডিসকার্ড করে দেওয়া গান থেকে কখনো মনে হয়েছে যে আচ্ছা ওই গানটা ডিসকার্ড করলাম, এটা না করলেই ভালো হতো, বা সেই গানের কোনো ইনফ্লুয়েন্স তোমার নতুন কোনো সৃষ্টিতে এসেছে এরকম কিছু?
1: হ্যাঁ, এরকম প্রচুর হয়েছে, ডিসকার্ড করে দেওয়া গান থেকে আমি হয়তো কিছু দুটো লাইন তুলে নিয়ে অন্য একটা নতুন গান সৃষ্টি করেছি, কিন্তু এখন অবধি এরকম কিছু মনে হয়নি যে ডিসকার্ড করেছি, সেটা নিয়ে একটা দ্বন্দ্বে থেকে গেছি যে করা ঠিক হলো কি না।
2: মানে জো গয়া ও গয়া,
1: না মানে ওটা তো ডিসকার্ড করেছি বলতে আছে তো আমার কাছেই, এবার আমার যদি কোনোদিনও মনে হয় যে আমি সেটাকে প্রকাশ করব, করতেই পারি
0: একেবারে,
1: মানে ফর্ম করে করতেই।
0: হ্যাঁ, কারণ শিল্পীর জীবনে তো কিছুই ফেলা যায় না, তার যে কোনো এক্সপিরিয়েন্স সেটা কাজে লেগেই যায় কোথাও না কোথাও গিয়ে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট এসছে, এইরকম কমেন্ট পেতে ভালোবাসি আমরা, কেন ভালোবাসি তার কারণে আসছি পরে। প্রিয়ম ঠাকুর বলছে 22 নম্বর ঘর শুনতে চাই। ওকে, আমরাও শুনতে চাই। 22 নম্বর ঘরে আমি সৃষ্টি লুকিয়ে রাখি, বলছে দেবর্ষিদা, তা সৃষ্টিতে এই গান ছাড়া চলে কি করে দেবর্ষিদা? ইটস আপ টু ইউ।
1: 22 নম্বর ঘর নিয়ে যখন প্রসঙ্গ উঠলই, তো 22 নম্বর ঘরের কেন 22 নম্বর ঘর সেটা যদি একটু বলে দিই, সময় হবে তো?
0: নিশ্চয়ই।
1: আচ্ছা, গানটা শুরু হচ্ছে, আটতলা পেরিয়ে 22 নম্বর ঘরে আমার সৃষ্টিগুলো লুকিয়ে রাখিয়ে। তো কেন আটতলা পেরিয়ে, কেন 22 নম্বর ঘর, অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, যারা জানে, যারা লাইভে লাইভ শোতে আমার এই গানটা শুনেছে। তখন আমি বলি, একটা 12-তলা বিল্ডিং, এবং প্রত্যেকটা তলাতে ধরি, যদি আমি কোনো তলায় 30টা, কোনো তলায় 29টা, কোনো তলায় 31টা করে ঘর রয়েছে, তো এই 12-তলা পেরিয়ে, 12-তলার এই বিল্ডিংয়ে 8-তলা পেরিয়ে 9 নম্বর তলায় ঠিক 22 নম্বর ঘরে আমি থাকি। কেন থাকি? কারণ আমার

এর নিরাপত্তা হীনতায় আমি একলা জেগে বসে আমার স্বপ্ন পরে খসে, ভাবনারা অশান্ত হারিয়ে যায়। আর 22 নম্বর ঘরে প্রেম

0: দৃষ্টান্ত সব দেওয়া বাকি।
1: থ্যাংক ইউ সো মাচ, একটা দারুণ গান শুনলাম। এই গানটা আমার নিজের ভীষণ প্রিয়, আমি আগেই বলেছিলাম দেবর্ষিদাকে, এটা কিন্তু শুনতে চাইবো। শুধু আমার প্রিয় নয়, আমাদের লাইভে অনেক কমেন্ট আসছে দেখতে পাচ্ছি। মানসী দাসেন বলছে, আর লাইভে থাকতে পারলাম না, রেডিওতে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, আপনি শুনুন। সৌম্যদীপ নন্দী বলছে, দারুণ হচ্ছে, দারুণ সৌম্যদীপ ফ্রম বিজয়গড় 10 নম্বর। দূরত্ব গানটা একবার শোনালে ভালো হয় যদি টাইম পারমিট করে। আপনি মিস করে গেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে আপনি লেট জয়েন করেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেবশ্রীদা নিশ্চয়ই পরে অন্য কোথাও শুনিয়ে দেবে, আপনি নিশ্চয়ই শুনতে পাবেন সেটা। প্রিয়ম ঠাকুর বলছে, অনেক দিন পর আবার শুনলাম, দারুণ। আমরাও বলছি দারুণ, থ্যাংক ইউ সো মাচ দেবশ্রীদা, এত সুন্দর।

0: একটা গান আমাদেরকে শোনানোর জন্য। আমাদের আড্ডা মানে চলতে থাকে, কিন্তু সময় কখন পেরিয়ে যায় বুঝতেই পারি না। আজকেও সময় একেবারে শেষের দিকে, আর তোমরা জানো আড্ডা যখন থাকে শেষের দিকে তখন থাকে একটা স্পেশাল সেগমেন্ট। আমাদের যুববাণীর তরফ থেকে সেই স্পেশাল সেগমেন্টের নাম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। মানে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে কী চলছে, কী খবরাখবর, কে কেমন খেললো, সব খবর তো তোমাদের দিতে হবে। আজকে সে খবর দেবে স্বপ্নময়। তো স্বপ্নময় থেকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনে ফিরে আসবো এক্ষুনি। ততক্ষণ আমাদের সঙ্গে থেকো, আর আড্ডার শেষ অংশটুকু দেবশ্রীদার সঙ্গে ভাগ করবো তোমাদের সঙ্গে। অর্ণব আর অস্মিতা সঙ্গে রয়েছি সৃষ্টি নিয়ে, আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে স্বপ্নময়।
1: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: কেমন আছো আমার যুববাণীর বন্ধুরা? আশা করি তোমরা কিন্তু এবছরের বিশ্বকাপ যথেষ্ট ভালোভাবে এনজয় করছো, এবং আমি স্বপ্নময় আজ আবারও হাজির হয়েছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। প্রথমেই চলে আসি আজকের ম্যাচগুলো নিয়ে। নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচ 2-1 ফিনিশ হয়েছে। নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে, এবং গোল পেয়েছেন কিন্তু আর্লিং হল্যান্ডের মতো প্লেয়ার। ডেফিনেটলি নরওয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, তবে আইভরি কোস্ট তারা কিন্তু প্রথমার্ধে বল পজিশন এগিয়েছিল এবং একটা টাইমে কিন্তু স্কোরলাইন 1-1 হয়। সেখান থেকে কিন্তু আর্লিং হল্যান্ড দলকে ফেরত আনে, এবং নরওয়ের গোলরক্ষক অসামান্য 3টে সেভ করেছেন, এবং যেটা কিন্তু ডেফিনেটলি তাদের দলকে বাড়তি একটা অক্সিজেন যোগাবে। এরপরে চলে আসি ফ্রান্স বনাম সুইডেন ম্যাচ। ফ্রান্স কিন্তু 3-0 গোলে সুইডেনের বিপক্ষে জয় তুলে নিয়েছে, এবং ফ্রান্সের দলটাকে যদি তুমি দেখো সেখানে কিন্তু কিলিয়ান এমবাপের মতো প্লেয়ার প্রেজেন্ট রয়েছেন, এবং এই ম্যাচেও কিন্তু কিলিয়ান এমবাপে প্রুফ করেছেন কেন তিনি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে চলে আসি মেক্সিকো বনাম ইকুয়েডর ম্যাচ। মেক্সিকো 2-0 গোলে এখন অব্দি ইকুয়েডরের বিপক্ষে কিন্তু এগিয়ে রয়েছে, এবং খুব ক্লোজলি কন্টেস্টেড ম্যাচ হচ্ছে, কেননা যদি তোমরা দেখো বারবার কিন্তু উপর নিচে উঠছে মেক্সিকোর প্লেয়াররা, এবং ইকুয়েডর কিন্তু যথেষ্ট চাপে রয়েছে মেক্সিকোর কনস্ট্যান্ট ফ্লো অফ অ্যাটাক্সের থেকে। সুতরাং এই ম্যাচটা থেকে বলা যেতেই পারে যে মেক্সিকো কিন্তু পরের রাউন্ডে যাওয়ার অনেকখানি কাছে চলে এসেছে, এবং পরের রাউন্ডে নরওয়ে তারা কিন্তু ফেস করবে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে, অপরদিকে ফ্রান্স কিন্তু ফেস করবে প্যারাগুয়েকে। প্যারাগুয়ে কিন্তু ইতিমধ্যে একটা ওয়ান্ডার ঘটিয়েছে জার্মানিকে, তারা কিন্তু টাই ব্রেকারে হারিয়ে রাউন্ড অফ 16-এ নিজেদের জায়গা তুলে নিয়েছে। এরপর চলে আসি আজকের যে ম্যাচগুলো হতে চলেছে সেগুলো নিয়ে। প্রথমেই আসি ইংল্যান্ড বনাম ডিয়ার কঙ্গো ম্যাচ। ইংল্যান্ড ডেফিনেটলি এই ম্যাচটা স্টার্ট করবে ফেভারিটস হিসেবে, কেননা তাদের দলে কিন্তু হ্যারি কেইন, জুড বেলিংহাম রয়েছে, তবে বুকায়ো সাকার হালকা চোট রয়েছে, তবে দেখার বিষয় তাকে কোচ শুরু থেকে ব্যবহার করেন কিনা। তবে ইংল্যান্ড দল এবছর তারা কিন্তু একটা স্বপ্নের ফর্মে রয়েছে, গ্রুপ টপ করে এই রাউন্ডে উঠেছে, এবং ডিয়ার কঙ্গো তারা কিন্তু ডিপেন্ড করবে সেড্রিক বাকাম্বো এবং ইয়োনে ওয়েসার্স উপরে, এবং যদি তোমরা দেখো এই দুই প্লেয়ার কিন্তু ডিয়ার কঙ্গোর আক্রমণকে যেভাবে বারবার অক্সিজেন জুগিয়েছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তবে হ্যাঁ, খাতায় কলমে ইংল্যান্ড কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে, এবং আজকের ম্যাচ তারা যদি জিতে নেয় তাহলে তারা কিন্তু চলে যাবে পরের রাউন্ডে, রাউন্ড অফ 16-এ। এরপরে আসি বেলজিয়াম বনাম সেনেগাল ম্যাচ। বেলজিয়াম দল টেকনিক্যালি অনেক স্ট্রং, এবং বেলজিয়াম দলে কিন্তু যেই প্লেয়াররা রয়েছে, বিশেষ করে কথা উঠতেই হবে কেভিন ডি ব্রুইনের, কেননা তিনি কিন্তু এই বেলজিয়াম দলটার হার্টথ্রব। অপরদিকে যদি তোমরা কালিদু কুলিবালি, নিকোলাস জ্যাকসনের মতো প্লেয়াররা কিন্তু উপস্থিত রয়েছে সেনেগাল, এবং সেনেগাল কিন্তু প্রথম দিকে ফ্রান্সের সঙ্গে যে ম্যাচটা খেলেছিল সেখানে কিন্তু ফ্রান্সকে যথেষ্ট বেগ দিয়েছিল, এবং আজকের ম্যাচটা কিন্তু বেলজিয়ামের জন্য অতখানি ইজি হবে না। এবং বেলজিয়ামের দলটাকে যদি তুমি দেখো, বেলজিয়াম কিন্তু এখনও অবধি একটা পারফেক্ট নাম্বার 9 তাকে কিন্তু খুঁজে চলেছে। বক্সের মধ্যে বল ডেলিভারি হচ্ছে, কিন্তু কনভার্ট করার জন্য সেভাবে কিন্তু প্লেয়ার উপস্থিত থাকছে না বেলজিয়ামের জন্য, এবং সেটা ডেফিনেটলি একটা চিন্তার বিষয় বেলজিয়াম কোচের জন্য। সুতরাং আজকের ম্যাচ থেকে দেখার বিষয় বেলজিয়াম কিভাবে তাদের ট্যাকটিক্সটাকে সাজায়। এরপরে চলে আসি ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা ম্যাচ। পোস্ট ইউএসএ এবং তারা কিন্তু হোম সাপোর্টটাকে কমপ্লিটলি ইউটিলাইজ করার চেষ্টা করবে, এবং তাদের দলে ক্রিশ্চিয়ান পুলিসিচ, পোলারিন বোলোগভ, ওয়েস্টন ম্যাকিনির মতো প্লেয়াররা রয়েছেন, এবং ইউএসএ দলটাকে যদি তুমি দেখো এবছর কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এন্টায়ার ওয়ার্ল্ড কাপ। অপরদিকে বসনিয়া হার্জেগোভিনা তারা কিন্তু ডিপেন্ড করবে 40 বছর বয়সী এডিন জেকোর উপর, এবং এডিন জেকো এমন একজন ফুটবলার যিনি কিন্তু একাই কিন্তু ডিফারেন্সটা গড়ে দিতে পারেন। এবং শুধু তাই না, বসনিয়া হার্জেগোভিনার মিডফিল্ড এবং আক্রমণের সমন্বয় কিন্তু বেশ ভালো হচ্ছে, এবং বসনিয়া হার্জেগোভিনার কিন্তু রাইসটা কিন্তু একেবারে একটা স্বপ্নের সওদাগরের মতো, যেভাবে তারা ফুটবল মানচিত্রে নিজেদের জায়গা করে নিয়েছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তবে হ্যাঁ, ইউএসএ দীর্ঘদিন ধরে কিন্তু বিশ্বকাপের রেগুলার একটা সাইড এবং

0: এবছর তারা দীর্ঘ বছর পরে কিন্তু রাউন্ড অফ 32-তে নিজেদের জায়গাটা করে নিয়েছে, এবং এখান থেকে কিন্তু ইউএসএ তারা কিন্তু আগের রাউন্ডগুলোতে যেতে চাইবে। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের ফুটবল যে মানচিত্র সেটা কিন্তু বেশ বেশ চমকপ্রদ একটা জায়গায় নিয়ে যেতে চাইবে। সুতরাং নজর থাকবে কিন্তু ইউএসএর উপরেও, নজর থাকবে বেলজিয়াম সেনেগাল ম্যাচ, এবং নজর থাকবে ইংল্যান্ড ডিয়ে কঙ্গো ম্যাচের উপরেও। দেখার বিষয় আজকের কোনো নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করছে, নাকি চিরাচরিত ফেভারিটসরাই তারা পরের রাউন্ডে জায়গা করে নেয়। কেননা এই বিশ্বকাপ ইটস আ ওয়ার্ল্ড কাপ অফ আনসার্টেনটিস, কী হবে কেউ জানে না। সুতরাং চোখ রাখো তোমরা, চোখ রাখবো আমিও, ফিরিয়ে দেবো স্টুডিওয়।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। ফিরে এলাম আবারও আড্ডায়। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের একটা টান টান পর্ব নিয়ে সঙ্গে ছিল স্বপ্নময়। স্বপ্নময়কে থ্যাংক ইউ। আর স্বপ্নময় বললো যে কারা কারা স্বপ্ন দেখছে বিশ্বজয় করার, তারা স্বপ্ন দেখুক এবং আমাদেরকেও স্বপ্ন দেখাক যে এত সুন্দর খেলা হচ্ছে, আমাদের দেশও নিশ্চয়ই কখনো না কখনো পৌঁছবে। যাক আমরা ফিরি আড্ডায়। অফের আড্ডা হচ্ছিল যে দেবস্মিতা ব্রাজিল ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান, এবং আমাদের হাতে সময় একেবারে শেষ। তো সব শেষে দেবস্মিতাকে আমি একটা কথা খুব ছোট্ট করে জিজ্ঞেস করবো, যে যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে এগোতে চাইছে, নতুন নিজেদের সৃষ্টি নিয়ে কাজ করতে চাইছে, তাদের জন্য তুমি খুব ছোট্ট করে কি বলবে?
2: আমিও তো এখনো কাজই করছি, মানে আমিও এখনো চেষ্টা করছি, তো আমি আর নতুন করে কি বলবো? আমিও বলবো চেষ্টাই করে যাও এবং প্রচুর কাজ করো, প্রচুর প্রচুর গান তৈরি করো, ভালো ভালো, ভালো খারাপ যাই হোক না কেন, প্রচুর শোজ করো, এই আর কি।
1: মানে কাজের মধ্যে থাকতে হবে,
2: অবশ্যই কাজের, কাজের বিকল্প কিছু হয় না,
1: কাজের বিকল্প কিছু হয় না,
3: কর্ম করে যাও, ফলের আশা করো না।
1: না না, ফল নিশ্চয়ই পাবে, ফল নিশ্চয়ই পাবে।
3: আর কিন্তু শুরুতে কর্ম করে যাওয়াটা উচিত,
2: তাই না? এটা কিন্তু ঠিক কথা যে মানে তুমি যদি মিউজিককে টাইম দাও, মিউজিককে যদি তুমি সেই পরিমাণে ডেডিকেশন দাও, মিউজিক কিন্তু তোমায় ফিরিয়ে দেবেই, যেভাবেই হোক ফিরিয়ে দেবে
1: একেবারে। আর
2: এই বিশ্বাসটা রাখলে তুমি কাজ করে যাও,
1: হ্যাঁ মানে নিশ্চয়ই তুমি ফেরত পাবে। তুমি ডেডিকেশন দিয়ে যে কোনো কাজ করলে তুমি তার ফল নিশ্চয়ই পাবে, এটা আমরা তো এক্সপেক্ট করি। এই যেমন আজকে আড্ডাটা আমরা এতক্ষণ চেষ্টা করলাম অনেক কিছু নিয়ে কথা বলার, তবু অনেক কিছু মিস হয়ে গেল। যতই চেষ্টা করি ফাঁকি দিয়ে কিছু না কিছু বেরিয়ে যাবেই, যেমন সবচেয়ে বেশি ফাঁকি দেয় সময়, সময় আজকে আমাদের ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে চাইছে। তো এই বেরিয়ে যাওয়ার আগে, স্টুডিও ছেড়ে আমরা বেরিয়ে যাওয়ার আগে, একটা শেষ গান শুনতে চাইব দেবস্মিতার কাছে, একদম খুব ছোট্ট করে, যদি পুরোটা না হয় তবুও চলবে, খুব অল্প করে যদি কিছু শোনাও আজকের আড্ডাটার একদম শেষে।
2: বেশ, আমি খুব ছোট্ট করে শোনাচ্ছি একটা, এটাও একটা নতুন গান, মানে অপ্রকাশিত গান। আমি আসলে কি চাই

থ্যাংক ইউ সো মাচ দেবর্ষিদা এতক্ষণ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর তোমাদেরকেও বলি খুব ভালো থেকো, গান বাজনায় থেকো, আর অবশ্যই আমাদেরকে সঙ্গে রেখো, সঙ্গে রেখো তোমার প্রিয় যুববাণীকে। আমরা ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায় তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে সঙ্গে ছিলাম অর্ণব আর রশ্মিতা, করছি সাইন অফ আজকের মতো, টাটা।

0: শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান, শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শ্যামাসঙ্গীত শুনলেন দীপাবলী দত্তের কণ্ঠে আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লোকগীতি শুনবেন লালন একাডেমির শিল্পীদের কণ্ঠে, শুনবেন প্রচলিত লোকগীতি।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: লালন একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশনায় শুনলেন প্রচলিত লোকগীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু

0: তুলনা প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্প চালু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচে 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পের শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হওয়ায় রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এদিকে সারা দেশে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চালু হওয়াকে এক ঐতিহাসিক মাইল ফলক বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী চৌহান বলেন, এই আইন গ্রামাঞ্চলের লক্ষ লক্ষ কর্মীদের আত্মমর্যাদাপূর্ণ, নিরাপদ এবং সম্মানজনক জীবনযাত্রা সুনিশ্চিত করতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। আত্মনির্ভর ভারত গঠনই বিকশিত গ্রাম গঠনের লক্ষ্যকে এই প্রকল্প ত্বরান্বিত করবে।
3: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ, বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যোঁ নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 কোটি রুপে সে জ্যাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রাখি হ্যায়।
2: অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এই অনুষ্ঠানে 2/24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা থেকে উপস্থিত হয়েছেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম মৃত্যুদিন উপলক্ষে চিকিৎসক দিবসে তিনি আজ বিধাননগরে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনে ডাক্তারদের ওপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। দীর্ঘ আলোচনার পর উত্তর 24 পরগনার কাঁকিনাড়া জুট মিল আজ খুলে গেছে। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর ঘোষণা অনুযায়ী আজ থেকেই শুরু হয়েছে মেইনটেন্যান্সের কাজ। আগামী 15 দিনের মধ্যে স্বাভাবিক উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, শ্রমিক মালিক অসন্তোষের জেরে 2025 সালে 26 ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল এই জুট মিলটি। মন্ত্রীর উদ্যোগে মিল মালিক, শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে সমাধান সূত্র বের হয়। জনকল্যাণমুখী এই সিদ্ধান্তে প্রায় 3,000 শ্রমিক কাজ ফিরে পেলেন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ICDS কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাগর থানার পুলিশ গঙ্গাসাগরের কালীবাজার এলাকা থেকে রাজকুমার রাজ গোস্বামী ও ICDS কর্মী আমিনা বেগমকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, আমিনা বেগম তৃণমূল কংগ্রেস নেত্রী। অবৈধ আর্থিক লেনদেন, সম্পত্তি, অন্যান্য প্রয়োজনীয় নথি উদ্ধারের স্বার্থে এদের আজ আদালতে পেশ করা হচ্ছে। মুর্শিদাবাদের সুতির সাদিকপুরের নাকা চেকিং এর মাধ্যমে 558 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ জোরো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। ভারী বৃষ্টির সতর্কতায় জানানো হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া হতে পারে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলার ওপর দিয়ে। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1 জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে।

0: জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রীভবন।
1: গ্রাম বাংলার মা বোনেদের আমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করব আমাদের অনুষ্ঠান। এই সময়টা বাচ্চাদের একটু যত্ন করে রাখার সময় বোধ হয়। আমরা জানি যে আমাদের মা বোনেরা বিভিন্ন ধরনের গ্রামীণ টোটকা পদ্ধতি ব্যবহার করেন, তাদের অর্থাৎ বাচ্চাদের চিকিৎসা করেন, কিন্তু দেখুন সময়টা কিন্তু পরিবর্তিত হচ্ছে। আর দূষণ কিন্তু শুধু শহরে নয়, গ্রামকেও ছেয়ে দিচ্ছে। তা এই সময় শুধুমাত্র কোথায় টোটকার ওপর ভরসা না করে আমাদের গ্রামে তো চিকিৎসা কেন্দ্র বিভিন্ন আছে, গ্রামীণ চিকিৎসা কেন্দ্র, আর চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলেছে গ্রামে গঞ্জে। ন্যাশনাল রুরাল হেলথ মিশন আর NRHM তাদের যে মিশনের মধ্য দিয়ে বাচ্চাদের স্বাস্থ্যকে আরো সুন্দর রাখার চেষ্টা করছেন, এই সাহায্যগুলো কিন্তু আমাদের নিতে হবে, তাই তো? আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আমাদের যেতে হবে বাচ্চাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হলে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ ঋতু পরিবর্তনে শিশুদের যে নানান অসুখ বিসুখ হচ্ছে তার থেকে সমাধানের উপায় জানবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমরা আলাপচারিতায় মগ্ন হব, অর্থাৎ আমরা আলোচনা করব। আজকে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ, কলেজ অব মেডিসিন এবং সাগর দত্ত হসপিটালের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কল্লোল পাল, আর ওনার সাথে কথা বলবো আমি চৈতালি মল্লিক। ডাক্তার পাল অনেকটাই ছোট আমার থেকে, কল্লোল আমি কিন্তু তুমি বলে তোমাকে ডাকি,
2: একদম কোনো অসুবিধা নেই।
1: আর কল্লোল তো গ্রামে গঞ্জে ভীষণ ঘুরে বেড়ায়, অনেক হেলথ চেক আপ করে, বাচ্চাদের নিয়েও কাজ করে। আচ্ছা কল্লোল, এই যে ঋতু পরিবর্তিত হচ্ছে, এই সময় তো বাচ্চারা অনেক ধরনের সমস্যায় ভুগছে, তুমি তো গ্রামে গঞ্জে ঘুরে বেড়াও, বাচ্চাদের কি কি ধরনের শারীরিক সমস্যা তোমার চোখে পড়ছে?
2: হ্যাঁ, আমরা এই সময় দেখতে পাই যে কয়েকটি আলাদা আলাদা ধরনের শরীর খারাপ, এবং সেটি বিভিন্ন আলাদা আলাদা এলাকায় কিন্তু একটু ডিফার করছে, মানে আলাদা রকম দেখা যাচ্ছে। ধরুন যেমন কিছু শ্বাসজনিত অসুবিধা, যেমন সর্দি কাশি কিংবা শ্বাসে আওয়াজ, তার সঙ্গে জ্বর, এইগুলির মধ্যে সাধারণত ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, তারপরে ধরুন অ্যাডেনোভাইরাস, এইগুলি সাধারণত কারণ হয়ে থাকছে। এর পাশাপাশি আসছে কিছু গায়ে লাল লাল দাগ বা র্যাশ জাতীয় যেগুলো হচ্ছে, সঙ্গে জ্বর সর্দি কাশি।
1: আচ্ছা একটু বলি, মায়েরা একটা কথা ভীষণ বলেন, গ্রামের মায়েরা, যে ওই গায়ে কি একটা মিনমিনে বেরিয়েছে, অনেক সময় বুঝতে পারে না এটা হাম না এটা কি, এই লাল লাল হয়, ফুসকুড়ি হয়, এটাকে কি বলা যেতে পারে?
2: এটি অ্যাকচুয়ালি কিছু র্যাশ বলা হয়। র্যাশ বাচ্চাটির বয়স কত তার উপর এবং তার আনুষঙ্গিক যে কোনো লক্ষণ আছে কিনা সেগুলোর উপরও কিন্তু নির্ভর করে। যেমন ধরুন খুব ছোট বাচ্চা, মানে সদ্যজাত, তাদের গায়ে কিছু লাল লাল দাগ ওঠে যেটাকে বলা হয় মাসি পিসি, এটা একদমই একটা সাধারণ ব্যাপার। আবার দেখা যায় একটু বড় হতে হতে তাদের গায়ে কিছু কিছু লাল লাল খুব ঘামাচির মতো দাগ হচ্ছে, যেটি অনেক সময় ধরুন হাম বলা হতে পারে, কিংবা আরো অন্যান্য কয়েকটি ভাইরাসের ইনফেকশন থেকেও একই রকম র্যাশ কিংবা লাল লাল দাগ আসতে পারে।
1: আচ্ছা এই যে র্যাশ হচ্ছে, অনেক সময় মা বোনেরা বিভ্রান্ত হন, কি করবেন, এই সময় কি করা উচিত?
2: আমাদের মনে রাখতে হবে বাচ্চাদের শরীর কেমন আছে সেটাকে লক্ষ্য রাখা। কি করে আমরা লক্ষ্য রাখবো? যে বাচ্চা কেমন খাওয়া দাওয়া করছে, বাচ্চার ইউরিন বা মূত্র কেমন হচ্ছে, বাচ্চা কেমন খেলাধুলো করছে, এইগুলি যদি এইগুলো সবই ঠিকঠাক থাকে, এর সঙ্গে ধরুন কোনো বমি না হলো, কোনো শ্বাসে কষ্ট না হলো, তাহলে কিন্তু আমাদের অত ভাবনা চিন্তা না করলেও চলবে।
1: আচ্ছা আচ্ছা, এবার যেটা বলছিলে যে ঋতু পরিবর্তন, তা আবহাওয়ার পরিবর্তন, এখন তো একটু গরম পড়ছে, চৈত্র মাস পড়ে গেছে, এই সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চা হঠাৎ করে পেটটা কামড় দিচ্ছে, কারো অনেকবার পটি হচ্ছে অর্থাৎ পায়খানা হচ্ছে, কারোর বমি হচ্ছে, এটা কি কারণে বা কি এ থেকে কিভাবে আমরা মুক্ত রাখতে পারবো বাচ্চাদের?
2: নরম পটি বা ডায়রিয়া মতো হচ্ছে, সেটি সাধারণত দেখা যায় কোনো না কোনো

0: ভাইরাসের কারণে হচ্ছে, সেটা রোটা ভাইরাস হতে পারে, আরো আনুষঙ্গিক কিছু ভাইরাসের জন্য হতে পারে। তবে এক্ষেত্রে আরো কয়েকটা লক্ষণ আমাকে সবসময় খেয়াল রাখতে হবে।
1: যেমন
0: যেমন ধরুন যে যখন নরম পটিটা হচ্ছে তার সঙ্গে কোনো সর্দি সর্দি কিছু মিশে আছে কিনা,
1: আচ্ছা,
0: কিংবা যে পটিটা তার মধ্যে লাল লাল রক্তের ছিটা আছে কিনা, এইগুলো হলে অনেক সময় দেখা যায় সেগুলো কিন্তু ভাইরাল ইনফেকশন ঠিক নয়, কখনো কখনো এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই হয়ে থাকে। সুতরাং এইটা আমাকে খেয়াল রাখতে হবে। আরো যে বমির কথা, বমি কিন্তু ভাইরাল ইনফেকশনে হতে পারে, সঙ্গে একটা জ্বর আসতে পারে।
1: জ্বরের এটা দেখা যাচ্ছে, জ্বর হচ্ছে বাচ্চাদের,
0: এই জ্বরের পরিমাণ কতটা, সঙ্গে বাচ্চাকে সে খুব দুর্বল লাগছে কিনা, এগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবুর কাছে গেলে তিনি মোটামুটি আপনাকে বলে দিতে পারবেন, যদিও পরীক্ষার ছাড়া সব সম্ভব নয় বলা, তাও মোটামুটি আন্দাজ করা যেতে পারে যে কোনটা ভাইরাসের কারণে হচ্ছে, কোনটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে এগুলি।
1: আচ্ছা, শুধু গ্রাম এবং শহরে একই সমস্যা দেখা দিচ্ছে সব জায়গাতে, যেটা দেখা যায় যে বাচ্চার অনেক সময় জ্বর হলো, হয়তো সর্দি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সর্দি ঠান্ডাটা লেগে যাচ্ছে, ঠান্ডা গরম, এতে জ্বরটা আসছে। অনেক সময় দেখা যায় জ্বর হয়তো এক দুই বাড়ছে, বাড়তে বাড়তে তিন চারও হয়ে যাচ্ছে, বাচ্চাকে অনেক সময় প্যারাসিটামল দেওয়া হচ্ছে, জ্বরটা দুয়ে নামছে, আবার চার হয়ে যাচ্ছে। এই সময় মা বোনেরা তো ভীষণ স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হয়ে পড়েন, বাড়ির লোকজন সবাই। এই সময় কি করণীয়, প্রথমে জ্বরটা এলে কি করবে?
0: এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয়, এটা শহর বলুন গ্রাম বলুন সব জায়গায় মায়েদের বোনেদের কিন্তু একেবারে মাথা খারাপ করে রাখে। যখনই একটু জ্বর এলো বাচ্চা, তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ে। আমাদের মনে রাখতে হবে প্রথমেই যে আমাদের শরীরে যে জ্বরটা আসছে, মানে শরীরে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু শরীরেরই একটা প্রতিরোধের একটা রাস্তা। কখনো কোনো জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে, শরীর কিন্তু তার নিজের যে তাপমাত্রা সেটাকে বাড়িয়ে দিয়ে সেই ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক এর বিরুদ্ধে একটা লড়তে সাহায্য করে। সুতরাং যে জ্বর এলো মানেই আমাকে কিন্তু ওষুধ দিতে হবে গাদা গাদা, তা কিন্তু নয়।
1: মানে জ্বর কোনো ব্যাকটেরিয়া যদি শরীরে প্রবেশ করে, টেম্পারেচারটা যখন বাড়ছে, মানে আমরা এটাকে ধরে নেব যে লড়াই করছে সে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে।
0: একদমই তাই, একদমই তাই।
1: আচ্ছা, এরপরে কি করব?
0: এরপরে আমাদের কি খেয়াল রাখতে হবে, বাড়িতে যদি একটি থার্মোমিটার থাকে খুব ভালো হয়, আপনারা সেই সময়টায় টেম্পারেচার মানে তাপমাত্রাটা মাপুন, তারিখ সময় এবং কতটা করে এলো, এটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো তার ইনফেকশনটা কোন ধরনের। এরপরে আসছে যদি মনে হচ্ছে একটি বাচ্চা যে ধরুন 101-102 তেও মোটামুটি দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করছে, তাহলে কিন্তু কোনো জ্বরের ওষুধ না দিলেও চলবে।
1: আচ্ছা,
0: কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা কোনো কষ্ট পাচ্ছে কিনা। ধরুন বাচ্চার খুব গায়ে যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথা করছে, কিংবা বাচ্চা উঠতে পারছে না, খেলছে না, সেক্ষেত্রে কিন্তু একটু কম তাপমাত্রা থাকলেও আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারি।
1: আচ্ছা আচ্ছা, এই যে জ্বরটা যখন বেড়ে যাচ্ছে, ধরো তিন হয়ে যাচ্ছে, চার হয়ে যাচ্ছে, প্যারাসিটামল দেয়া হচ্ছে যেটা বললাম, দুয়ে নামছে, আবার এক ঘন্টার মধ্যে আবার চার হয়ে যাচ্ছে জ্বরটা, এখানে কি আবার প্যারাসিটামল দেয়া যাবে সেক্ষেত্রে?
0: প্যারাসিটামল একটা খুব বেসিক ওষুধ, যদিও ডাক্তারবাবুর কাছে পরামর্শ করে প্রত্যেক বাচ্চার তার বয়স কত, তার ওজন কত, এইটার উপর নির্ধারিত হয়েই সেই ওষুধটা দেওয়া উচিত। কিন্তু মনে রাখতে হবে যে একটি ওষুধের ধরুন তার যে কার্যকারিতার ক্ষমতা, যে তার যে সময়, সেটা 4.5-5 ঘন্টা থাকে। সুতরাং আমি একবার যখন ওষুধ দিলাম তাহলে এতক্ষণ তার জ্বরটা হয়তো থাকবে না, আবার যখন ওষুধের অ্যাকশনটা চলে গেল তখন আবার গায়ের তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে।
1: অনেক সময় দেখা যায় যে 1.5-2 ঘন্টার মধ্যে আবার দুই হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, এবার আমি সেই ব্যাপারটায় আসছি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো জ্বরের ওষুধ দেওয়া যায় না, এটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। আমরা আরেকটি ওষুধ দিয়ে থাকি, সেটাকে আইবুপ্রোফেন বলা হয়। সেটাতে অনেক সময় যখন প্যারাসিটামলে কাজ করছে না তখন দেওয়া যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশে যেহেতু ডেঙ্গুর প্রবণতা খুবই বেশি, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া একদমই দেওয়া চলবে না।
1: একদম, এই কথাটা আমাদের মা বোনেরা অনেক সময় ভুল করেন, অস্থির হয়ে ওঠেন বাচ্চা যখন জ্বরে ভুগছে, তিন চার জ্বর হয়ে উঠছে, অনেক সময় দেখা যায় ওষুধ কিনে এনে দিচ্ছেন, তো এক্ষেত্রে ক্ষতি হতে পারে বাচ্চার।
0: একদমই সত্যি কথা এটা, যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ তাকে বললেন যে না আপনি এই ওষুধটা খাওয়ান, আমার বাচ্চাকে দিয়েছি, আমি অমুককে দিয়েছি, জ্বরটা কমে গেছে। খেয়াল রাখতে হবে এই যে দুটি ওষুধ বলা হলো, এই

0: দুটি ওষুধের থেকে অন্য কোনো জ্বরের ওষুধ সাধারণত 14 বছরের নিচে দেওয়া উচিত নয়। যদি দিতে হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আরো যে গুরুত্বপূর্ণ কথাটা আমি এর আগেই বললাম, যে বাচ্চা যদি মনে হচ্ছে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করছে, সে ভালো আছে, তাহলে কিন্তু আমার একটু টেম্পারেচার যদি বেশি থাকেও তাহলে কিন্তু অত ভাবনা চিন্তার কিছু নেই। বরঞ্চ আমাকে খেয়াল রাখতে হবে বাচ্চার শরীরে জলের পরিমাণ কেমন আছে সেটি লক্ষ্য করা।
1: আচ্ছা,
0: তার জন্য আমাদের কি করতে হবে, তাকে নিয়মিত জল খাওয়াতে হবে। দেখা যায় এখন সরকার থেকে বাড়িতে বাড়িতে ওআরএস দিচ্ছে, সেইগুলো দিয়ে যেতে হবে। তাহলে আমি বুঝতে পারবো সেখানে বাচ্চার ইউরিন কেমন হচ্ছে, বাচ্চার জিভটা কতটা শুকনো আছে, বাচ্চা ঠোঁটটা কেমন শুকনো হয়েছে। সুতরাং এইভাবে আমরা যদি তার যে শরীরে জলের পরিমাণটা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা লাঘব হবে।
1: আচ্ছা, একটু প্রশ্ন করি, অনেক সময় হয়তো দেখা গেল ওআরএস নেই বা ওষুধের দোকান একদম গ্রামে গঞ্জে দূরে দূরে আছে, ওআরএসটা বাড়িতেও তৈরি করা যায়, যদি কিভাবে তৈরি করবেন আমাদের মা বোনেরা একটু বলে দেন।
0: ওআরএস তৈরি করতে গেলে আমাদের খুব অসুবিধের হওয়ার কথা নয়, যেটা বাড়িতে আমাদের নুন আছে এবং চিনি আছে তাতে পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে করতে হয়।
1: কতটা একটু যদি,
0: ওটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে সব সময় হয়তো আপনারা মাপতে পারবেন না, তবে লক্ষ্য রাখতে হয় খুব একটা সহজ জিনিস, যেটা আমাদের ধরুন চোখের যে জলের যে টেস্টটা সেই রকম নুন তাহলে কিন্তু পারফেক্ট হয়।
1: আচ্ছা,
0: সেটা হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার এইটা মোটামুটি ঠিক আছে। এছাড়াও যেটা হবে, ধরুন অনেক সময় কিছুটা ডালের জল, কখনো বাড়িতে ডাব থাকলে ডাবের জল কিংবা মুড়ির জল, এইগুলো যদি আমার হাতের কাছে থাকে আমি কিন্তু কিছুটা করে দিতে পারি।
1: তাহলে মা বোনেরা আপনারা শুনছেন যে বাচ্চার যদি এক জ্বর হয় বা 100 জ্বর বাচ্চা খেলছে ছুটছে, তাহলে কিন্তু খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। হ্যাঁ, এবং ডাক্তারবাবু বলছেন যে তাদের ওআরএস দিন, নুন চিনির জল দিন, ডাবের জল দিন, ডালের জল দিন, আর আমরা কখন ভয় পেতে পারি বা একটু সচেতন হতে পারি এটা আর একটু বুঝিয়ে বলেন আমাদের মায়েদের।
0: আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে বাচ্চার যে ইউরিন বা প্রস্রাব কেমন হচ্ছে, সেটি যদি মনে হয় যে আগের থেকে পরিমাণে কমে গেল, আগে যত ঘন ঘন করছিল বাচ্চাটি তার থেকে কমে গেল, তার যে রংটা হালকা হলদে কিংবা আরো পরের দিকে গাঢ় হলদে হচ্ছে, কিংবা আরো যখন বেশি হয়ে গেল তখন পরিমাণ একেবারেই কমে গেল, বেশ কয়েক ঘন্টা বাচ্চা কোন রকম ইউরিন করল না, বাচ্চাটি ক্রমাগত বমি করে চলেছে, বাচ্চাটির পটি যেটা হচ্ছে নরম ডায়রিয়া সেটা জলের মতো বেরিয়ে চলেছে, বাচ্চার দিকে তাকালে দেখা যাচ্ছে চোখগুলো কুঠুরির মধ্যে ঢুকে যাচ্ছে, জিভটা অনেকটা দেখে শুকনো লাগছে, ঠোঁটটা শুকনো লাগছে। 1 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে, তার ব্রহ্মতালুটা তো খোলা থাকে, সেইখানটায় দেখা যাবে হাত দিলে সেটা একটু নিচু হয়ে গেছে। তো এইগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে বাচ্চার শরীরে জলের পরিমাণ কেমন আছে আমরা কিন্তু অনেকটা বুঝতে পারবো,
1: তখনই আমাদের
0: খেয়াল রাখতে হবে হ্যাঁ আমরা এরপরে কি করব।
1: আচ্ছা, আর যে ধরনের বাচ্চারা ভোগে এই ঋতু পরিবর্তনে, ধরুন এই সময় ধুলো বালিটাও খুব উড়ছে এবং বাচ্চারা তো গ্রামের বাচ্চারা বিশেষ করে তারা মাঠে ঘাটে ঘুরছে, মাটি নিয়ে খেলছে, এই সময়ে কৃমির প্রাদুর্ভাবটাও দেখা যায়, তো এর থেকে বাঁচতে হলে কি করবে আমাদের বাচ্চাদের, কিভাবে যত্ন নেওয়া যায়?
0: কৃমির যে ডিমগুলি সেগুলি মনে রাখতে হবে মাটিতেই থাকে, এবং ছোট বাচ্চারা তারা মাটি ধুলো এগুলো নিয়ে খেলবে, এটা স্বাভাবিক, তাদের আমরা সেটা থেকে আটকাতেও পারবো না, আটকানো উচিত নয়, না হলে সে খেলাধুলোই শিখবে না। আমাদের এতে খেয়াল রাখতে হবে যেন খুব ময়লা জাতীয় যে জায়গায় সেগুলো তারা যতটা কম খেলে, এবং তারা খেলাধুলোর করার পরে তাদের হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেওয়া, বাচ্চাদের হাতে যদি নখ থাকে সেগুলো সময় মতো কেটে দেওয়া যাতে ওই ময়লাগুলো আঙুলে না লেগে থাকে, এবং বাচ্চার অভ্যাসটা এইভাবেই করা যে প্রত্যেকবার খাওয়ার আগে যেন সে এইভাবেই হাত ধোয়। আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই যে কৃমির ডিমের কথা বলা হচ্ছে, এগুলো দেখা যায় সবজি পাতা মানে শাক এগুলোর গায়ে লেগে থাকে, সুতরাং এগুলো যখন আমরা ব্যবহার করব খাবো তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া উচিত। আর যে আমরা জলটা খাচ্ছি, জলটা চেষ্টা করতে হবে যতটা পরিশ্রুত থাকুক, এবং কখনো কখনো মনে হতে পারে যে খুব ছোট বাচ্চা যে বারে বারে কোনো পেটের অসুবিধায় ভুগছে, তার জলটা যদি ফুটিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়।
1: একদম, এই কথাটা একটু আমাদের মনে রাখা দরকার যে বাচ্চাদের যদি সমস্যা হয়, পেটের সমস্যা বা জ্বর বারবার হয়, জলটা ফুটিয়ে খাওয়ানো এটা আমাদের লক্ষ্য দিতে হবে মা বোনেদের। আর এরপরে যাব যে এই যে পেটের ব্যথা বা পেটের সমস্যা, এগুলো যেমন আছে ব্যাকটেরিয়া, ভাইরাল ইনফেকশন বা ভাইরাল ফিভার যেগুলো আছে এগুলো তো আছেই, তার সাথে আরেকটা হচ্ছে এই সময় গুটি বসন্ত দেখা দেয়, হাম দেখা দেয়, এগুলো থেকে বাচ্চাদের

0: ভালো রাখার জন্য আমরা কি করতে পারি?
1: চিকেন পক্স বা গুটি বসন্ত যেটা, সেটি হলে দেখা যায় যে দু একদিনের মধ্যেই অনেকগুলো ফোসকা ফোসকা উঠছে, সারা গায়ে হতে পারে, সেটা বড়দের বাচ্চাদের সবার হয়, এবং সঙ্গে প্রচন্ড গা ব্যথা হতে পারে, একটা হালকা সর্দি কাশি জ্বর এগুলো থাকতে পারে। তো এইগুলো যদি একবার হয়ে যায়, ধরুন বাড়িতে কারো হয়েছে, চেষ্টা করতে হবে ছোট বাচ্চা কিংবা অন্যদের একটু দূরে রাখা। আরো সবথেকে গুরুত্বপূর্ণ এই ব্যাপারে, যদি আমরা এর টিকাকরণের মাধ্যমে যেতে পারি, মানে চিকেন পক্সের যদি ভ্যাকসিন দিতে পারি, তাহলে কিন্তু আমরা তাকে অনেকটা এর থেকে আটকাতে পারবো।
0: হ্যাঁ, এই যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারটা, টিকাকরণ, গ্রামে তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে টিকাকরণের ব্যাপারগুলো থাকে, একটু যদি তুমি একটু বলে দাও মা বোনেরা কিভাবে সচেতন হবে। অনেকে হয়তো যায় না ঠিকভাবে স্বাস্থ্য কেন্দ্রে, যদিও আশাকর্মীরা গ্রামে গ্রামে যান বলছেন, তুমি আর একটু বুঝিয়ে ভালো করে বলে দাও মা বোনেদের যে কখন কিভাবে বাচ্চাকে কোন বয়সে কখন ভ্যাকসিনটা দেওয়া দরকার, কিভাবে যাবে একটু সংক্ষেপে।
1: টিকা এটা সংক্ষেপে বলাটাই একটু প্রথম কথা অসুবিধাজনক, তাও আমি মোটামুটি চেষ্টা করছি। বাচ্চা যখন প্রথমে জন্ম নিল, সে এখন তো সবাই কোনো না কোনো হসপিটালে হচ্ছে, কেউ কেউ নার্সিংহোমেও হচ্ছে, তার সেখানে প্রথম তাকে কিছু ভ্যাকসিন দেওয়া হয় জন্মের পরপরই। যেমন তার মধ্যে বিসিজি থাকে, যেটা টিউবারকুলোসিস বা টিবি অসুখের যে ক্ষতিকর দিকগুলো সেটা থেকে অনেকটা আটকায়। এছাড়া পোলিওর একটা ওরাল ডোজ হয়, সঙ্গে হেপাটাইটিস বি থাকে। এরপরে কিছু ভ্যাকসিন আছে, সেটা দেড় মাস, আড়াই মাস, সাড়ে তিন মাস এই সময় দেওয়া হয়, যার সেখানে দেওয়া হচ্ছে, যেমন একটা পেন্টাভ্যালেন্ট অথবা হেক্সাভ্যালেন্ট একটা বলা হয়, ছটি বা পাঁচটি আলাদা আলাদা অসুখের জন্য কিছু ভ্যাকসিন। তারপরে একটি নিউমোকক্কাল, মানে একটি শ্বাসজনিত যে কোনো একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার একটা ওষুধ, মানে ভ্যাকসিন দেওয়া হয়। সঙ্গে যে ডায়রিয়া হয়, তার জন্য রোটা ভাইরাসের বিরুদ্ধে একটি মুখের ড্রপ দেওয়া হয় ভ্যাকসিন। এরপরে ধরুন চলে আসছে ন মাসের দিকে, আমি হাম এবং রুবেলা এর যে একটা ভ্যাকসিন দেওয়া হয়। তারপরে চলে এলো কোথাও কোনো কোনো জায়গায় জাপানিজ বি এনকেফেলাইটিস, মানে একটি ব্রেনের বা মাথার একটা ইনফেকশন হয়, তার প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন দেওয়া হয়। এরপরে এইরকমই কম বেশি আসে।
0: আচ্ছা, এই যে শ্বাসকষ্ট বা রোটা ভাইরাস বলে, এই ভ্যাকসিনগুলো যদি দেয়া হয়, এখন যে এই যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বাচ্চারা অসুস্থ হচ্ছে, এর প্রবণতা কি একটু কম হবে বা প্রকোপটা কম হবে?
1: অবশ্যই, ভ্যাকসিনগুলি দিলে প্রথমত দেখা যায়, ধরুন আগে যদি ভ্যাকসিন না দেওয়া হলে কোনো একটি এলাকায় একশোটি বাচ্চার মধ্যে ধরুন আশিটি বাচ্চার ইনফেকশনটা হচ্ছে, ভ্যাকসিনেশনের পরে দেখা যায় সেই নাম্বারটা হয়তো অনেকটা কমে যাবে। একটা রাফলি বলতে, একটা আমি ধরুন এমনি বলছি, এটা সেটা থেকে আশি থেকে ধরুন কমে পঞ্চাশ, চল্লিশ, তিরিশ এরকম শতাংশ হতে পারে। আবার দেখা যায় যদিও এই যে বাচ্চাগুলির ইনফেকশন পরে হলো, তার যে প্রকোপ সেটা কিন্তু অনেকটা কমে গেল। যে আগে ধরুন যে তার যতবার পটি হচ্ছিল কিংবা তাকে হসপিটালে হয়তো ভর্তির প্রয়োজন হচ্ছিল, সেটা নাও হতে পারে। সুতরাং ভ্যাকসিন দিলে যদি অসুখটা পুরোপুরি নির্মূল করা সম্ভব নাও হয়, তাহলেও যে তার যে ক্ষতিকর যে দিকটা, সেটা কিন্তু অনেকাংশে লাঘব সম্ভব হবে।
0: যে ভ্যাকসিন দিলে অনেক সময় যে হবে না তা নয়, কিন্তু প্রকোপটা বা ভয়াবহতাটা কম হবে। তাই তো মা বোনেরা এটা কিন্তু ভালোভাবে আপনারা মনে রাখবেন যে বাচ্চাকে কিন্তু এই টিকাকরণটা করতেই হবে সময় মতো। আর একটি বিষয় যায় যে এই আবহাওয়ার পরিবর্তনে সর্দি কাশিতে বাচ্চারা ভীষণভাবে ভোগে, এবং শ্বাসকষ্ট একটু আগেই তুমি বললে, অনেকের ভীষণ রকম শ্বাসকষ্ট হয়, দৌড়ে নিয়ে যেতে হয় হসপিটালে। এখান থেকে বাচ্চাদের কিভাবে আমরা বাঁচাবো বা কিভাবে তাদের রক্ষা করবো একটু যদি বলো আমাদের বুঝিয়ে।
1: শ্বাসকষ্ট, কাশি কিংবা সর্দি, এটি তো বাচ্চাদের কম বেশি লেগেই থাকে। তবে এক্ষেত্রে আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রথমত লক্ষ্য রাখতে হবে, যার এই যে শ্বাসকষ্ট হচ্ছে কিংবা কাশি হচ্ছে, তার সঙ্গে আদৌ কোনো জ্বর আছে কিনা। যদি জ্বর আছে, সেই জ্বরটার পরিমাণটা কতটা? সাধারণত দেখা যায় যে যাদের ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হচ্ছে, তাদের জ্বরের পরিমাণটা অনেক বেশি থাকছে এবং সে খুব দুর্বল হয়ে পড়ছে। যার ভাইরাসের ইনফেকশন থাকছে, তার জ্বরটা হয়তো অতটা আসবে না, কিংবা সে অতটাও দুর্বল হয়তো হচ্ছে না। আবার দেখা যায় কখনো কখনো একদমই কোনো জ্বর নেই। মনে রাখতে হবে এইটা কিন্তু অনেক ক্ষেত্রে কোনো ইনফেকশনের জন্য নয়, এটি বাচ্চাদের যে শ্বাসনালীর যে তার

0: মানে যেটাকে অ্যাজমা দেখে বলা হয় আর কি, অনেকটা অ্যাজমা যদিও আমরা মানে দূর থেকেই না দেখে বলতে পারি না, তবে যে অ্যালার্জি জনিত কিংবা এই টাইপের হাইপার অ্যাক্টিভ বলা হয় যে তাদের শ্বাসনালীর, সেটি হলে
1: শ্বাসনালীতে কি সংক্রমণ ঘটে?
0: এটা ঠিক সংক্রমণ বলবো না, ধরুন যে বাচ্চাটি যার এই রকম কোন জ্বর কিংবা যে আর কোন পটি এগুলো ছাড়াই একটা শ্বাসে অসুবিধা হচ্ছে, যেমন একটা শ্বাসে সাঁই সাঁই বাঁশির মতো আওয়াজ হচ্ছে, একটা শুকনো শুকনো কাশি হচ্ছে কিন্তু কোনো জ্বর নেই,
1: ঘর ঘর করে আওয়াজ হচ্ছে,
0: আওয়াজ হচ্ছে একটা, তার কিন্তু কোনো জ্বর নেই, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার যে শ্বাসনালীটি সেটি একটু বেশি অ্যাক্ট করছে। যখন আমাদের এই যে ঋতু পরিবর্তনের সময় যে তাপমাত্রাটা হঠাৎ করে পরিবর্তন হলো, বেশি থেকে কম হলো, কিংবা এই সময়ে ধরুন বসন্তকালে দেখা যায় যে প্রচুর পরিমাণে ফুলের রেণু চারিদিকে ছড়াচ্ছে, সেইগুলো আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তার মাধ্যমে আমাদের বুকের মধ্যে গেল, এবার এইগুলি তখন ওখানে গিয়ে একটুখানি তার সমস্যা তৈরি করে, সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের যে কাশি কিংবা শ্বাসের অসুবিধা সেটা দেখা যায়।
1: এখান থেকে কি বাঁচতে কি করতে পারি, কিভাবে সচেতন করতে পারি আমাদের বাচ্চাদের বা মা বোনেদের?
0: আমাদের মনে রাখতে হবে যখনই এই রকম হঠাৎ বেশি যে একটা তাপমাত্রা সেখান থেকে কম, অনেক সময় দেখা যায় শহরের দিকে যারা কোনো মলে গেল যেখানে পুরো ফুল এসি রয়েছে, হঠাৎ সেখান থেকে একবার বেরোচ্ছে বাইরে ঢুকছে, সেইটি যেন খুব না হয়। এক্ষেত্রে আমরা নাকের উপর একটি মাস্ক ব্যবহার করতে পারি, যেমন কোভিড এর সময় মাস্ক ব্যবহার করা হয়েছিল সেই রকমই, তাহলে কি হবে যে খুব ঠান্ডা হাওয়াটা যেটা আমাদের নাক দিয়ে বুকের মধ্যে যাচ্ছে সেটা হয়তো অতটা আসবে না,
1: এবং ধুলো, গ্রামের দিকে যে ধুলোটা,
0: হ্যাঁ ধুলোটা আমাদের আটকাতে হবে।
1: আরেকটা যেটা তুমি খুব ভালো বললে যে ফুলের রেণুগুলো ছড়ায়, অনেকেই আমরা ফুল পেলে আগে গন্ধটা শুকি বাচ্চাদের, ওই ব্যাপারটা আছে ফুল ধরাচ্ছে, তো একটু আমাদের সচেতন, গাছে ফুলটা সুন্দরভাবে ফুটুক কিন্তু না আমরা তার মানে শ্বাসটা নেব না, গন্ধটা যেন আমরা মুখের কাছে বা নাকের কাছে না নিয়ে এসে শুকি,
0: সেটা তো আছেই। তবে মনে রাখতে হবে আমি কিন্তু ফুল থেকে কাউকে দূরে থাকতে বলছি না, কারণ প্রত্যেকটা ফুলে প্রত্যেকেরই হবে তা কিন্তু নয়, কারো হয়তো ধরুন কৃষ্ণচূড়ায় আছে আর একজন মানুষের হয়তো রয়েছে তার একটা জারুলে, হ্যাঁ এইরকমই সবার যে সবটাই হবে তা না, কারো হতে পারে কোনোটাই নয়, সুতরাং ফুল দূর থেকে দেখতে তো ভালোই,
1: ফুল বসন্তে ফুল থাকবেই, আর ফুল আমাদের বাড়িতে যে ফুলগুলো ফুটে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাও সুন্দর থাকুক এটাই তো আমাদের কামনা।
0: একদমই তাই, বাচ্চা এবং ফুল দুটি একই রকম, তারা পাশাপাশি থাকুক, কেউ কাউকে যেন অসুবিধা না তৈরি করে।
1: এবার এই বাচ্চাদের যখন মানে আমাদের এই বাড়ির ফুলগুলো যখন অসুস্থ হয়ে পড়ে আমাদের মা বোনেদের তো খুবই কষ্ট হয়, তো আমাদের কিন্তু গ্রামেতে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রবণতাটা কিছুটা বাড়ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনীহা দেখা যায়, তো গ্রামে আমরা হসপিটালে সরকারি যে ব্যবস্থাগুলো আছে খুব সংক্ষেপে আপনার কাছে শুনে নেব যে কিভাবে কোনো সমস্যা দেখা দিলে কখন তারা হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে যাবেন।
0: আমাদের সরকারি তরফ থেকে যে আশাকর্মীরা আছেন তারা মোটামুটি সব পাড়ায় গ্রামে গিয়ে কিন্তু খোঁজ নিচ্ছেন যে কার বাড়ি কে কেমন অসুস্থ আছে, কে কেমন ঠিক আছে, তাদের সঙ্গে নিয়মিত কিন্তু আমাদের একটা যোগাযোগ রাখতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে যে আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র সেটি বাড়ি থেকে কত দূর, সেখানে সহজে কিভাবে যাওয়া যায়, এগুলো আগে থেকে আমাকে কিন্তু একটা হিসাব করে রাখতে হবে, যখন খুব একটা অসুবিধে হলো তখন আমি খুঁজবো তা কিন্তু নয়, তারপরে সেখানকার ডাক্তারবাবুর কাছে কিংবা কেউ যদি বাইরে পারেন একটা নিয়মিত যে একটা বাচ্চার দেখাশোনা করা, চেক আপ করা, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা কোনো অসুবিধে বাবা মা মনে করছেন না কিন্তু তার কোথাও একটা গন্ডগোল হচ্ছে, দীর্ঘদিন কয়েক বছর হয়তো তাকে দেখানো হলো না, এবার সেক্ষেত্রে হয় কি যেদিন হঠাৎ করে কোনো একটি অসুবিধা হলো তাকে কিন্তু নিয়ে খুব ছোটাছুটি পড়ে গেল। এবার ছোটাছুটি পড়ে যাওয়ার আগে আমাকে আরো কয়েকটা জিনিস যেমন খেয়াল রাখতে হবে যে কার কার হতে পারে কিংবা কোন সময় যেতে পারবো, যেটা আপনি বলছিলেন, তা সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমেই যেটা আমি বলছিলাম তখন একটা বাচ্চার খেলাধুলোটা কেমন আছে, কোন বাচ্চা যখন খেলাধুলো বন্ধ করে দিচ্ছে, দুষ্টুমি বন্ধ করে দিচ্ছে, চুপচাপ হয়ে গেল।
2: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। তবে বলে দেব চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও আপনারা শুনবেন 1:30 থেকে, 2:05 লোকগীতির অনুরোধের আসর, 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 আজ দিনান্তিকা। আজ চিকিৎসক দিবস, একই সঙ্গে

0: যে আইন কার্যকর হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্ট আপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর প্রকাশিত তথ্য অনুযায়ী জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় 757 মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায় সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। অকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জ্যাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাই ওর বহনো কো রোজগার দেগি বলকে বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরা কাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি 4-চাকার গাড়ির সংঘর্ষে 4 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণমন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে

0: জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাওয়াত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
1: On the occasion of Doctors Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering dedication, exemplary professionalism and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives and uphold the highest standards of patient care. Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit.
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অন্নপূর্ণা যোজনায় পশ্চিমবঙ্গের সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,000,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45-74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও 2টি খেলা রয়েছে। ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে সিয়াটল স্টেডিয়ামে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হলো। পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার কাজ শুরু করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু বিকাশ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ অন্যরা। 224 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত রয়েছেন। প্রকল্পটি স্বচ্ছতার সঙ্গে চালানোর জন্য নারী ও শিশু বিকাশ কল্যাণ দপ্তর একটি পোর্টাল চালু করবে বলে মুখ্যসচিব অনুষ্ঠানে জানিয়েছেন। সেখানে রাজ্যের প্রতিটি ব্লকে কতজন মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাদের নাম আপলোড করা হবে। আজ দ্বিতীয় কিস্তিতে রাজ্যের 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত মাসে 28,00,000 মহিলার অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দুপুর 1টা পর্যন্ত 1,10,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরা পাবেন তা সুনিশ্চিত করা হবে। নিয়মের বাইরে যাতে কেউ টাকা না পান তাও দেখা হবে। জনকল্যাণের কাজে রাজনীতি বা দল বিবেচনা করা হয়নি বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: এই কর্মসূচিতে আজকে আমরা বিধায়কদের ডেকেছি, আমরা এপক্ষ ওপক্ষ করিনি, সব বিধায়করা মহিলা বিধায়কদের ডেকেছি, তারা এসেছেন। আপনাদের সরকার অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছে, নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অধিকার সম্পূর্ণ করার জন্য 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম।
0: রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিবিজি রামজি আইন চালু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এজন্য প্রকল্পের মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা 125 দিন কাজ পাবেন। প্রকল্প চালু হওয়ায় রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান বিজেপি সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সল্টলেকে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবসে আয়োজিত রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানচন্দ্র রায় যে স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বর্তমান রাজ্য সরকার তা বাস্তবায়িত করতে চায়। এই ব্যবস্থা রাজ্যে দক্ষ চিকিৎসকের অভাব না থাকলেও দরিদ্র পরিবারের রোগীদের ভিন রাজ্যে সুলভ চিকিৎসার জন্য যেতে হচ্ছে। এই ব্যবস্থা দ্রুত বদল করার প্রয়াস চালাচ্ছেন তারা। চিকিৎসকদের ভয়ভীতি মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিয়ে শ্রী অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা তাদের আইনি সুরক্ষা দিচ্ছে।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে কখনোই চান না কোন রোগী মারা যাক বা তার ক্ষতি হোক, একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, যে আতঙ্কের পরিবেশ ছিল তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে তার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা।
0: দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি চালু করা প্রকল্প সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্পে একাধিক অনিয়মের অভিযোগ তুলে থানায় এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগ, ক্যাম্পে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘন, অননুমোদিত চিকিৎসা, ভুয়ো নথির ব্যবহার, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি এবং সরকারি সম্পদের অপব্যবহার করা হচ্ছে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর রেকর্ড করার বিষয়ে নিম্ন আদালতকে রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠিয়েছেন অভিষেকের আইনজীবীরা। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা শুনানি করেও শেষ মুহূর্তে তা ছেড়ে দেন, সে কারণেই নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন জানানো হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা রেশন ও অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির দায়ের করা মামলায় রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 21 জুলাইয়ের মধ্যে রাজ্যকে এ বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি ও নদিয়া জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গত চব্বিশ ঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে ১২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী ৩ ও ৪ তারিখ

0: সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড,
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন মহিলা মহল।

দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আজ অদ্বিতীয়া, আজ মাসের পয়লা। ক্যালেন্ডারের পাতা দিন শেষ হয়ে একটা নতুন মাস শুরু হয়েছে। পয়লা জুলাই আমরা সবাই জানি জাতীয় চিকিৎসক দিবস, বিধানচন্দ্র রায়ের জন্মদিন। জাতীয় চিকিৎসক দিবসে অদ্বিতীয়া অনুষ্ঠানে আজ শোনাব আরেক চিকিৎসকের কথা, যিনি অবশ্যই অদ্বিতীয়া, এবং তাঁরও জন্ম কিন্তু এই জুলাই মাসেই। তাঁর সম্পর্কে একটা সময় লেখা হচ্ছে বিশিষ্ট কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গাত্মকভাবে বাঙালির মেয়ে শিরোনামে লিখছেন, ওই যায় বাঙালির মেয়ে, খেয়ে যায় নিয়ে যায় আর যায় চেয়ে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম স্নাতক, আর তিনিই হলেন প্রথম মহিলা চিকিৎসক। আর যখন তাঁর মুকুটে এই পালক যুক্ত হল, তখন সেই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বসুমতী পত্রিকায় লিখলেন, হরিণ নয়না শুনো কাদম্বিনী বালা, শুনো ওগো চন্দ্রমুখী কৌমুদীর মালা, তোমাদের অগ্রপাঠী আমি একজন, ওই বেশ উপাধি করেছ ধারণ। হ্যাঁ, আজ অদ্বিতীয়া অনুষ্ঠানে বলব কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের কথা। 23 জুন 1883 কলকাতা মেডিকেল কলেজে তিনি ভর্তি হলেন। আর এই তারিখটা শুধু একটা তারিখ নয়, সময়ের বাঁক বদলের দিন। কেমন ছিল সেই সময়? সেই সময়ে নারীদের কাছে সমাজের প্রত্যাশা ছিল, বঙ্গাব্দের 1301 বঙ্গাব্দের সৎসঙ্গর নির্দেশনা যদি আমরা দেখি, সেখানে লেখা হচ্ছে, স্ত্রী শুদ্ধ হইয়া প্রাতঃকালে গাত্রোত্থান করিয়া স্বামীকে প্রণাম করিবেন, পরে গোময় ও জল দ্বারা প্রাঙ্গণ মণ্ডল দিবেন, এই গৃহকার্য শেষ করিয়া গৃহদেবতার পূজা করিবেন, তদন্তর সমুদয় গৃহকার্য রন্ধনাদি শেষ করিয়া পতিকে ভোজন করাইবেন, পরে অতিথির সেবা করিয়া চারিটি আহার করিবেন। এই হল তৎকালীন সমাজচিত্র। সেই সময় ভাবুন, কলকাতা মেডিকেল কলেজে মেয়েদের ভর্তির কোনো নিয়মই নেই। কাদম্বিনী এফ এ পাশ করেই কলকাতা মেডিকেল কলেজে ভর্তির আবেদন করলেন। কলেজ কর্তৃপক্ষ সে আবেদন পত্রপাঠ না

নাকচ করে দিলেন। স্নাতক হওয়ার পর পুনরায় আবেদন করেন তিনি, কিন্তু তখন তো মেয়েদের ডাক্তারি পড়ার ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি, তাই তাঁকে পাহাড় সমান বাধার সম্মুখীন হতে হল। তবে এই লড়াইয়ে তিনি পাশে পেলেন সাহসী যোদ্ধা স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে। এই দুরন্ত সময়ে কাদম্বিনী বসুকে লড়াইয়ে নামতে হল কলকাতা মেডিকেল কলেজে ভর্তির অনুমতি পেতে। এবার কাদম্বিনী বসুর আবেদন নাকচ হলে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সহ প্রগতিশীল ব্রাহ্মনেতারা আন্দোলন শুরু করলেন। কলেজ কাউন্সিল থেকে শিক্ষকদের প্রবল আপত্তি এল। ডিপিআই অফিস অবশেষে বাংলার ছোটলাট স্যার রিভারসন থমসনের হস্তক্ষেপ কামনা করল। আর এরই ধারাবাহিকতায় 29 জুন 1883 খ্রিস্টাব্দে মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়কে মেডিকেল কলেজে ভর্তির অনুমতি দেওয়া হল। ভাবতে পারেন, সেই সময় এই সাড়া জাগানো ঘটনায় গোটা সমাজ আলোড়িত হল। বামাবোধিনী পত্রিকা তার নামে লিখল, শ্রীমতী কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যিনি কুমারী কাদম্বিনী বসু বিয়ে বলিয়া পাঠিকাগণের নিকট পরিচিত, কলিকাতা মেডিকেল কলেজে সর্বপ্রথম ছাত্রীরূপে গৃহীত হইয়াছেন। আশ্চর্য, মেডিকেল কাউন্সিলের অধিকাংশ বিজ্ঞ ডাক্তার এ নতুন প্রবর্তন প্রথার বিরোধী, কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের বিশেষ যত্নে স্ত্রীলোকদিগের ন্যায্য অধিকার স্থাপিত হইয়াছে। ভর্তিযুদ্ধে তো তিনি জয়ী হলেন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হলেন। কিন্তু এক রণাঙ্গন থেকে তাকে আর এক রণাঙ্গনের যুদ্ধে নামতে হল সরাসরি। একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ভরসা থাকেন তার সম্মানিত শিক্ষক মণ্ডলী, কিন্তু কাদম্বিনী বসুর দুর্ভাগ্য, অধিকাংশ শিক্ষক বা অধ্যাপক ছিলেন নারী শিক্ষা, বিশেষ করে মেডিকেলে নারী শিক্ষার ঘোর বিরোধী। থমসনের সিদ্ধান্তে কলেজ কাউন্সিল অবশ্য বাধ্য হয়েছিলেন তাঁকে ভর্তি নিতে, কিন্তু কিছুতেই তাঁরা মন থেকে মেনে নিতে পারলেন না। কেবল অধ্যক্ষ কোর্ট সহ কয়েকজন অধ্যাপক তার পক্ষে ছিলেন, বাকিরা সবাই তার বিরুদ্ধে। এই প্রথম ও একমাত্র নারী হয়ে তাঁকে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হল। বিরোধীদের সঙ্গে ছিল সমাজের এক শ্রেণীর রক্ষণশীল মানুষ, যারা কাদম্বিনীর ডাক্তারি পড়ার বিরোধিতা করে গেছেন লাগাতার। তাছাড়া সহপাঠী ছাত্ররাও যে সবাই অনুকূল ছিলেন তা তো নয়। তাহলে বুঝতেই পারছেন সেই সময় দাঁড়িয়ে কি অসম্ভব একটা লড়াই তাঁকে লড়তে হয়েছে। মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন ডাক্তার রাজেন্দ্রচন্দ্র চন্দ্র। কাদম্বিনী মেডিকেল কলেজে পড়ার সবচেয়ে ঘোর বিরোধী ছিলেন তিনি, পদে পদে তাকে আটকেছেন। সেই কারণেই হয়তো তার সাফল্যের জয়গাথা যেখানে লেখা হয়েছে তার পাশে খলনায়ক হিসেবে ডাক্তার চন্দ্রের নামও খোদিত আছে। যদিও সময় কাউকে ক্ষমা করে না, এই ডাক্তার চন্দ্র ইংল্যান্ড থেকে এমআরসিপি এফআরসিপিএস ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর হার্ডিঞ্জ বোন মেরি পিকাওকেও বিবাহ করেন, কিন্তু পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত মেম সাহেবের স্বামী হয়েও তাঁর রক্ষণশীল মন কাদম্বিনী বসুকে দমিয়ে রাখতে চেষ্টার কোনোরূপ ত্রুটি করেননি সেদিন। কিন্তু যে মেয়ে ইতিহাসের চূড়ায় ওঠার যোগ্যতা রাখেন তাকে হারানো কি অতই সহজ? তাই কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় হেরে যাননি। অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজে 5 বছর কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করার পরও বিরুদ্ধবাদী ডাক্তার রাজেন্দ্রচন্দ্র তাকে 1 নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়ায় কাদম্বিনী গাঙ্গুলী MBBS MB ডিগ্রি পাননি, তবে অর্জন করেন এগেইন সার্টিফিকেট। আর তার মাধ্যমে প্রথম বাঙালি নারী চিকিৎসক হিসেবে তাকে আমরা পাই। তার পরবর্তীকালে হাজার হাজার বাধা ডিঙিয়ে তিনি এগিয়ে যেতে থাকলেন, হার মানলেন না। তার বর্ণাঢ্য জীবনের জয়গাথা লেখা হয়ে থাকল। 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞাপন দিয়ে

গ্রেট প্র্যাকটিস শুরু করলেন। 1889 খ্রিস্টাব্দে বোম্বাইতে কংগ্রেসের পঞ্চম অধিবেশনে প্রথম 10 জন নারী ডেলিগেটের একজন হয়ে যোগদান করলেন। 1890 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে সভাপতিকে প্রথম নারী হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করলেন। সেই সালে ডাফরেন জেনানা হাসপাতালে চাকরি নিলেন 300 টাকা বেতনের ভিত্তিতে। 1893 উচ্চশিক্ষার্থে বিলেত যাত্রা করলেন কাদম্বিনী, একা একা জাহাজে ভ্রমণ, সেখানেও তিনি অনন্যা। 23 মার্চ 1893 লন্ডন পৌঁছলেন। 1893 খ্রিস্টাব্দ শেষে পরীক্ষা শেষ করে ট্রিপল ডিপ্লোমা লাভ করলেন। সেই ডিপ্লোমাগুলো হল LRCP, LRCS এবং LFPC। ওই খ্রিস্টাব্দেই নভেম্বরে দেশে প্রত্যাবর্ত করলেন কাদম্বিনী। ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী প্রথম বাঙালি ও ভারতীয় নারী যিনি বিদেশ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে এলেন 1894 খ্রিস্টাব্দ। এত এত লড়াই, এত এত অর্জনের পরও হাসপাতালে যথাযথ পদায়ন তার হল না। ক্যাম্পরেল মেডিকেল স্কুলের অধ্যাপকের পদ গ্রহণ করলেন। চিকিৎসা বিদ্যালয়ে প্রথম ভারতীয় নারী অধ্যাপককে পেলাম আমরা। চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। 1895-96 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারে রাজমাতার চিকিৎসা ভার গ্রহণ করে তাকে সুস্থ করে তুললেন। সময় এগিয়ে চলল তাঁর নিজের নিয়মে। 1898 খ্রিস্টাব্দ তাঁর চলার পথে যিনি তাকে পথ দেখিয়েছেন, যিনি ছায়ার মতো তাঁর সঙ্গে থেকেছেন, সেই স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় গুরুতর যকৃত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। আবারও কাদম্বিনী একা এগিয়ে চললেন। 1906 খ্রিস্টাব্দে অংশগ্রহণ করলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। উড়িষ্যা ও বিহারে কর্মরত মহিলা শ্রমিকদের দুরবস্থা দেখার জন্য সরকার নিযুক্ত অনুসন্ধান কমিটির দায়িত্বভার গ্রহণ করলেন 1922 সালে। 1923 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর মহিষী নারী 7 সন্তানের জননী কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তাঁর জীবনাবসান হল মাত্র 62 বছর বয়সে। কাদম্বিনী গাঙ্গুলীর তুলনা তিনি শিক্ষাজীবন ও কর্মজীবনে পদে পদে কেউ একগুচ্ছ রজনীগন্ধা দিয়ে তাকে স্বাগত জানায়নি, বরং 62 বছরের জীবনের বাঁকে বাঁকে বিছানো ছিল গুচ্ছ গুচ্ছ কাঁটা। তিনি সব কাঁটা দলিত মথিত করে সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে পৌঁছে গেছেন তার চূড়ান্ত লক্ষ্যে। বিজয় অর্জন করে অক্ষয় স্বাক্ষর রেখেছেন এই বাঙালি মহিষী নারী। প্রথম বাঙালি চিকিৎসক হিসেবে এই কৃতিত্ব শুধু তাঁর সম্পর্কে শেষ কথা নয়। বাঙালির ক্রমসংকুচিত মন ও মননকে পাশে ঠেলে তিনি যে অসাধ্য সাধন করেছেন, তাই আজকের চিকিৎসক দিবসে দাঁড়িয়ে এই ক্ষণজন্মা অদ্বিতীয় নারীকেই আমরা সম্মান জানাই। মহিলা মহল তাঁকে আজকের এই দিনটিতে তাঁর কথা বলতে পেরে সত্যি সত্যি আমরা যেন নিজেরাও আনন্দিত। জীবদ্দশায় তো আমরা তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে পারিনি, তাই আজকের এই বিশেষ দিনে যেন তাঁর কথা না ভুলে যাই। যে আলোক বর্তাকা, যে আলো তিনি আমাদের দেখিয়েছিলেন, সেই আলোয় আলোকিত হয়ে উঠেছে আজ প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। রেকর্ডের স্বর্ণকূর্ণার ধ্রুপদী উপস্থাপনায় সৃষ্টি করেছেন একের পর এক ইতিহাসের মাইল ফলক। আর কি অদ্ভুত দেখুন।

বরিশালের গৌর নদীতে চাঁদ শীতে তার জন্ম 1861-র এই জুলাই মাসেই। আজ তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ 18ই জুলাই। যে আকাশে তাঁর মুক্তি, সেই আকাশে জলজল করছেন তিনি। কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। চিকিৎসক দিবস সার্থক হবে। বিধানচন্দ্র রায়ের এই জন্মদিনকে যেমন আমরা মনে রেখেছি, তেমন আজ যদি আমরা তাঁর কথা স্মরণ করি, তবেই যেন এই দিনটি বৃত্তাকারে সম্পূর্ণ হয়। তার প্রতি শ্রদ্ধা রেখে এই গান শুনতে শুনতে আজকের মতো মহিলা মহল শেষ করব। সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রইল আপনাদের সবার জন্য।

সেই আকাশে শুধুতে তাঁর যে মুক্তি তা নয়, তিনি যেন আমাদের সকলের মুক্তির আকাশে উড়ার পথপ্রদর্শক। অদ্বিতী আয়াজ শুনলেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের কথা। আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী

আমি মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 2:05 হয়ে 40 সেকেন্ড। দূরে কাছের সমস্ত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের লোকগীতির অনুরোধের আসরে। অনেক অনুরোধ এসেছে আপনাদের কাছ থেকে, একে একে শোনাতে থাকবো। আজ শুরু করলাম একেবারে বিপরীত দিক থেকে, যেসব অনুরোধ এসেছে দুটোর আগে সেখান থেকেই সাধন মুখোপাধ্যায়ের অনুরোধের গান শোনাবো। সাধনবাবু, আপনি প্রথমে যে গানটির উল্লেখ করেছেন সে গানটি কিন্তু আমি পেলাম না, যে কারণে আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া এই গানটি রাখলাম, আপনার দ্বিতীয় অনুরোধের গান রাখলাম শুরুতেই।

গোষ্ঠগোপাল দাসের গাওয়া গান শুনলেন, আরও একখানি গান আপনাদের শোনাবো, তবে এবারে শ্রোতা বন্ধুর অনুরোধে ও রাধে রশিয়া। শিল্পী গোষ্ঠগোপাল দাস, মাঝগ্রাম থেকে অসিত বেহারা, মিমো বেহারা, মাঝগ্রাম মোবারকপুর থেকে আনিকুল শেখ, নুরেসা খাতুন, তানভীর শেখ, তার গ্রাম থেকে মীর রসুল, গোপালচক বীরভূম থেকে নাসরেন সুলতানা, নুরফুল এবং নুরুল হক, পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ, আপনারা সকলেই মিলে শুনতে চেয়েছেন গানটি, লিখেছেন আমরা রেডিওর কাছে অপেক্ষা করে রইলাম, আর একজন শ্রোতার নাম উল্লেখ করেছেন উত্তম কোনাই। ঠিক আছে, আমার সমস্ত বন্ধুদের জন্য রইল তাদের অনুরোধের গানটি।

পরপর দুখানি গান শুনলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে। এবারের অনুরোধকারী শ্রোতা হলেন জিয়ারুল মণ্ডল, এরশাদ মণ্ডল, মিম মায়রা, তৃপ্তিপাড়া, রসানবাগ, মুর্শিদাবাদ থেকে। আপনারা শুনতে চেয়েছেন রুনা লায়লার গাওয়া এই গানটি।

শহর তো শহর দিল্লি শহর, নরম গরম দেদারে বলি। শহর তো শহর দিল্লি শহর, নরম গরম দেদারে বলি। আর ভিটে মাটি চাটি মানুষ ঘুরে ঢাক বি।

সুভাষ চক্রবর্তীর গাওয়া গান শুনলেন। এবারে আসি আপনাদের অনুরোধের গানে। এবারের অনুরোধকারী শ্রোতা সুভাষ কুমার পাল, পোস্ট বারুইপুর, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া গানটি, প্রাণসখীরে ঐ শোনো কদম্বতলে বংশী বাজায় কে।

না, এই গানটি আমি এক্ষুনি পারছি না আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে শোনাতে, তবে গানটি আপনাদের শোনাবো, প্রাণসখী রে শোনাবো আপনাদের, সুরজিৎ এবং বন্ধুদের অনুরোধে। শুনেওছেন এর আগে অনেকবার, আরও একবার রইল তাহলে।

এবারে অনুরোধ রাখবো রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণগ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে। আপনারা শুনতে চেয়েছেন রুনা লাইলার গাওয়া সুজন মাঝিরে এই গানটি, কোন ঘাটে লাগাই বা তোমার নাও, আমি পারের আশায় বৈশা আছি, আমায় লইয়া যাও। চলুন শোনা যাক তাহলে।

এবারের অনুরোধকারী শ্রোতা পাঁচকড়ি দাস, শেফালি দাস, মোল্লা গেড়ের ধার, খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন স্বপন বসুর গাওয়া গান। স্বপন বসুর গাওয়া এই গানটি।

এই মুহূর্তে আপনারা শুনছেন লোকগীতির অনুরোধের আসর। তবে শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অনুরোধ পাঠাতে হয় বেলা একটার মধ্যে। আমার এক শ্রোতা বন্ধু, তিনি আড়াইটের সময় অনুরোধ পাঠিয়েছেন গানের। আজকে তো পারবো না রাখতে, পরের দিন মাথায় রাখবেন যে অনুরোধই পাঠান না কেন, চেষ্টা করব শোনাতে, যদি আমাদের লাইব্রেরিতে সেই গান থেকে থাকে, কেমন? আর যদি না থাকে তাহলে তো পারবো না। এই যেমন ধরুন না, সনজিৎ মণ্ডলের যে গানটি শুনতে চেয়েছেন আমার শ্রোতা বন্ধু, সুকুমার কর্মকার, ঋত্বিকা কাকলি, রোহিত কর্মকার আরও একটি গানের উল্লেখ করেছেন, না দুটি গানের একটিও তো নেই, তবে আপনাকে একেবারে নিরাশ করব না। সনজিৎ মণ্ডলের গাওয়া গানটি আপনাদের শোনাবো। আমাদের বন্ধু, তার সঙ্গে নাম লিখেছেন আরও, কাদের শেখ, তুষার ঘোষ, প্রণব পাল, আশিস মণ্ডল, ডুমকল, ভাতশালা, স্কুল মোড়, মুর্শিদাবাদ থেকে আপনারা শুনতে চেয়েছেন। আপনাদের সনজিৎ মণ্ডলের গাওয়া অন্য একখানি গান শোনাবো, যেটি একটি কম শ্রুত গান, কেমন? শুনতে থাকুন।

আজ দেখছি আপনাদের অনেকেই গোষ্ঠগোপাল দাসের গাওয়া গানই বারবার শুনতে চাইছেন, কিন্তু দেখা যাক।

মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি এবং অদৃতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন, মনে হচ্ছে এই গানটি। গুরু আমায় উপায় বলো না, কিন্তু আমি তো পেলাম গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আচ্ছা এই গানটি শুনুন। আচ্ছা, গুরু আমার উপায় বলো না পেয়ে গেছি, রইলো।

গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আপনারা সকলে মিলে খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, বঙ্কিম দাস, খুশি দাস, মহাসেন, শেখ, নূর আমিন, সোহান মণ্ডল, তালপুকুর, হাঁড়িভাঙা, লালবাগ, মুর্শিদাবাদ থেকে। চলে এলাম একেবারে শেষের গানে, অরিন্দম গঙ্গোপাধ্যায়ের গাওয়া গান। এই গান দিয়েই শেষ করতে চাইছি আজকের লোকগীতির অনুরোধের আসর।

0: digital public infrastructure ecosystems. Increased wages under the Viksit Bharat G. Ramji Act 2025 have become effective across the country from today. According to the notification issued by the Rural Development Ministry, wage rates have been enhanced across all states and union territories. The ministry said, for the first time, an interim base wage rate of 300 rupees per day has been introduced, ensuring that no notified wage under the program falls below this level. President Draupadi Murmu today called upon the youth to pursue excellence with dedication, integrity and strong ethical values to help realize the vision of a developed Bharat by 2047. Addressing the first convocation of the Central University of Andhra Pradesh at Anantapur as the chief guest, the president said the energy, talent and commitment of the young people will play a decisive role in building an inclusive and prosperous nation.
1: Dear students, as you celebrate your achievements today, I urge you to pause for a moment to remember the people who made your journey possible. Your success is the result of your own hard work, but it has also been shaped by the sacrifices of your parents, the guidance of your teachers, and the support of society. Therefore, you have a responsibility to give back to the society.
0: Newly appointed Chief of Army Staff General Dheeraj Seth has stressed the need to advance the modernization of the Army to tackle the challenges of the evolving security environment. Addressing the media today after assuming charge as the 31st Chief of Army Staff, General Seth highlighted that the Indian Army's objective is to build a technology-enabled future-ready army that is empowered in every respect and capable of operating across multiple domains. The latest passport application hiked fee has been implemented under the Passports Amendment Rules 2026 from today. Under the revised fee structure, a 36-page fresh passport or reissue of a passport will now cost 2,500 rupees. The fee for a 60-page ordinary passport or its reissue has now been fixed at 3,500 rupees, while under the Tatkal scheme, it will cost 6,000 rupees. Goods and Services Tax GST has strengthened India's vision of Ek Bharat Shreshth Bharat of the past 9 years. We now take you live to media briefing where Union Information and Broadcasting Minister Ashwani Vaishnav is informing about cabinet decisions.
2: Overall, Sathiyo, NDA 3, Mane Pradhan Mantri Shri Narendra Modi ji ke is के रेलवे के मेट्रो के और इंफ्रा के प्रोजेक्ट्स बहुत सारे लिए गए हैं समरी में देखें तो 57 रेलवे प्रोजेक्ट्स 260,000 करोड़ के 36 हाईवे प्रोजेक्ट्स 370,000 करोड़ के 12 मेट्रो प्रोजेक्ट्स 150,000 करोड़ के 5 नए एयरपोर्ट्स और मॉडिफाइड उड़ान स्कीम 37,000 करोड़ फिर वाडवन पोर्ट और शिप रिपेयर फैसिलिटी शिपिंग के रिफॉर्म्स मिला के 150,000 करोड़ करीब रोपवेज उसके बाद में हाइड्रो पावर फिर इंडस्ट्रियल सिटीज पीएम आवास योजना जल जीवन मिशन का मॉडिफिकेशन और कोल गैसिफिकेशन सब मिला के करीब करीब 26,00,000 करोड़ के और ये सारी की सारी नींव बन रही है हमारे मध्यम वर्ग के लिए जिनको इन इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट
0: And that is the end of this news bulletin.
3: Akashbani Dilli Kendrer Hindi ebong Ingreji shongbader por phire elam Akashbani Murshidabad Onushthan shunchen 102.2 MHz FM prochar taronge
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ জেলা হাসপাতাল ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত
3: আকাশবাণী মুর্শিদাবাদ দিনান্তিকা

নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনান্তিকায়। নতুন দিন, নতুন বিষয়, না ভুল বললাম একটু, বিষয়টি পুরাতন। কারণ আমাদের দেশের আজ প্রত্যেকটি মানুষ জানেন আজ পয়লা জুলাই, দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে থাকে আমাদের দেশে। আমরা কে না জানি সে মহান মানুষটির কথা, যিনি কিংবদন্তি পর্যায়ে পৌঁছে গেছেন। গ্রামের বয়স্ক মানুষ, বরিষ্ঠ নাগরিক যারা, তারা কিন্তু তার গল্প করেন। এই কিংবদন্তি হয়ে ওঠার যে গল্প, তারা বিশ্বাস করেন যে তিনি ছিলেন ধন্বন্তরী। আজ পয়লা জুলাই, আজ জাতীয় চিকিৎসক দিবস, ন্যাশনাল ডক্টরস ডে, আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। তার জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ করে আমাদের দেশে আজকের দিনটি পালিত হয়ে থাকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে। ডক্টর বিধানচন্দ্র রায় প্রখ্যাত চিকিৎসক, না শুধু সেখানেই তার জীবন কথা সীমাবদ্ধ নয়, কারণ আমরা অনেকেই জানি, অনেকে কেন সকলেই জানি, তিনি শুধুমাত্র একজন চিকিৎসক নন, তিনি শিক্ষাবিদ, তিনি সমাজসেবী, তিনি পশ্চিমবঙ্গের অন্যতম একজন রূপকার। চিকিৎসা যে শুধু একটি পেশা নয়, তা যে মানুষের সেবার অন্যতম মাধ্যম, সেভাবেই তিনি ভাবতেন, দেখতেন। তবে চিকিৎসক দিবস শুধুমাত্র ডাক্তারদের সম্মান জানানোর দিন নয়, মনে করুন না সমস্ত স্বাস্থ্যকর্মীদের কথা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত প্রত্যেক মানুষের কথা মনে করবারও দিন। নার্স রয়েছেন, টেকনিশিয়ানরা রয়েছেন, ওয়ার্ড বয় রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, ফার্মাসিস্ট রয়েছেন, এমন আরও অনেকে, কারণ তাদের সকলকে নিয়েই তো চিকিৎসা ব্যবস্থা। কাজেই একজন ডাক্তারবাবুকে সম্মান জানাবো, তাঁদের অসম্মান করব, এমনটা কী করে ভাবি বলুন। মনে পড়ছে সেই ছবিটির কথা, মুন্না ভাই MBBS, সেই সাফাই কর্মী যিনি একটি পরিবেশকে সুন্দর স্বচ্ছ রাখছেন, তাকে আমরা কজন চিনি, কজন তাকে সে মান্যতাটুকু দিই, ভাবুন তো। ওটি অপারেশন টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা সেই টেকনিশিয়ান ভাইটির কথা, সেই নার্স দিদিটির কথা, ওয়ার্ড বয়ের কথা, হ্যাঁ কখনো কখনো তাদের আচরণ আমাদের দুঃখ দেয়, আহত করে, কখনো কখনো অনেক বেশি, প্রাপ্যের চেয়েও বেশি দাবি করি তাদের কাছে, যে কোনো একজন অসুস্থ মানুষকে নিয়ে গিয়ে সেখান থেকে ফিরিয়ে আনবো সুস্থ করে, তার কোনো অঘটন ঘটবে না এমনটাই তো আমরা ভেবে নিই, তাই না? কিন্তু সত্যি কি সবসময় সেটা সম্ভব হয়? তখন আঁচড়ে পড়ি তাদের উপরে, যে ব্যবহারটি তখন করি পরে নিজেই সে ব্যবহারে লজ্জা পাই। আমরা যখন অসুস্থ হই তখন চিকিৎসকের কাছে বা চিকিৎসা কর্মীদের কাছে শুধু ওষুধ চাই না, কিন্তু আমরা ভরসা চাই, আশ্বাস চাই, চাই কেউ আমাদের কথা মন দিয়ে শুনুক, আমার পেশেন্টের দিকে তার সদা সর্বদা যেন দৃষ্টি থাকে, তার দৃষ্টি যেন কিছুতেই না ফেরে। ভুলে যাই বলুন যে তারাও তো মানুষ, চিকিৎসকরাও মানুষ, তাদেরও ক্লান্তি আছে, সীমাবদ্ধতা আছে, ভুল তো কখনো কখনো তাদেরও হতে পারে। চিকিৎসা বিজ্ঞান এগিয়েছে অনেক দূর, তবুও এমনকি আমরা দাবি করতে পারি যে এখনও সমস্ত রোগ সারানোর ক্ষমতা তাদের হাতে এসে গেছে? না, সে ক্ষমতা কিন্তু এখনও আসেনি। আর আমরা জানি জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, তাই সময় যখন হবে তখন তাকে চলে যেতে হবে। তাই একজন ভালো চিকিৎসক, চিকিৎসা কর্মী সবসময় রোগ সারাতে পারবেন না জানি, কিন্তু একজন ভালো চিকিৎসক সব সময় তার সহমর্মিতা দিয়ে, তার সমস্ত চেষ্টা দিয়ে একজন রোগীর পাশে থাকার চেষ্টা করবেন, এটাও আমরা আশা করি। তাই আজকের দিনে শুধুমাত্র একজন ডাক্তারবাবুকে ধন্যবাদ দেব না, কিন্তু একই সঙ্গে ধন্যবাদ জানাবো সমস্ত চিকিৎসা কর্মীদের,

আর বলবো, চিকিৎসা এবং রোগীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার তাদের নিতে হবে। আজকের এই পয়লা জুলাই, আজকের এই জাতীয় চিকিৎসক দিবসে, কারণ সুস্থতার পথটি কিন্তু একার নয়, সেখানে রোগী, তার পরিবার, চিকিৎসক, বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী সকলেই কিন্তু সহযাত্রী। তাই সকলের জন্য আমার অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের দিনান্তিকা।

আজ 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিংবদন্তী চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী স্মরণেই দিনটি উদযাপিত হয়, এ কথা আমাদের সকলের জানা। চিকিৎসকদের নিঃস্বার্থ সেবা এবং অবদানের প্রতি সম্মান জানাতেই প্রতি বছর এই বিশেষ দিনটি পালন করা হয়। কিন্তু সব কিছুর একটা শুরুরও শুরু আছে, সলতে পাকানোর ইতিহাস আছে, সে কথা কে না জানি। তবে এমন মানুষের সংখ্যা বোধহয় আমাদের দেশে খুব কম যাদের জন্মদিন মৃত্যুদিন একই তারিখ। 1882 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন ডাক্তার বিধানচন্দ্র রায়। 1962 সালের একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁরই সম্মানার্থে 1991 সাল থেকে পালিত হচ্ছে আমাদের দেশে

দিবসটি। প্রত্যেক বছর একটি থিম থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। কিন্তু থিমকে ছাপিয়েও রোগীদের প্রতি তার নিঃস্বার্থ সেবা, একজন চিকিৎসকের মানসিক এবং শারীরিক অবস্থা, এবং শারীরিকভাবে মানসিকভাবে যে কোনো একটি মানুষকে সুস্থ করে তোলার জন্য যে কোনো একজন চিকিৎসকের ভূমিকাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তাই দিনটি শ্রদ্ধা জানান তাদের যারা এই চিকিৎসা কর্মে জড়িয়ে রয়েছেন, যারা আমাদের প্রত্যেকটি দিনকে নতুন করে প্রাণবন্ত করে সুস্থ রাখার জন্য যিনি অক্লান্ত চেষ্টা করে চলেছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসা থাকবেই। মাঝে মাঝে মনে হয় যে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দিনযাপন অধৈর্য হয়ে যায়, ধৈর্য রাখতে পারি না। কখনো কখনো পরিবেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইচ্ছে করে, প্রতিবাদে মুখর হতে ইচ্ছে করে। মনে হয় কেন আমারই সঙ্গে এমন ঘটনা ঘটে প্রত্যেক দিন। ঠিক সেই সময় একজন সহমর্মী এমন ডাক্তারের খোঁজ বা এমন ডাক্তারকে হাতে নাগালে পাওয়ার চেষ্টা তো সকলেরই থাকে, তাই না? খুঁজি তাকে, কিন্তু মানুষ তো মরণশীল, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে, আসলে যেতেও হবে। তবুও আরও খানিকটা সহমর্মিতা, খানিকটা সাহস দিয়ে আজও যদি তিনি পাশে এসে দাঁড়াতেন, যদি তাকে দেখলেই রোগী 100% ভালো হয়ে যেতেন, মনে অকুত ভয়, সাহস, মনে হবে এই তো এসে গেছেন আমার সেই মানুষটি, যার কাছ থেকে যমরাজ কিছুতেই আমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। কোথায় তিনি, কোথায় সেই চিকিৎসক?

আমাদের জীবন এখন দ্রুততম গতিশীল। আমাদের মনীষীদের জীবনচর্চার সময় কোথায়? আমরা সারাক্ষণ আমাদের সন্তানদের বলছি পড়ো পড়ো পড়ো, কেবল সিলেবাসের পড়া পড়ো। সিলেবাসের বাইরে থাকা মানুষদের কথা জানবার কোনো দরকার তোমার নেই, কারণ তা জেনে আর যাই হোক চাকরি পাবে না। কিন্তু ভাবুন তো, কোনো কোনো বাণী, কোনো কোনো বক্তব্য একটি মানুষের জীবনধারাকে আমূল বদলে দিতে পারে। আমরা সকলেই জানি প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায় দূরদর্শী রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তার জীবন দর্শন, তার বাণী, কর্মের প্রতি তার নিষ্ঠা, জনসেবা, মানবতার প্রতি তার বিশ্বাস, আস্থা, তার জীবনের মূল মন্ত্র এমনই কিছু বাণীকে কেন্দ্র করে। বিশ্বাস করতেন, তোমার হাত দিয়ে যা করার সুযোগ পাও তা পূর্ণ শক্তিতে এবং নিষ্ঠার সাথে সম্পন্ন করো। তিনি ভীষণভাবে মহাত্মা গান্ধীর জীবন দর্শনে বিশ্বাসী ছিলেন, যাকে তিনি সারা জীবন পাথেয় করেছিলেন। মহাত্মা গান্ধীর বাণী তার জীবনপথকে পরিচালিত করে আগামীর পথে। যখনই আপনি কোনো দ্বিধায় থাকবেন, যখন আপনার দেখা সবচেয়ে দরিদ্র দুর্বল মানুষটির কথা স্মরণ করুন, তখন আপনার দেখা সবচেয়ে দরিদ্র এবং দুর্বল মানুষটির কথা স্মরণ করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা কি তার কোনো উপকারে আসবে? ভাবুন তো কি বিশ্বাস। বলতেন যে সময়কে সদ্ব্যবহার করো, যে কাজ কাল করার কথা তা আজই শেষ করে ফেলো। আজ আমরা যে স্বাস্থ্য এবং চিকিৎসা পরিকাঠামো তৈরি করব, তা যেন প্রযুক্তি, সহানুভূতি এবং নিরন্তর শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য টিকে থাকে। আর তিনি বিশ্বাস করতেন রোগীর সেবা তাঁর জীবনের সবচেয়ে বড় ধর্ম। সে ধর্ম কিন্তু নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পালন করে গেছেন। তবেই না তিনি বিখ্যাত, তবেই না তিনি মনীষী, তবেই না তার জীবনচর্চা আমরা করব, জীবনচর্যা করব। এবং তার জীবন যেভাবে পরিচালিত হয়েছে, যে শিক্ষা তিনি আগামীর জন্য রেখে গেছেন তাকে গ্রহণ করে আমরাও এগিয়ে যাব, শুধু নিজে নয় গোটা সমাজটিকে নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কল্যাণী এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটি ছিল। পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী, মানে আজ যার জন্ম এবং মৃত্যুদিন, তিনি তার দূরদৃষ্টি এবং পরিকল্পনা দিয়ে একটি শহরকে তৈরি করেছিলেন। আমরা তো কিছুদিন আগেও শুনলাম সংবাদ মাধ্যমে যে সেই শহরে সম্ভবত একটি বিমান ওঠানামার ব্যবস্থা হতে পারে। আমরা জনশ্রুতিতে শুনেছি ডাক্তার বিধানচন্দ্র রায় কল্যাণী নামের একটি মেয়ের প্রেমে পড়েছিলেন এবং তাকে কেন্দ্র করেই নাকি কল্যাণী শহরের নামকরণ। না, কোনো ঐতিহাসিক সত্যতা এখানে নেই, এটি সম্পূর্ণই কল্পনাপ্রসূত, জানি না কার, তবে বাতাসে ওড়া অনেক খবরই তো আমরা বিশ্বাস করি। শহরের নামকরণের জন্য একটি রোম্যান্টিক গল্প লোকমুখে ব্যাপকভাবে পরিচালিত, মানে প্রচলিত হয়েছিল। তবে হ্যাঁ, কল্যাণ কামনাই ছিল মূল উদ্দেশ্য। সেখানে কল্যাণী নামে কোনো প্রেমিকার জীবনের কথা তাঁর জীবনের সঙ্গে অন্তত জড়িয়ে নেই। এমনই কত কিংবদন্তি, কত মিথ তাকে ঘিরে, তাই না? আজ তার জন্ম মৃত্যু দিনে দিনান্তিকার পক্ষ থেকে রইল আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। তার জীবন চর্চা, তার জীবন কথা যেন পথ দেখাতে পারে, যেন থাকতে পারি মানুষের পাশে, সেই আশা নিয়ে

0: শেষ করলাম আজকের দিনান্তিকা। ভালো থাকবেন সকলে। সঙ্গে ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়। নমস্কার।
1: আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিষয় রাতের রাগ। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 অথবা 0348225964 নম্বরে ডায়াল করতে পারেন। উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানের শিল্পী লোপামুদ্রা মিত্র।

গানটি শুনলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

গানটি শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন লোপামুদ্রা মিত্র, মনোজ মুরলী নায়ার এবং দেবব্রত বিশ্বাস। শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের বিষয় রাতের রাগ। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান দিতে ডায়াল করবেন 9434921300 নাম্বার। এছাড়াও রয়েছে আরও একটি নাম্বার 03482259648। উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও একটি ঘোষণা, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। জুলাই মাসের প্রথম বৃহস্পতিবার আগামীকাল 2রা জুলাই 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা পরেশনাথ বল। সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন এই নম্বরে 9434921300। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। এই আসরে প্রথম গানের শিল্পী পূরবী দত্ত।

0: নজরুলগীতি শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আমরা যারা চাষবাস করি, চাষবাসের সঙ্গে যারা আমরা যুক্ত আছি, আমরা প্রায়শই বিভিন্ন ধরনের অভিযানের কথা আমরা শুনতে পাই। কিন্তু বর্তমানে আমরা যে কথাটা শুনছি সেটা হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। এই ক্ষেত বাঁচাও অভিযান কেন করব আমরা, কেন এই ক্ষেত বাঁচানোর কথা আজকে বলা হচ্ছে? এটা সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের এখন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যে আমাদের জমিকে বাঁচাতে হবে। কেন আমরা জমিকে বাঁচাবো? আমাদের জমিতে এমন কি অবস্থা হয়েছে যে আমাদের জমিকে বাঁচাতে হবে? আমরা তো বেশ ফলন ফলাচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন, সেই ফলনটা কিন্তু আমরা পাই না। কিন্তু প্রচুর আমরা রাসায়নিক সার আগে ব্যবহার করেছি, যার জন্য আমাদের মাটির স্বাস্থ্যটা খারাপ হয়েছে। আমরা জৈব সার থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছি, যার জন্য আমরা জৈব সারও

0: সার, রাসায়নিক সার আমরা ব্যবহার করি সেটার সঠিক পরিমাণে ব্যবহার করে, সঠিক সময়ে ব্যবহার করে বা সঠিক জায়গায় সে জিনিসটা ব্যবহার করে কিন্তু আমরা ক্ষেতকে বাঁচাতে পারি। কিন্তু তার সত্ত্বেও সারা বছর জমিতে যদি ডাল শস্য চাষ করি তাহলেও কিন্তু আমরা আমাদের ক্ষেতটাকে।
1: আন্তর্জাতিক ফল দিবসটাকে আমরা উদযাপন করছি,
0: ডক্টররা বলেই থাকেন যে প্রত্যেক দিন একটা করে ফল আপনাকে খেতে হবে যদি শরীরটাকে সুস্থ রাখতে হয়, তাই তো?
1: যদি আমরা পুষ্টিবিদদের কথা শুনি এই আলোচনার মধ্যে, এটা আমার মানে বলতে খুব এ আসছে, মনে আসছে, পুষ্টিবিদরা কিন্তু বলে যে আমাদের প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন আমরা যে আমাদের যে খাদ্য তালিকা সেখানে যদি আমরা 400 গ্রাম সবজি ফল রাখি, ঠিক আছে, আমাদের খাদ্য তালিকা, তার মধ্যে আমরা আবার বলছি 80 থেকে 100 গ্রাম ফল রাখতে, সেই ফলটা আমাদের আমরা কি বলি যে ফল মানেই যে শুধু দামি ফল খাবো তা কিন্তু নয়, আমার সহজলভ্য যেটা আমার এই অঞ্চলে পাওয়া যাচ্ছে সেই ফলগুলো যদি আমরা খেতে পারি,
0: এবং সিজনাল ফলও খাওয়া,
1: সিজনাল ফল খাওয়া
0: সেটা খুব কম দামে হলেও ঠিক আছে, কিন্তু একটা করে কিছু খেতে হবে।
1: হ্যাঁ,
0: তো এই আন্তর্জাতিক ফল দিবস পালনের উদ্দেশ্যটা কি?
1: একটা কথা বলবো যে বারবারই যে আমার সুষম খাদ্য নেওয়া, ফল খাওয়ার অভ্যাস করানো, আর একটা জিনিস আমরা দেখেছি যদি আমি ফলটা ভাগাভাগি করে খাই তাতে বেশ আনন্দ আসে আমাদের মধ্যে। আর একটা হচ্ছে ফল আমরা দেখেছি বিশেষ করে ফলের ক্ষেত্রে প্রচুর নষ্ট হয়, অপচয় হয়, যেগুলো আমাদের কলা বলতে পারি যেটা আমাদের সবথেকে বেশি উৎপাদন হয় ভারতবর্ষের ক্ষেত্রে, কলা, আম, পেঁপে, যেগুলো আমাদের নষ্ট হয়, তাহলে এই অপচয়টা আমাদের রোধ করতে পারবো আমরা। তারপর আমার সুষম তালিকায় থাকলো, খাওয়ার অভ্যাস করলাম, তারপরে বাস্তুতন্ত্রের মধ্যে যদি আমি জীব বৈচিত্র্যকরণের মধ্যে এটাকে সংরক্ষণ করতে পারি গাছগুলো, তাতে প্রকৃতিরও ভারসাম্য আমার বজায় থাকবে গাছ লাগানো মানে। এর জন্যই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক ফল দিবস পালন করা।
0: প্রত্যেক বছরই একটা করে আমাদের স্লোগান থাকে বা একটা মন্ত্র থাকে যে আমরা এই দিনটা কিভাবে পালন করব সেইভাবে। তো 2026 সালে আমাদের এবছরের মন্ত্রটা কি বা স্লোগানটা কি?
1: এই যে আমরা একটা কথা বলছি, 2007 সালে জানুয়ারিতে প্রথম এটা উদযাপন শুরু হয়, তখন থেকেই কিন্তু প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ফলকে স্বীকৃতি দেওয়া হয়। তো এই বছর যেমন আমরা 2026-এ খেজুরটাকে আমরা স্বীকৃতি দিয়েছি, আর সেক্ষেত্রে আমাদের মন্ত্র হচ্ছে আমরা বলছি হচ্ছে প্ল্যান্ট, লার্ন অ্যান্ড সেলিব্রেট, মানে লাগাও, শেখো এবং উদযাপন করো।
0: আচ্ছা,
1: তো সেক্ষেত্রে আমরা গাছ লাগাবো, সেখান থেকে নতুন শিক্ষা নেব, তাকে যত্ন করব। তো এক্ষেত্রে আরও একটা বলার কথা যে আমরা একটা দিনকে শুধু আজকের দিনটাকে শুধু যে উদযাপন করব তা না, আমরা সারা বছর ধরে কিন্তু গাছ লাগাবো, ফলের গাছ লাগাবো।
0: আমাদের দেশে খাদ্য তালিকায় ফল কেমন গুরুত্ব পেয়েছে?
1: যেটা বারবার বলছি, আমরা কিন্তু পুষ্টিগত দিক থেকে অনেকটা পিছিয়ে, যেখানে আমরা বলছি যে আমাদের যে খাদ্য তালিকা 80 থেকে 100 গ্রাম ফল থাকলে প্রত্যেক দিন ভালো, সেখানে আমরা মাত্র নিয়ে হচ্ছে কত 58 থেকে 60, মানে 40 আমরা আরও পিছিয়ে ফল নিতে পারি না। তো সেক্ষেত্রে একটা কথা বলবো যে ফল বলতে পেঁপে, কলা, তারপর হচ্ছে জাম, পানি ফল, হ্যাঁ, এই ফলগুলো লোকালি যেগুলো পাওয়া যায় সেগুলো যাতে খাই। আর আমার খাদ মানে এটা আমাদের মাথাতে মানে রাখতেই হবে যে আমরা প্রত্যেক দিন যেন অল্প বিস্তর ফল একটু খেতে পারি।
0: তো ভারতবর্ষে ফল উৎপাদনে এর চালচিত্রটা কি, মানে কেমন ধরনের আমাদের এখানে ফল উৎপাদন হয়?
1: ফল তো আমাদের প্রচুর উৎপাদন হয়, যদি আমরা বিশ্বের নিরীক্ষে দেখি তাহলে ভারতবর্ষ হচ্ছে দ্বিতীয় স্থান ফল উৎপাদনে। সেখানে আমরা এটাও দেখি যে 7 মিলিয়ন হেক্টর জমিতে ফল উৎপাদন হয়।
0: আচ্ছা,
1: মানে প্রচুর জমি। আবার সেক্ষেত্রে আমরা যদি প্রোডাক্টিভিটি দেখি, উৎপাদন দেখি, 112 মিলিয়ন মেট্রিক টন।
0: আচ্ছা, তার মানে
1: প্রচুর ফল উৎপাদন হয়। কিন্তু এই ক্ষেত্রে যে আমরা ফলগুলো যেগুলো উৎপাদন হচ্ছে আমাদের, যেগুলো বিশেষ করে যদি দেখি যে ফলের যদি আমরা দেখি নিরিখে, তাহলে কলা সবথেকে বেশি উৎপাদন হচ্ছে, তারপরে যদি চাষের এলাকা জমির বেশি দেখি সেক্ষেত্রে আম আছে, তারপরে পেঁপে আছে,
0: পেঁপে আছে, পেয়ারা আছে,
1: পেয়ারা

0: আছে, তারপরে আনারস আছে, তারপরে হচ্ছে কমলা লেবু আছে, তারপরে হচ্ছে বেদানা আছে, এগুলো
1: বেদানা।
0: হচ্ছে আমরা দেখি যে আমরা ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারি না। যেহেতু আজকে আমাদের এগ্রিকালচার ডেও বলছি আমরা, সেক্ষেত্রে আমরা এই কথা বলবো যে সাইন্টিফিকভাবে চাষ করা, উন্নত জাতগুলোকে ব্যবহার করানো, তারপরে যখন আমার পোকামাকড় আসছে সুসংহত উপায়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, তারপরে সাইন্টিফিক মানে বৈজ্ঞানিক চাষ পদ্ধতি মেনে চাষ করা, এই কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে ফল চাষের প্রবণতা, কিংবা আমরা যে আজকে এগ্রিকালচার ডে সঙ্গে হচ্ছে ফল দিবস ডক্টর ডে পালন করছি, সেগুলো তাহলে আমাদের লাভবান হবে।
1: তার মানে ফল মানুষকে খেতে হবে, মানুষকে এই খাওয়ার ব্যাপারে একটু সচেতন হতে হবে, যাতে করে আমরা যেমন উৎপাদন করব এবং সেই উৎপাদনটা যাতে আমাদের নষ্ট না হয়, যাতে আমরা ঠিক প্রপার ওয়েতে একদম মানে ঠিকঠাকভাবে আমরা সেটাকে ব্যবহার করি এবং এটাকে আমরা খাই। এটা তো খেলে তো আমাদের যে পেট ভরবে সেরকম তো নয়, এটা খাওয়া মানে আমাদের শরীরের হয়তো প্রতিরোধ ক্ষমতা বাড়বে, স্বাস্থ্যটা খুব ভালো হবে। প্রতিদিন যদি আমরা একটা করে ফল খাই আমাদের স্বাস্থ্যটার দিকে খুব, যেমন আমরা বলি মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন, তেমনি আমরা হয়তো এখন বর্তমানে যে হারে ফাস্টফুড হয়েছে সেই ফাস্টফুডের খাওয়ার ফলে অনেকে হয়তো
0: শরীরটা খারাপ হচ্ছে।
1: হ্যাঁ, তো ফল একটা খুব ভালো জিনিস, ফল সে যে কোনো ফলই হোক, সে দামি ফলই হোক বা খুব কম দামের ফলই হোক, প্রত্যেকটা ফলের মধ্যে পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজনীয় এবং খেতে হবে, সচেতনভাবে আমাদেরকে খেতে হবে এবং খাওয়ার একটা নিয়ম আছে, মানে ঠিক সময়ে খেতে হবে ফলটা।
0: আমরা আমরা একটা কথা বলি,
1: খালি পেটে জল ভরা পেটে ফল।
0: হ্যাঁ, ফলটা নিয়মিত ভরা পেটে আমরা যেন খেতে পারি,
1: মানে খাওয়ার পরে অথবা কিছুক্ষণ পরে
0: আমরা ফলটা খাবো।
1: তো এই দিবসকে সামনে রেখে আমাদের কি কি করণীয় আছে আগামী দিনে?
0: আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা নতুন করে গাছ লাগাবো, নতুন বৈজ্ঞানিকভাবে। আমরা একটা কথা বারবার বলি যে আমি এলোমেলোভাবে গাছ লাগাবো না, আমি নতুন করে সুন্দর করে বাগিচা করব, সেখানে সুন্দর করে পরিচর্যা করব, সুন্দর করে গাছ লাগাবো পরিকল্পনা মাফিক, সেটাই আমাদের অঙ্গীকার। আর আমরা আজকে শুধু না, আমরা পয়লা জুলাই শুধু যে আন্তর্জাতিক ফল দিবস পালন করব সেটা না, একটা দিনই পালন করে আমরা আবার ভুলে গেলাম সেটা করব না, আমরা বছরে যেটুকু সময় পাবো, যখন আমার হাতে সময় থাকবে, যখন পারবো আমি একটা দুটো করে আমার স্থানীয় যে চাহিদা আছে ফলে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা রোপণ করব।
1: যে জমি থাকতেই হবে এমন কোনো কথা নেই, বাড়ির ছাদে বা বাড়ির যে কোনো জায়গায় আমরা টবেও ফল গাছ লাগাতে পারি।
0: হ্যাঁ, এখন বেটে জাতির অনেক জাত চলে এসছে, তো সেগুলো আমি বাড়িতে যেটুকু জায়গা থাকে, আমার বাড়ির আনাচে কানাচে ছাদে ব্যালকনিতে যেখানেই পাই সেখানে আমি টবে সুন্দর করে গাছগুলো আমি লাগাতেই পারি,
1: গাছ আমরা লাগাতেই পারি। আর এখন আগে তো ফল চাষ তো এমনি হ্যাপাজার্ডলি হতো, মানে ঠিক প্রপার ওয়েতে হতো না, সাইন্টিফিক
0: বৈজ্ঞানিক পদ্ধতিতে হতো না,
1: সেরকম কোন জাত ছিল না, এখন কিন্তু বিভিন্ন জাত এসেছে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ, যেমন মানে ফল চাষে এতটাই বেড়েছে এই কারণে আপনি যেটা বলছিলেন যে ড্রাগন ফল, নতুন একটা ফল এসেছে ড্রাগন ফল, খুব উপকারী ফল,
0: প্রচুর আয়রন আছে,
1: প্রচুর আয়রন আছে
0: যেটা আমরা ড্রাগন করতে পারি। ইভেন ড্রাগন যেটা আপনি বললেন ড্রাগনের জন্য যে খুব পরিচর্যা লাগে তাও না, আমি ক্যাকটাস জাতীয় গাছ যেখানে পরিচর্যা কম লাগে, জল কম লাগে, আমি একটা টবে লাগিয়েও আমি কিন্তু চাষ করে নিতে পারি ড্রাগন।
1: তারপরে এখন বিভিন্ন জাতের মৌসুমী লেবু এসছে,
0: মাল্টা হচ্ছে, এগুলো আমরা করতে পারি,
1: এগুলো হচ্ছে এবং সে খুব মানে সচেতনভাবে কিন্তু কৃষকরা এখন অ্যাডপ্ট করেছে, গ্রহণ করেছে।
0: তারপরে আমি বলবো হচ্ছে জাম
1: খুব মানে টবে হচ্ছে
0: ছোট্ট ছোট্ট গাছ হচ্ছে, 2 ফিট 3 ফিটের হাইট কি 4 ফিটের হাইটে কি সুন্দর জাম হচ্ছে, জাম। তারপরে যদি কারো জলা জায়গা থাকে, মোটামুটি পুকুরটাতে হয়তো মাছ চাষ করার মতো প্রযোজ্য না, সেখানে দাঁড়িয়ে আমরা পানি ফল করতে পারি, পানি ফলও খুব সুন্দর আমার লোকালি পাওয়া যায়, সেটা লোকালি করতে পারি।
1: আর তো এমনি হতো পুকুরে, এমনি হতো, চাষ হতো না, এখন কিন্তু চাষও হচ্ছে,
0: মাগনা চাষ করছে, পানি ফল করছে, জাম তো বললাম, তারপরে যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে ফল।

0: ফলগুলো, জামরুল আছে, গোলাপ জাম আছে, এইগুলো যদি আমরা করতে পারি, রাখতে পারি, খুব ভালো,
1: খুব ভালো। তো আজকে আমাদের ফল দিবসের সঙ্গে সঙ্গে এগ্রিকালচার ডে মানে কৃষি দিবসও আজ, কৃষি দিবস নিয়ে যদি দু চার কথা আপনি বলেন।
0: আমি কৃষি দিবসে একটাই কথা বলবো যে আমার যারা শ্রোতারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাটিটা আমায় বাঁচাতে হবে। মাটি যদি না বাঁচাই তাহলে চাষবাস থাকবে না, আগামী দিনে চাষবাস বন্ধ হয়ে যাবে। আর মাটি পরীক্ষা করানো কৃষি দিবস যেহেতু, আর সঙ্গে হচ্ছে আমরা যেভাবে ইচ্ছে মতো ছত্রাকনাশক, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করছি সেইগুলোকে মাত্রাতিরিক্ত ব্যবহার না করা, যেটুকু বলা হবে সেইটুকুই যাতে জমিতে পড়ে দেয়, তাহলে বাঁচবো। আর প্রকৃতিকে বাঁচাতে হলে আমার মৌমাছি দরকার, যদি কীটনাশক বেশি পড়ে মৌমাছি থাকবে না। আর মৌমাছি কি বলবো যে আমার যে বীজ উৎপাদনের মূল ভিত্তি সেটা কিন্তু হারিয়ে যাবে। তো এই আজকে এগ্রিকালচার ডেতে এই কথাগুলো বলবো, চাষিবাড়ি যেহেতু এগুলো মেনে আর কীটনাশক যখন তখন জমিতে যাতে না প্রয়োগ করে, একবারে সকালে নাহলে একটু বিকেল করে।
1: এই কারণেই তো আমরা যথেচ্ছভাবে সার প্রয়োগ করেছি, যথেচ্ছভাবে আমরা পেস্টিসাইড বিষ প্রয়োগ করেছি, বিভিন্ন ধরনের জিনিস আমরা প্রয়োগ করে মাটির স্বাস্থ্যটাকে কিন্তু খুব খারাপ করে ফেলেছি, যার ফলে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন সেই ফলনটা কিন্তু আমরা পাচ্ছি না। এই কারণেই সরকারের পক্ষ থেকেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ক্ষেত বাঁচাও অভিযান, গত 30 তারিখ অবধি আমাদের ছিল ক্ষেত বাঁচাও অভিযান। এই নিয়ে বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম করেছি, মানুষকে, কৃষক বন্ধুদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি। তো আমরা প্রত্যেকেই চাইবো আজকের দিনে আমরা একটা অঙ্গীকার করতে যে প্রত্যেকেই আমরা গাছ লাগাবো এবং ফলের গাছ লাগাবো, বিশেষ করে ফলের গাছ লাগাবো, এবং প্রতিদিন খাবারে পাতে কিন্তু একটা করে আমরা ফল রাখব, যাতে আমরা নিজেরা সুস্থ থাকি এবং প্রত্যেকে আমরা খেলে তবেই না এই চাষটার অনেকটা বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে। আমরা প্রত্যেকে যদি ব্যবহার করি ঠিকঠাক এই ফলগুলো, তাহলে কিন্তু এগুলোর চাষেরও বৃদ্ধি হবে। তো আজকের দিনে আমরা এটাই আশা করব যে প্রত্যেকেই আপনারা ফলের গাছ লাগাবেন এবং ফল প্রত্যেক দিন খাবেন এবং এই বিষয়ে একটু আপনারা সচেতন হবেন। এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। আর এই অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন ডক্টর ছন্দা পাড়িয়াকে। ছন্দা দি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছি নওদা ব্লকের চাঁদপুর গ্রামে আর এখানে এসেই আমরা পেয়েছি কয়েকজন কৃষক বন্ধুকে তারা কিভাবে চাষবাস করেন সেই সম্পর্কে আজকে আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনব আসুন তার আগে একটু পরিচয় করে নিই আপনার নাম
5: আমার নাম মানারুল শেখ আমি একজন ভাগচাষী
4: আপনার নাম
6: আমার নাম ইন্দাদুল ইসলাম
4: বয়স কত আপনার
6: বয়স আমার 51 বছর
4: 51 আচ্ছা আপনার
7: আমার নাম আবুজার শেখ আমার বয়স 40 বছর
4: 40 বছর আপনার
8: কামারুল হোসেন মণ্ডল আমার গ্রাম বাদশাহনগর নওদা ব্লক
4: আপনার
9: আমার নাম গোলাম মোস্তফা কোনাটিগড়ি গ্রাম
4: বন্ধুরা বুঝতেই পারছেন এখানে আমরা অনেকজন কৃষক বন্ধুকে আমরা পেয়েছি প্রথমে একটু আপনারা বলুন যে আপনারা কে কি চাষ করেন আনোল সাহেব থেকে বলুন
8: আমি তো অনেকগুলো চাষি করি আমি সাধারণত ড্রাগন নি
4: বলুন
8: হ্যাঁ
10: আমার কলা আছে পাট আছে এবং বর্তমানে লেবু এবং নার্সারি কলার করেছি
4: লেবু বলতে
10: লেবু চাষ
4: মানে আমরা যে খাই পাতি লেবু
10: না মালটা লেবু যেটা মৌসুমি লেবু বলে
4: মৌসুমি লেবু আচ্ছা এটা কি বাগান আছে নাকি
10: হ্যাঁ বাগান লাগিয়েছে এবার
4: এবার নতুন করেছে
10: হ্যাঁ নতুন করেছে
4: আচ্ছা আর কতটা জমিতে করেছে
10: এটা করেছে আপনার প্রায় 2 বিঘা হ্যাঁ 2 বিঘা
4: 2 বিঘা জমিতে তো হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা এলো কেন
10: চিন্তা ভাবনা করলাম বলতে গেলে আপনার এই সাধারণত এই চাষ করে লাভ হচ্ছে না তাই আমরা চাচ্ছি যে একটা নতুন প্রজেক্টের কোনো চাষ করে যাতে কোনো লাভ করা যায়
4: এই জন্য আমরা দেখেছেন কোথাও বা এই বিষয়ে কোনো ট্রেনিং নিয়েছেন
10: ট্রেনিং নিয়েছি বলতে গেলে আমরা দেখেছি মাছ

0: দিয়া,
1: হ্যাঁ ওখানে চাষ করে, ওখান থেকে দেখেছি, ওরা ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা এই ব্যবস্থাটা করেছি।
2: দেখাচ্ছেন লেবুটা টেস্ট কেমন, মার্কেট পাচ্ছে কিনা, এতটা জমিতে লাগিয়েছে মার্কেট ঠিক মতো,
1: ওদের ওদের কাছে যেটা খেলাম লেবুটা সুস্বাদু এবং খেতেও ভালো, সাইজও ভালো, ওদের মার্কেটে অ্যাভেলেবল,
2: মার্কেটে কোনো অসুবিধা
1: নেই, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই।
3: আপনার, আমি মূলত ধান এবং পাটের এবং সরিষার চাষ করি, আমাদের আমন এবং বোরো চাষ এবং
2: রাই চাষটাই বেশি করেন।
3: ধান চাষটা আমাদের এদিকটায় বিশেষ করে রিভার পাম্পের ওপরে আছে, সেইভাবে ধান চাষটা আমাদের বেশি হয়। পাশাপাশি ধান চাষ করলেও চাষ করতে একটু অসুবিধা হয়, কারণ নিচু এলাকা আছে, নিচু এলাকা আছে, কিছু ডাঙাও আছে, নিচু এলাকাটাই বেশি আছে।
2: মানে বছরে তাহলে কি দুটো ধান পান?
3: দুটো ধান পাই,
2: আর আর কিছু করা যায় না?
3: আর কিছু করা যায় না, আমরা যেটাতে করি, আর এক জায়গাতে করা যায় কিন্তু ডাঙা, কিন্তু আমাদের যেটা ডিপ টিউবওয়েল ছিল আগে, সেই ডিপ টিউবগুলো নষ্ট হয়ে যাওয়াতে এখন সব শ্যালোর উপর নির্ভর করেই করতে হয়, খরচটা একটু বেশি হয়ে যায়,
2: খরচটা একটু বেশি পড়ে,
3: বেশি হয়ে
2: তো। আপনার?
4: দেখুন স্যার, আমি একজন বেকার ছেলে, 1999 গ্র্যাজুয়েশন পাশ করে, আমার বাবা কোনো জমি জায়গা নেই, তাই বেকারত্ব দূর করার জন্য পরের জমির ভাগে নিয়ে আমি কিছু কলা চাষ এবং পাট চাষ, আমাদের এখানে অর্থকরী ফসল আমরা করি।
2: কতটা জমি নিয়েছেন ভাগে?
4: আমার বেশি না, যেহেতু কলা বাগান বেশি করা যাবে না, 2 বিঘা কলা হচ্ছে, 2 বিঘা পাট, এর মধ্যে সীমাবদ্ধ। তার কারণ বর্তমানে চাষবাসে প্রচুর খরচ, কিন্তু আমরা লাভ করতে পারছি না।
2: এটাই তো আমি তো ভাবছি যে আপনি যে ভাগ নিলেন, তো এখন তো এমনি সাধারণভাবে চাষবাস করেই তো অনেকে বলে যে লাভ হচ্ছে না, এবার আপনাকে তো লাভ করতে হবে, এবং যেখান থেকে আপনি জমি নিয়েছেন, যার জমি নিয়েছেন তাকেও তো আবার টাকা পয়সা
4: দিতে হবে, কিন্তু বর্তমানে
2: আপনাকে খুব বুদ্ধি রেখে চাষবাস করতে হবে,
4: চাষে এত খরচ,
2: এবং শুধু চাষবাস বুদ্ধি রেখে না, আপনাকে বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করতে হবে, তাই না? তবেই আজকে লাভবান হবে, নাহলে এমনি সাধারণ এখন যা পরিস্থিতি তাদের সাধারণভাবে চাষবাস করে কোনো লাভ হবে না, তাই তো? তো আপনাদের, আপনারা তো করেন অনেক কিছু, চাষবাস করছেন, কিন্তু চাষবাস করতে গিয়ে আপনাদের সমস্যাটা কি, আপনি বলুন।
4: স্যার, আমাদের বর্তমানে যেটা আমি পাট আর কলার কথা বললাম, আমাদের এখানে সব থেকে একটা বাজারের জাতর সমস্যা আছে। আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাস করি, এখান থেকে বহরমপুর মার্কেট দেখা যাচ্ছে 60 কিলোমিটার দূর, বা পাট চাষ হচ্ছে, পাট ঠিক গভর্নমেন্ট যে পরিমাণ খরচ হচ্ছে, গভর্নমেন্ট সেই পরিমাণ দাম ধার্য করছে না, তার ফলে আমাদের কি পাট চাষ করে লোকসান হচ্ছে, এবং কলা চাষ হচ্ছে, কিন্তু কলা চাষের সমস্যা বর্তমানে যে প্রযুক্তি, জৈব প্রযুক্তিতে করলে সব থেকে ভালো ফলন পাওয়া যাবে, কিন্তু আমরা এখানে জৈব প্রযুক্তি ঠিকঠাক প্রশিক্ষণ পাচ্ছি না, এবং জৈব যে স্বাদ সেটাও আমরা যোগান পাচ্ছি না। কলা চাষে প্রাকৃতিক দুর্যোগ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, দেখা যাচ্ছে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়, আশ্বিন মাসের একটা আশ্বিনী ঝটকা হয়, সেখানে যদি সরকারিভাবে কলার একটা যদি বীমা, কৃষি বীমার একটা গভর্নমেন্ট ভাবতেন, আমার মনে হয় আমাদের যে ভাগ চাষি বা ক্ষুদ্র চাষি আছেন, ওনারা কলা প্রতি বছর গাছ ভেঙে যাচ্ছে, আর একটা গাছ ভেঙে গেলে 1 বছর অপেক্ষা করতে হচ্ছে আবার পরবর্তী কাঁধের জন্য। তো আমার, আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, যদি কলা চাষের একটা কৃষি বীমা চালু করেন, তাহলে আমাদের
2: হবে সবকিছু, বীমা শুরু হয়েছে,
4: ক্ষুদ্র চাষিরা উপকৃত হবে।
2: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা নওদা ব্লকের চাঁদপুর গ্রামে বিভিন্ন কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, তাদের চাষবাসের কথা আমরা শুনলাম। আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, নমস্কার।
5: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ৭ জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কখনো কখনো ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে

যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন কীর্তন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। কীর্তনের আসরে এবারের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

কীর্তন শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন ছবি বন্দ্যোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান, 6:55 আজকে শুনবেন জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে কথিকা, বলেছেন কাজল কৃষ্ণ বণিক। সন্ধে 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:10 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 8:25 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন, রাত 9:15 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, রাত 10:10 রাতের রাগ জলসাঘরের আজকের বিষয়, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের খবর মিলেছে। মঙ্গলবার 7 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষিভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ।

0: 2026। শূন্যপদের সংখ্যা 420। অনলাইনে দরখাস্ত করতে হবে। বিস্তারিত বিবরণের জন্য দেখে নেওয়া যেতে পারে 13 জুন থেকে 19 জুনের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। এছাড়াও দেখে নেওয়া যেতে পারে ইউপিএসসির ওয়েবসাইট https://upsc.gov.in। এই ওয়েবসাইটে দরখাস্ত করা যেতে পারে। দরখাস্ত করার জন্য ওয়েবসাইটটি আরও একবার বলে দিচ্ছি, https://www.upsc.gov.in। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, মাফ করবেন গ্রামীণ সংবাদ।
1: বর্ণালী সিংহ। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদনকারীর মধ্যে সবকিছু যাচাই করে 1,30,00,000 আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা নিতে এখনও যেসব আবেদন জমা পড়ছে সেগুলি যাচাই করার কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে এই প্রকল্পে স্বচ্ছতা আনতে একটি পোর্টাল তৈরি করা হবে বলে অনুষ্ঠানে উপস্থিত মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যের প্রতিটি ব্লকের উপভোক্তাদের নাম এই পোর্টালে আপলোড করা হবে। এদিকে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, জেলাশাসক ও চন্দনা চৌধুরীর উপস্থিতিতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 70 জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো, জেলাশাসক সুধীর কোন্থাম সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয় আবেদনকারীদের। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে, রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। প্রায় 4 বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসশ্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022 সেপ্টেম্বর থেকে এই পোর্টাল বন্ধ ছিল, দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়। এই পোর্টাল চালুর ফলে শিক্ষক ও শিক্ষাকর্মীরা আবার বদলির জন্য নিয়ম মেনে আবেদন করতে পারবেন। জাতীয় চিকিৎসক দিবসে নদিয়ার কল্যাণী এমসে আজ উদ্বোধন হয়েছে নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিট এবং প্রারম্ভিক শৈশব বিকাশ কেন্দ্রের। সাংসদ জগন্নাথ সরকার এর আনুষ্ঠানিক সূচনা করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, মনস্তাত্ত্বিক পরামর্শ, বিশেষ শিক্ষা এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত চিকিৎসা পরিষেবা মিলবে এক ছাদের নিচে। বুধবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গল থেকে একটি হাতির দল খাবারের সন্ধানে বেঙ্গাইজোত এলাকায় ঢুকে পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বনকর্মীরা হাতির দলটিকে সরিয়ে নিয়ে জঙ্গলে পাঠিয়েছে। শাবক ও দাঁতাল মিলিয়ে হাতির দলটিতে মোট 30টি হাতি ছিল। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের এনটিপিসি ফেডার ক্যানেলের ধার থেকে একের পর এক সরকারি মূল্যবান গাছ কাটার ঘটনায় পুলিশের হাতে 5 জন গ্রেপ্তার হয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে ফিডার ক্যানেলের ধার থেকে বিভিন্ন মূল্যবান গাছ কেটে নেওয়া হচ্ছিল। ধৃতদের নাম বাহারুল শেখ, ফিরোজ শেখ, আজরাফুল শেখ, ঈশা শেখ এবং ওয়াসিম শেখ। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধে 7:35।
0: অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাতের রাগ। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে

0: 9434921300 নম্বরে অথবা 03482259648 নম্বরে ডায়াল করতে পারেন। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাতের রাগ। উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের স্বচ্ছ ভারত অনুষ্ঠান। আজ স্বচ্ছ ভারত অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি শাবলদহ গ্রাম পঞ্চায়েতের তেলডুমা প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি এমনি বেশ সুন্দর, কিন্তু বেশ খুব ইন্টেরিয়ারে গ্রামের মধ্যে, মোটামুটি পাকা রাস্তা থেকে অনেক দূরে স্কুলটি। এখানে আসতে হয়, দেখে মনে হচ্ছে বেশ আসতে গেলে রাস্তায় কাদা টাদাও পেরিয়ে আসতে হয় বর্ষাকালে ছাত্রছাত্রীদের। তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই, তবু এগুলো হলে আরও ছাত্ররা স্বচ্ছন্দ হবে, মাস্টারমশাইরা আরও সুযোগ সুবিধা নিয়ে আসতে পারবে স্কুলে। তো আমরা এসে পেলাম অনেক ছাত্রছাত্রী রয়েছে দেখছি, ওরা বেশ চিৎকার চেঁচামেচিও করছে, বোধ হয় মিড ডে মিলও রান্না হচ্ছে, মিড ডে মিলের সময়ও হয়ে গেছে, এবার ছাত্রছাত্রীরা সেই উদ্দেশ্যেই রওনা দেবে। তবু আমরা ঢুকেছি বলে আমাদের উদ্দেশ্যে তারা সব থমকে গেছে। তো আমরা এসেই পেলাম এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী যারা মিড ডে মিল রান্না করেন সবাইকে। তো প্রথমে আমি কথা বলবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কি নাম আপনার?
2: অসীম কুমার সাহা।
1: আচ্ছা অসীম বাবু, আপনার বিদ্যালয়ে কজন ছাত্রছাত্রী রয়েছে
2: এখন বর্তমানে? এই বছর 210।
1: এটা কোন ক্লাস পর্যন্ত?
2: জিরো অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ফোর পর্যন্ত, আমার ক্লাসে 5 নাই।
1: তো এই 210 জন ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য আপনারা কতজন শিক্ষক রয়েছেন?
2: আমাদের এমনি সরকারি থেকে 5 শিক্ষক এবং 1 পার্শ্ব শিক্ষক আছেন, কিন্তু 1 ডাফটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আমরা 4 শিক্ষক এবং 1 শিক্ষিকা আছেন আর 1 পার্শ্ব শিক্ষক, টোটালে আমরা এখন বর্তমানে 5।
1: আপনারা স্কুলে নির্মল বিদ্যালয় অভিযান কি পালন করেন?
2: আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করি, যথেষ্টভাবে, যদিও এই গ্রামটা ধরুন খুব পিছিয়ে পড়া গ্রাম, তথাপি আমি ধরুন বেশ কিছুদিন থেকে এখানে মাস্টারি করছি এবং হেড টিচার এখানেই নিয়েছি, তাতে গ্রামের সহযোগিতা এবং আমার ছেলেদের মা থেকে আরম্ভ করে গার্জেনরা আমাকে খুব হেল্প করে। স্বচ্ছ অভিযানে যখন আমাদের সপ্তাহ পালনগুলো করা হয়, আমরা রীতিমতো র্যালি করি এবং 4-5 যেটা আমাদের সময়সূচি দেওয়া হয় সেটা আমরা সুন্দরভাবে পালন করি।
1: এতগুলো ছাত্রছাত্রী, এর জন্য তো আপনার পায়খানা বাথরুম এগুলোর কতগুলো রয়েছে?
2: আমার বর্তমানে বালিকাদেরও 7 আছে এবং বালকেদেরও 7 পায়খানা আছে।
1: তো এতে কি আপনার ঠিকঠাক সংকুলন হয়ে যায়?
2: সংকুলন হয়, সব থেকে সমস্যা হচ্ছে একটা হ্যান্ডপাম্প।
1: বাচ্চাদের কিভাবে আপনি স্বচ্ছতা শেখাচ্ছেন?
2: স্বচ্ছতা আমরা প্রথমে জাতীয় যেটা আমাদের সমাবেশ, সেই সমাবেশে আমাদের বিভিন্ন রকমের যেন একসাথে চলো, স্বাস্থ্যবিধান গান, তাছাড়া বিভিন্ন রকমের ক্যালেস্থানিস, তাছাড়া নখ কাটা, প্রত্যেক দিন দাঁত মাজা, তারপরে আপনার সাবান দিয়ে হাত ধোয়া খাওয়ার পরে এবং আগে, এবং বাসি খাবার না খাওয়া, আঢাকা খাবার না খাওয়া,

0: অন্তত আমাদের প্রত্যেক দিনের এটা আমাদের একটা রুটিন মতো এটা আমাদের মাস্টারমশাইরা আলোচনা করেন।
1: আচ্ছা, প্রার্থনা লাইনে কিভাবে তাদেরকে দেখে নেওয়া হয়?
0: প্রার্থনার লাইনে আমাদের একটা এ তৈরি করা হয়েছে, ওই শিশু সংসদ আমরা থাকি, ওই শিশু সংসদের প্রতিটা লাইনে একটা করে দেখা হয় যে তোমরা নখ কেটেছো কিনা দেখি, একটু দাঁতটা দেখি, তোমাদের জামা কাপড়। তো আমাদের তো সবারই জামা কাপড় তো দিয়ে দিয়েছে সরকার থেকে, সুতরাং আমাদের একটা ইউনিফর্ম স্কুলে আছেই। আর দাঁতটা পরিষ্কার করলো কিনা, তাদের স্নান করে এসেছে কিনা, যদি কেউ না আসে তাকে বলা হয় তোমরা করবে। এবং তাছাড়া আমাদের মাতা কমিটিকে ডেকে বলা হয় যেন বাচ্চাদের যেগুলো এই স্বচ্ছ অভিযানের মধ্যে যেগুলো পড়ে সেগুলোকে আমরা মাতা কমিটির মিটিংয়ের মধ্যে আমরা আলোচনা করি এবং তারা বলে যে হ্যাঁ আমরা পালন করবো এবং বাচ্চাদেরকে শেখাবো।
1: এই যে ছেলেদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা যেটা স্কুলে শিখিয়ে দিচ্ছেন সেটা তারা বাড়ি গিয়েও মেনটেন করছে, বা তার বাবা মারা তাদেরকে সেভাবে আপনারা যেভাবে করছেন সেভাবে করছে কি?
0: ওইটা ধরুন তো আমরা মাতা কমিটিকে তো বলছি এবং যে সমস্ত গার্জেন প্রথমে ভর্তি করতে আসছে বা কোনো দরকারে আসছে স্কুলে তাদেরকে কিন্তু এই কথাটা আমরা বারবার বলছি। তবে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে।
1: আপনারা কি গ্রামে কোনো সময় কি ঘুরে ঘুরে দেখেন যে এই ছাত্রছাত্রীদের প্রত্যেকের বাড়িতে পায়খানা বাথরুম ইত্যাদি আছে?
0: পায়খানা আমি আজ যখন স্বচ্ছ অভিযান শুরু হলো তখন বোধ হয় 50%-এরও কম ছিল। এখন বর্তমানে যা আমরা পরিসংখ্যান, আমাদের যে পার্শ্ব শিক্ষক আছেন বা আমরা মাতা কমিটিকে দিয়ে যেভাবে আলোচনা বা আমাদেরও কখনো কখনো যেতে হয়, তো তাতে দেখা গিয়েছে প্রায় আর বাড়িতে পায়খানা বাথরুম করে ফেলেছে।
1: আমাদের সঙ্গে রয়েছেন এই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক, আপনার নাম
2: মতিরুল শেখ।
1: মতিরুল শেখ, আপনারা কিভাবে এই বিদ্যালয়ের ছেলেদের ওই যে ময়লাগুলো ফেলা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো কিভাবে ওদেরকে শেখাচ্ছেন বা বোঝাচ্ছেন?
2: যেটা প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আমরা প্রারম্ভিক সমাবেশের সময় এগুলো সব নিয়ে আলোচনা করি, সেই মতোই আমরা এই কাজগুলো করে যাই এবং স্টুডেন্টদের বুঝিয়ে বলি। আমাদের প্রত্যেকটা ক্লাসের বাইরে ডাস্টবিন করা হয়, বাচ্চারা সব সব কিছু আবর্জনা রেখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে স্কুলকে।
1: আচ্ছা, আপনার বিদ্যালয়ে তো মিড ডে মিল তো আছে?
2: হ্যাঁ, মিড ডে মিল প্রতিদিন হয়।
1: মিড ডে মিল কে তদারকি করে আপনাদের টিচারদের মধ্যে?
2: আমরা স্কুলের সব শিক্ষকরাই দেখাশোনা করি মিড ডে মিলটা নিয়ে, যথেষ্ট ভালো উন্নত খাবার তৈরি করা হয়।
1: মিড ডে মিলের যে খাবার প্রস্তুত হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখছে আপনার যারা রাঁধুনি বা রান্না করছেন SHG গ্রুপের মহিলারা, একটু বলুন।
0: হ্যাঁ, আমাদের এই স্কুলের একটাই মাত্র গোষ্ঠী আছে, তার নাম হচ্ছে জীবনের জয় স্বয়ম্ভর গোষ্ঠী। তাদের চারজন হেড আছে, তারা পালাক্রমে আসে এবং আমাদের যে মেনু চার্ট সরকার থেকে দেওয়া হয়েছে সেই মেনু চার্ট অনুযায়ী আমরা প্রতিটা ছাত্রছাত্রীকে প্রত্যেক দিনকার সেই খাবারটা দেওয়া হয়। আর মেনু চার্টের বলতে গেলে এখন একবারে কম্পালসারি সোমবারের দিন ডিম, আর বাদবাকি যেমন যেদিন আছে, যেমন আজকে আপনার ছিল ডাল টমেটো একটা, আর একটা ছিল আপনার আলু ফুলকপি এবং সয়াবিন। এবং যে গোষ্ঠীগুলো আছে খুব ভদ্র মহিলা এবং তারা সুন্দরভাবে যতটা পারে নিজের ছেলের মতো, নিজের ছেলের মতো করে তারা।
1: আপনার বিদ্যালয়ে যে 210 জন ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকেই মিড ডে মিল খায় তো?
0: হ্যাঁ, আমাদের মিড ডে মিলের প্রতি এত আগ্রহ, মানে আর যদি আপনি এক ঘন্টা আধ ঘন্টা আগে আসতেন আমাদেরকে খাওয়া দেখাতাম। আমাদের প্রতিটা ছেলে বাসন আছে, বাসন নিয়ে তারা বসে যায় এবং তারা পেট ভরে যতক্ষণ পর্যন্ত বলে আমরা খেতে পারবো ততক্ষণ পর্যন্ত খাই।
1: ছেলেদের স্বাস্থ্য বিষয়ে কিভাবে আপনারা সচেতন থাকেন?
0: স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে পরে আমাদের প্রতিটা সোমবারে IFC বড়ি বলছে, যেটা আপনার আয়রন ট্যাবলেট, ওটা প্রতি সোমবারে দেওয়া হয়। চিকিৎসা কেন্দ্র বলতে গেলে আমাদের, আমি দেখছি আমার স্কুলে অন্তত সবচেয়ে আপনার বছরে 2 বার মেডিকেল ক্যাম্প আসে, তারা সমস্ত স্বাস্থ্য আপনার বাচ্চাদের দেখছে এবং প্রয়োজন হলে সেরকম ওষুধ দিয়ে যাচ্ছে, আমাদেরকে কিছু হিন্স দিচ্ছে, কোনো কিছু দেখা গেলে একটু যদি কারো হার্টের অসুখ বা অমুক অসুখ সেগুলোকে একটু আপনার কি বলবো স্বাস্থ্য বিমা একটা কার্ড করে দিয়েছে, আমাদের স্কুলে আছে সেটা সব।
1: আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জল, একটা খুব গুরুত্বপূর্ণ একটা পানীয়, শিশুদের তো সবসময়ই লাগে ওদের, তো এই জল আপনি কিভাবে ছাত্রছাত্রীদের দিচ্ছেন?
0: আমাদের স্কুলের জলের সমস্যাটা একটাই মাত্র, হ্যান্ডপাম্প। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছে, যখন বলে কি চাহিদা তখন আমরা বলি এই জলের পাম্পটা যেদিন আমার হবে, এবং আরেকটুকু দেখছেন আমার চারিদিকে ফাঁকা এবং পাশে পুকুর, এটা একটা বাউন্ডারি ওয়াল, আজকে আমি তাহলে স্কুলটাকে আমি তিলোত্তমা বানাতে পারতাম। তো হ্যান্ডপাম্প এই 210 ছেলেকে কিভাবে, আমরা তো পুকুরে নামতে দিই না, এবার কিভাবে একে একে মাস্টারমশাইরা গার্ড দিয়ে 10 করে ঢুকায় আবার 10 করে বের করে, 10 করে, এতে একটু আমার টাইম লস।
1: আমরা পেয়েছি এই তেলডুমা প্রাথমিক বিদ্যালয়ের 2 জন ছাত্রছাত্রীকে। কি নাম তোমার?
3: মোসাম্মত মহসিনা।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
3: থ্রি।
1: দা তুমি এই বিদ্যালয়ে যে মিড ডে মিল রান্না হয় তুমি প্রতিদিন খাও?
3: জি।
1: আর তুমি সকালবেলায় প্রতিদিন দাঁত টাঁত মাজো?
3: জি।
1: প্রতিদিন স্নান করে আসো বিদ্যালয়ে?
3: জি।
1: আচ্ছা, নখ টোক কাটো সময় মতো?
3: হ্যাঁ।
1: আচ্ছা, তোমাদের শোনা লাইনে
3: প্রার্থনা সঙ্গীত
1: হয় তো? জাতীয় সঙ্গীত হয় তো?
3: হ্যাঁ।
1: আর বিদ্যালয়ে প্রতিদিন আসো?
3: জি।
1: আর মিড ডে মিল খেতে ভালো লাগে তোমার?
3: জি।
1: আচ্ছা আচ্ছা, তোমাকে মন্ত্রী করেছে ক্যাবিনেটে?
3: জি।
1: হ্যাঁ করেছে। তুমি কি, তোমাকে কি দেখতে হয়?
3: আমাকে ক্লাসে কেউ যদি বদমাইশি করে তখন আমি স্যারকে বলি।
1: শুধু বদমাইশি করলে স্যারকে বলে দাও?
3: জি।
1: বদমাইশি কেউ করে না, দেখেছো? করে?
3: করে, কিন্তু
1: করে। তোমার নাম কি?
3: তাজসেক।
1: তুমি কোন পদে আছো মন্ত্রীদের?
3: প্রধানমন্ত্রী।
1: প্রধানমন্ত্রী কি কাজ জানো? তোমাকে শেখায়নি মাস্টারমশাইরা কি কাজ? তোমার কি কাজ প্রধানমন্ত্রী?
3: ছেলে দেখা দেখার জন্য।
1: হ্যাঁ, আর যারা মন্ত্রী আছে তাদেরকে দেখভাল করা, তাদের কি কি কাজ বুঝিয়ে দেয়া, এগুলো সব তোমাদের করতে হয়। আচ্ছা, তুমি তোমাদের বাড়িতে পায়খানা বাথরুম ইত্যাদি আছে? বাড়িতে পায়খানা বাথরুমে যাও তো?
3: হ্যাঁ।
1: আচ্ছা, কতদিন হলো হয়েছে?
3: দু মাস হয়ে যাবে।
1: আচ্ছা, তা তুমি প্রতিদিন স্নান করো, নখ টোক কাটো, দাঁত মাজো? হ্যাঁ। মাস্টারমশাইরা কেমন পড়াশোনা করান?
3: ভালো,
1: খুব ভালো। বিদ্যালয়ে আসতে ভালো লাগে তোমার?
3: হ্যাঁ।
1: আচ্ছা, মিড ডে মিল খাও? মিড ডে মিল কেমন রান্না হয়?
3: ভালো,
1: খুব ভালো। খুব আনন্দ করে খাও। আচ্ছা ঠিক আছে। তেলডুমা প্রাথমিক বিদ্যালয়ে যে মিড ডে মিল রান্না হয়, এসএইচজি গোষ্ঠীর যে মহিলারা রয়েছেন তারাই রান্না করেন। আমি দেখতে পাচ্ছি তারা সব ইউনিফর্ম পরে আছেন, খুব ভালো লাগছে দেখতে। তো আপনারা কজন আছেন এখানে? আপনার নাম কি?
4: আমার নাম আকেবা বিবি।
1: আপনারা কজন আছেন?
4: আমরা এখানে এখন চারজন আছি।
1: চারজন আছেন এখানে রান্না করেন? আচ্ছা, রান্না করার আগে আপনারা কিভাবে আপনার ওই যে রান্নার জায়গা, সবজি পাতি কিভাবে পরিষ্কার? আর গ্রুপের নামটা বলুন আগে।
4: গ্রুপের নাম জীবনের জয়।
1: জীবনের জয়। তো আপনারা রান্নার আগে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বাড়া শুরু করেন একটু বলেন।
4: আমরা আগে হাত দিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপরে দেখেন সেই থালি মাদা এখন সেই সাবানগুলা উঠেছে, ওই আমরা এনেছি দিয়ে আমরা ওই দিয়ে আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর তখন চাপাইয়ে কলের পানিতে দিয়ে তারপর আমরা চাল পাত ছুড়িয়ে তখন এখন আমাদের আগে গুলে রান্না হতো, গুল ঘুঁটাতে করতাম, কিন্তু এখন আমাদের সরকার থেকে গ্যাস এসছে, এবার সেই গ্যাসে আমরা রান্না করি। এবার আমরা ওই চালকে কুলো আছে আমাদের পাছুড়ি, পাছুড়ি আমরা চারবার করে চাল তিনবার চারবার এখানে কলতলাতে আমরা ধুয়ে নিয়ে ভিতরেই কল আমাদের দিয়ে আমরা তখন রান্না করি।
1: আপনার নাম কি?
4: আমার নাম সামানা।
1: আর সবজি পাতি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটেন বলুন একটু?
4: সবজি পাতি ভালো করে না,
5: ভালো করে করে করে রান্না
4: আমরা খুব সুন্দর করে রান্না করি।
1: আচ্ছা, বেশ। ছেলে মেয়েরা আনন্দ করে খায়?
4: ছেলে মেয়েরা খুবই আনন্দ করে খায়।
1: হ্যাঁ, আপনাদেরকে মানে?
4: হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে মানে ছেলেরা। আমরাও খুব ছেলে দেখেন ভালোবাসি, ছেলে তো আমাদেরও ছেলে তাই না? ছেলেদের লেগেই তো আমাদের এখানে আসা, আমরা ছেলে দেখেন ভালোবাসি, ছেলেরাও আমাদের ভালোবাসে খুব।
1: এই বিদ্যালয়ে রান্নাবাড়া করতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হয়?
4: অসুবিধা বলতে আমাদের এখন এই কলের পানিটা ধরেন একটা কল তো, বাচ্চারা যখন হাত ধোয় থালা ধোয় এবার ওরাও খাওয়া দাওয়া করে, হয়তো সে সময় আমরাও হয়তো পানি নিয়ে হয়তো আমাদের এই কলের খানিক অসুবিধা, মানে একটাই কল টিপে নিতে হচ্ছে, ওইটাই খানিক অসুবিধা, তাছাড়া আমাদের অসুবিধা নেই।
1: আজকে কি রান্না হলো বলুন একটু?
4: আজকে রান্না ধরেন আজকে টমেটোতে মসুরির ডালে হয়েছে আলাদা করে, আর ফুলকপি তারপর সোয়াবিন দিয়ে একটা আলু হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে, রেখেও দিয়েছি আমরা প্রত্যেক দিনই রেখে দিই।
1: আপনারা একটু একটু খেয়ে দেখেন?
4: আমরাও খেয়ে দেখি, আমরা আগে খাই, মাস্টারমশাইরাও খান।
1: আচ্ছা আচ্ছা,
4: দিয়ে সেটা রেখে দিয়ে সেই দেখেন দেখাবো, দেখবেন কেমন রান্না আমাদের, বাচ্চা দেখেন জিজ্ঞেস করুন যে আমাদের রান্না কেমন, খুব সুন্দর রান্না আমাদের।
1: এই তোমার নাম কি?
3: আরিফুল ইসলাম।
1: আচ্ছা, তোমরা মিড ডে মিল খাওয়ার আগে কি করো?
3: প্রথমে সাবান ধুয়ে হাত ধুয়ে নি, পরিষ্কার থালা দিয়ে ভাত খাই।
1: খেতে ভালো লাগে বেশ? আচ্ছা বেশ। হ্যাঁ, গানটা দিয়ে দেন একটু,
6: স্বাস্থ্যবিধান গান, রোগ

বাহ, খুব সুন্দর করেছো। তোমরা এই যে গানটা করলে, এই গানের যে কথাগুলো, এই কথাগুলো সবসময় মেনে চলবে, তাহলে তোমরা খুব ভালো থাকবে, কোনোদিন শরীর অসুস্থ হবে না, খুব ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এতক্ষণ কথা বলছিলাম বড়ুয়া ব্লকের ছাবলদহ গ্রাম পঞ্চায়েতের তেলডুমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, এসএইচজি গ্রুপের যারা রান্না করেন তারা, ছাত্রছাত্রী সবার সঙ্গে। খুব ভালো লাগলো, বিদ্যালয়টি খুব সুন্দর, ছাত্রছাত্রীরা খুবই শৃঙ্খল, খুবই ভালো লাগছে দেখে। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে একটি কথিকা, বলছেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক।
2: আজ অনুষ্ঠানে পেয়েছি আমাদের অতি পরিচিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের খুব কাছের মানুষ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। নমস্কার ডাক্তার বাবু।
3: নমস্কার।
2: শুরুতেই জানাই, পয়লা জুলাই ডক্টর ডে, চিকিৎসক দিবস। এই যে প্রতি বছর পয়লা জুলাই আমরা পালন করি, তো সেই দিনটির গুরুত্ব নিয়ে একটুখানি শুনবো। আর শোনার আগে সমস্ত চিকিৎসক বন্ধুদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা।
3: আমরা সবাই চিকিৎসক সমাজের পক্ষ থেকে আপামর দেশবাসীকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানিয়ে কথা বলা শুরু করি। পয়লা জুলাই দিনটি আমাদের দেশে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। অনেকেই মনে করেন যে 1882 সালে পয়লা জুলাই জন্মলাভ করেছিলেন আমাদের দেশের বিশিষ্ট কংগ্রেস নেতা, প্রবাদ প্রতিম চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়, এবং 1962 সালে আজ পয়লা জুলাই তিনি প্রয়াত হয়েছিলেন আমরা সবাই জানি। অনেকের কাছে বিষয়টি শুধুমাত্র প্রবাদ প্রতিম চিকিৎসক, পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন হিসেবে প্রতিপালিত হওয়ার কথা বলা হয়, কিন্তু 1991 সাল থেকে মূলত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে এই দিনটিকে জাতীয় স্তরে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং দেশের সরকার তা মেনে নেয়ার ফলে 1991 সাল থেকে পয়লা জুলাই দিনটি শুধুমাত্র ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম বা মৃত্যুদিন হিসেবে পালন করা হয় না, জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তবে একথা অনস্বীকার্য, ডাক্তার বিধানচন্দ্র রায় শুধুমাত্র একজন প্রথিতযশা চিকিৎসক ছিলেন তাই নয়, তিনি কংগ্রেস পার্টির একজন বিশিষ্ট নেতাও ছিলেন, আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি বহু জনহিতকর কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। আমাদের দেশের বহু শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র বিধানচন্দ্র রায়ের মস্তিষ্ক প্রসূত বলে মনে করা হয়। তার উদ্যোগেই কল্যাণী শহর প্রতিষ্ঠা হয়েছিল, এটাও আমরা অনেকে জানি, এবং আজকে আমাদের রাজ্যের বহু শিল্প কল কারখানা বিধানচন্দ্র রায়ের নিজস্ব উদ্যোগে স্থাপন করার প্রাথমিক কাজটুকু শুরু হয়েছিল, এটা আমরা অনেকেই জানি। তবে চিকিৎসক দিবস পালন করার ক্ষেত্রে আমাদের রাজ্যের একটি ছোট্ট শাখা IMA খিদিরপুর শাখা প্রথম প্রস্তাব করে যে আমাদের দেশে সব ধরনের পেশার মানুষদের একটি নির্দিষ্ট দিনে

সম্মান জানানোর যে প্রথা চালু হয়েছে তাতে করে চিকিৎসকদের জন্য আলাদা একটা দিন থাকা উচিত, এবং সেই মোতাবেক তারা প্রথম রাজ্য শাখা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে প্রস্তাব করেছিল পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনটিকে যদি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা যায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় রাজ্য শাখার তৎকালীন নেতৃত্ব বিষয়টি কেন্দ্রীয় সরকারের গোচরে আনেন এবং কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব অনুমোদন করেন, বর্তমানে তা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা। প্রসঙ্গক্রমে জানানো দরকার যে বিশ্বের নানা দেশে কিন্তু তাদের মতন করে জাতীয় স্তরে চিকিৎসক দিবস পালন করার রীতি আছে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্তরে চিকিৎসক দিবস হিসেবে শুধুমাত্র ডাক্তারদের জন্য কোনো দিন ঘোষণা করা না হলেও ইতিহাস বলে 1842 সালের 30শে মার্চ আমেরিকার জর্জিয়া শহরে জনৈক ডক্টর ক্রফোর্ড ডব্লিউ লং প্রথম চিকিৎসা কার্যে সফলভাবে অজ্ঞান করে অপারেশন করার কাজে ইথার ব্যবহার করেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রেখে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত একজন চিকিৎসকের স্ত্রী প্রস্তাব করেন প্রথম যে আমাদের দেশেও জাতীয় স্তরে একটি দিন চিকিৎসকদের জন্য নির্ধারিত করা হোক। সেই প্রস্তাব ক্রমে 1933 সালের 30শে মার্চ আমেরিকা শহরে প্রথম চিকিৎসকদের জন্য চিকিৎসক দিবস পালন করা হয়েছিল, কিন্তু সেদিনের অনুষ্ঠানের অংশ হিসেবে শুধুমাত্র চিকিৎসক ও তার পরিবারকে পুষ্পস্তবক পাঠানো, প্রয়াত কিছু চিকিৎসকের সমাধিস্থলে পুষ্পস্তবক প্রদান এবং সকলে মিলে একসাথে ডিনার পার্টির আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে 1990 সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ 30শে অক্টোবর একটি বিশেষ আইনে স্বাক্ষর করেন এবং তখন থেকে আমেরিকাতে 30শে মার্চ জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়ে আসছে। পৃথিবীর নানা দেশে ভিন্ন ভিন্ন দিনে চিকিৎসক দিবস পালন করা হয়ে থাকে। যেমন কিউবাতে সেদেশের বিশিষ্ট গবেষক গার্লস জুয়ান ফিনলেকে স্মরণে রেখে 3রা ডিসেম্বর চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। আমরা অনেকেই জানি ডাক্তার ফিনলে ইয়েলো ফিভার নিয়ে যুগান্তকারী গবেষণা করেছিলেন। আবার ভিয়েতনামে দেখা যায় কোনো নির্দিষ্ট দিনে এটা চিকিৎসক দিবসে হিসেবে উদযাপিত হয় না, কিন্তু সচরাচর ফেব্রুয়ারি মাসের কোনো একটা নির্দিষ্ট দিনে ভিয়েতনামবাসীরা চিকিৎসক দিবস হিসেবে পালন করে। সব দেশেই এই দিনটি পালন করার মধ্য দিয়ে শুধুমাত্র সেই দেশের সাধারণ মানুষ চিকিৎসক সমাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করেন, আবার চিকিৎসক সমাজও সমাজের সকলের স্বাস্থ্য ও সেবার কার্যে আরো বেশিভাবে নিবিড়ভাবে নিজেদের যুক্ত করার শপথ গ্রহণ করে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে চিকিৎসক দিবসকে শুধুমাত্র ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন বা মৃত্যুদিন হিসেবে দেখি না। আমরা চিকিৎসক দিবসকে মনে করি চিকিৎসক হিসেবে সমাজের সকল নাগরিকের কাছে নিজেকে নতুনভাবে চিহ্নিত করানো, নতুন বোধে গণতান্ত্রিক মানব দরদী এবং জনদরদী বোধকে আরো সমৃদ্ধ করার শপথ গ্রহণ করার দিন চিকিৎসক দিবস। আমরা ব্যথিত হই যখন দেখি সাধারণ মানুষের একটি অংশ কারণে অকারণে ভুল বুঝে চিকিৎসক স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলির উপরে হামলা করেন, অকারণে অযথা হাসপাতালের বহু সম্পত্তি নষ্ট করা হয়। আমরা চিকিৎসক দিবসের এই মহতী লগ্নে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের কাছে আজকের দিনে এই দাবি উত্থাপন করতে চাই যে সকলের সম্মিলিত প্রয়াসে চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা একত্রিতভাবে সাধারণ মানুষের স্বার্থে কাজ করা উচিত, শুধুমাত্র সাময়িক কিছু লাভের জন্য না। আমাদের চেষ্টা করা উচিত চিকিৎসক দিবসে এই আস্থা অর্জন করা, যাতে একজন চিকিৎসক কর্মস্থলে নিরাপত্তা বোধ করেন এবং মর্যাদা সহকারে তার কাজ করতে পারেন। আমরা এও বিশ্বাস করি দেশের নানা প্রান্তের সাথে আমাদের রাজ্যের চিকিৎসক সমাজ, বিশেষ করে সরকারি চিকিৎসকরা যে নানাভাবে বঞ্চিত হচ্ছেন সেই বঞ্চনা শেষ হোক। আমরা চাই স্বাস্থ্য এবং চিকিৎসা পরিষেবা মেডিকেল এডুকেশন বা মেডিকেল শিক্ষায় আরো বেশি স্বচ্ছতা এবং আরো গতি আসুক। আরো নতুন নতুন মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় স্থাপন করার পাশাপাশি সেখানে যাতে স্বচ্ছতা এবং নিষ্ঠার সাথে মেডিকেল এডুকেশন বা মেডিকেল শিক্ষার কাজ চলে সে বিষয়টি দেখবার জন্য চিকিৎসক সমাজ সাধারণ মানুষের কাছে

0: নিবেদন করতে চাই। আমরা মনে করতে চাই যে কোভিড এর সময় যে চিকিৎসক, সামাজিক এবং স্বাস্থ্যকর্মীরা সৈনিকের মতন নিত্য পহরারত ছিলেন, তাদের আরো বেশি সাহায্য, সহযোগিতা এবং সহমর্মিতা সহ সাধারণ মানুষ এগিয়ে আসুক। আমরা বিশ্বাস করি স্বাস্থ্য কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সমাজের সর্বস্তরের মিলিত প্রয়াসে শিক্ষা এবং স্বাস্থ্যের উদ্ভাবন ঘটে এবং উন্নতি ঘটে। তাই আমরা চাই চিকিৎসক দিবস হিসেবে সাধারণ মানুষের সাথে আরো নিবিড় সম্পর্ক তৈরি করতে, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে, চিকিৎসা বিজ্ঞানের ভুল ত্রুটি, চিকিৎসা বিজ্ঞানের যে বিচ্যুতি এবং অসম্পূর্ণতা যা আছে সেগুলো কাটিয়ে উঠে সাধারণ মানুষকে সাথে নিয়ে চিকিৎসক রোগী জনসাধারণের ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতন মহতী চিকিৎসকের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে স্বাস্থ্য এবং চিকিৎসা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা স্বাস্থ্য সচেতন হলেই আমরা চিকিৎসা সম্পর্কে সচেতন, সদর্থক দৃষ্টিভঙ্গি পালন করতে পারব। আমাদের স্বাস্থ্য শিক্ষা সম্পূর্ণ হলেই চিকিৎসা পরিষেবাকে আরো সুন্দরভাবে, আরো বৈজ্ঞানিকভাবে প্রয়োগ করতে পারবে। আমাদের সাধারণ মানুষ যদি স্বাস্থ্য শিক্ষায় সচেতন হয়ে থাকেন, তাহলে স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ অনেক সহজ, সুগম এবং সহজলভ্য হতে পারে। চিকিৎসক দিবসে চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা চিকিৎসক, জনগণ এবং রোগীর ঐক্যকে সম্মানের সাথে স্মরণ করতে চাই। ঐক্যবদ্ধ গণ আন্দোলনের ফলে আমরা চাই চিকিৎসক, রোগী, জনসাধারণের সম্পর্ক দৃঢ়তর হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, মনে রাখবেন কোভিড এর ভুকুটি এখনো বজায় আছে, তাই স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আমাদের স্বাস্থ্যের হাতিয়ার। তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে চিকিৎসক দিবসের এই শপথ আবার পুনরায় গ্রহণ করবেন এই আবেদন এবং প্রার্থনা করছি।
1: এতক্ষণ আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।
2: শুনলেন চিকিৎসক দিবস উপলক্ষে, জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সাক্ষাৎকার। তার সাক্ষাৎকার নিয়েছেন সুমনা মণ্ডল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। একবার মনে করিয়ে দেব আমাদের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা, একটু পরেই শুনবেন আজ সন্ধ্যায় 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8:00 এবং 8:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি খবর, 8:10 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 8:25 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, এই অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর আধারিত অনুষ্ঠান জলসাঘর। লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আজকের বিষয় রাতের রাগ, রাতকালীন রাগ। আপনাদের সঙ্গে থাকব আমি দেবী সরকার মুখোপাধ্যায়, একই সঙ্গে থাকবেন সুমন চট্টোপাধ্যায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনুন আজ সন্ধ্যায়।

0: নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যার আসরে দূরে কাছের সব বন্ধুদের স্বাগত জানাই। বিষয় তো আপনারা জেনেই ফেলেছেন দুদিন আগে থেকেই। হ্যাঁ, জুলাই মাসের বিষয়, ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আমার আপনার জীবন কোনো একটি বিশেষ মুহূর্তে আমূল বদলে দিয়েছে, বা কোনো এক বিপর্যয়ের মুখোমুখি যখন আপনি, তখন সে বিপর্যয় থেকে আপনাকে রক্ষা করেছে, হতে পারে মৃত্যুমুখ থেকেও পথ দেখিয়েছে যে বাণী। আমাদের অনেকের কাছে, বিশেষত সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আচ্ছা, আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণীটি কার, কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন আপনি? বলেছিলাম লিখুন না আপনারা 150 শব্দে আর পাঠিয়ে দিন আমাদের আজ সন্ধ্যার আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। বলেছিলাম পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে আকাশবাণী মুর্শিদাবাদ পোস্ট অফিস, বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, পিন নাম্বার 742101। আপনারা অনেকে মেইলেই স্বচ্ছন্দ আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com আমাদের ঠিকানা। আর আমাদের ভালোবাসার ডাকে, ভালোবাসার আহ্বানে আপনারা তো সাড়া দিয়েছেন, তো তেমনই দুজন বন্ধুর পাঠানো চিঠি নিয়ে আজ বসে পড়েছি। তবে বিজ্ঞাপনের বিরতির পর আসছি এ বিষয়ে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: জুলাই মাসের বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। সাড়া দিয়ে চিঠি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম এবং পোস্ট অফিস আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। লিখেছেন আপনি স্বর্ণালী সন্ধ্যা আজ সন্ধ্যায়। জীবন্ত নদীর মতো স্বাভাবিক ছন্দেই প্রবহমান, তবু কখনো মনে হয় জীবনে বিরহ যন্ত্রণা দুঃখ কষ্ট যেন একের পর এক, পিছু ছাড়ে না। আমরা ভেঙে পড়ি, হতাশ হই, ক্রমশ হেরে যেতে থাকে জীবনের কাছে। কত কত বিপর্যয়, খরা, বন্যা, ভূমিকম্প, শোক, তাপ, আরও কত কি, কিন্তু এই জন্য ভেঙে পড়লে চলে? জীবনরূপ আয়নার সামনে তুমি কাঁদলে দেখবে জগৎ কাঁদছে, তুমি হাসলে জগৎ হাসবে। তাই মনের কষ্ট বুকে লুকিয়ে রেখে হাসি দিয়ে দুঃখটাকে করতে হবে জয়। জীবন যুদ্ধে হারলে পরে আসবে পরাজয়, তাই জেগে ওঠো, নাও শক্তিশালী হাতিয়ার, জীবনমুখী, মৃত্যুঞ্জয়ী, আত্মবিশ্বাসী, প্রেরণাময় বীজ মন্ত্রের অভয়বাণী। রবীন্দ্রনাথ তো বলেই গেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। ডাকে সাড়া না পেলে নাও একলা চলার মন্ত্র। ভাগ্যের চাকাটা যে ঘুরছে, দুঃখের পরে যে সুখের পালা, মোহ ও মায়ার জালে বোনা জীবন অতি সুন্দর। না দেখো, জীবন হাতছানি দিয়ে ডাকছে। কবি তো বলেইছেন, মেঘ দেখে তার করিষ্ণে ভয়, আড়ালে তার সূর্য হাসে। একদিন দল মেধে বৃষ্টির ধারার মতো প্লাবন বিপ্লব আসবে। নির্ভয়ে এগিয়ে যাও, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন, যখনই জাগিবে তুমি তখনই পলাই বেশে ধে। বীর সাহসীরা সামনে মৃত্যু দেখে পিছু পা হয়? তোমার সাহস আদর্শ দেখছেন, ঈশ্বর সহায় আছেন, একদিন যেন নিশ্চিত জয় হবেই হবে। লিখলেন সজল কর্মকার, গ্রাম এবং পোস্ট অফিস আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। ঠিক তাই, এই কথাগুলি আপনাদের কলম থেকে শুনতে চেয়েছি। দেখবেন প্রত্যেক লেখকের কোনো না কোনো বিশেষ বাণী বিপদের মুখে অভয় মন্ত্র যোগায়, আর সেই বাণী আমরা গেঁথে রেখেছি মনের মাঝে। এবার কলমে তা তুলে আনুন আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। অপেক্ষায় রইলাম কিন্তু আজ এ মাসের প্রথম দিন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

চলে আসি পরের চিঠিতে। এবারের চিঠি লিখছেন বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম এবং পোস্ট অফিস রনবনিয়া, থানা কেশিয়াড়ি, জেলা পশ্চিম মেদিনীপুর। লিখছেন, কবিগুরুর সঙ্গীতে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন আমি না করি ভয়। বিপর্যয়ে সাহসের এই শক্তিশালী বাণী মানব জীবনে বাঁচার রসদ স্বরূপ। কবিগুরুর দেশাত্মবোধক সঙ্গীতে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, নাই নাই ভয়, হবেই হবেই জয়, খুলে যাবে এই দ্বার, স্বাধীনতা প্রাপ্তির এক সোপান। ব্রহ্মময়ী মা সারদার জগৎ কল্যাণে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণীতে শুনতে পাই, ভয় কি বাবা, নির্ভীকভাবে এগুবি, জানবি তোদের রক্ষাকারী একজন মা আছে। আবার দেশমাতৃকার মুক্তির জন্য চারণকবি মুকুন্দ দাস গেয়েছেন, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। বিপর্যয় নানা প্রকারের, সাংসারিক, মানসিক, প্রাকৃতিক, সামাজিক, এগুলো মানব জীবনে প্রভাব ফেলতে পারে, কিন্তু স্থিতধী, নিরুদ্বিগ্ন, প্রত্যুৎপন্ন ব্যক্তি কখনো বিচলিত হন না। শ্রী শ্রী গীতার দ্বিতীয় অধ্যায়ে 56 নম্বর শ্লোকে, দুঃখে সুনিরুদ্বিগ্ন মনা, সুখে সুবিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্চতে, অর্থাৎ দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন ও আসক্তি, ভয় এবং ক্রোধ রহিত মুনিকেই স্থিত প্রজ্ঞ বলা হয়। এই বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী এই শ্লোকে উদ্ধৃত হয়েছে, তাই না বন্ধু? আজ সন্ধ্যার চিঠি পাঠক, পাঠিকা, শ্রোতা বন্ধুদের বর্ষণ মুখর সান্ধ্য প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানিয়েছেন বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম এবং পোস্ট অফিস রনবনিয়া, থানা কেশিয়াড়ি, জেলা পশ্চিম মেদিনীপুর। সুন্দর দুখানি চিঠি পড়লাম। অনেকেই অনুযোগ করেন যে এখন নাকি মানুষেরা বই বিমোচন

বই পড়তে ততখানি আর ভালোবাসেন না। সত্যি যদি তাই হয় তাহলে আজও কেন? বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী এভাবে আমাদের বন্ধুদের লেখায় উঠে আসে। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনার উল্লেখ করি। এ তো গেল স্থিত প্রজ্ঞ মানুষ, যারা গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, রবীন্দ্রনাথ পড়েন, তারা কিন্তু এভাবেই তুলে আনেন বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণীকে। আমার এক বন্ধু, জানেন, তখন কলেজে পড়ি, সে কলেজে পাঠের সময়ে সে একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। জীবনের প্রথম প্রেম, কত আশা প্রত্যাশা, প্রেমিককে নিয়ে কত রকম তার ভাবনা। কিন্তু যা হয় ছেলে মানুষে, সেই প্রেম পরিণতি পেল না। মাঝপথে, এখনকার ভাষায় বলতে গিয়ে বলে হয়, তার সেই ক্রাশ চলে গেল, সম্পর্কটা ভেঙে গেল। তখন এমন একটা পর্যায়ে সে পৌঁছে গেছিল, মানে পারলে সে আত্মহত্যা করে ফেলে। সেই সময় তার মুখ থেকেই শোনা একটি উপন্যাস তার হাতে এসে পৌঁছল, শঙ্করের। সেখানে একটি বাক্য সে তার ডায়েরির পাতায় লিখে রেখেছিল, যেটা থেকেই আমার জানা, লিখে রেখেছিল যে জীবনটা কাঁচের বাসনের মতন ঠুনকো নয়, যে একটা চিড় ধরলেই তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যে মেয়েটি ভাবছিল জীবন শেষ করে দেবে, তার জীবন ওখানেই সমাপ্তি, সে কিন্তু এভাবে রুখে দাঁড়িয়েছিল, ঘুরে দাঁড়িয়েছিল। তো অনেক লেখকের লেখা আমরা পড়ি এবং সেখানে খুঁজতে খুঁজতে এমনই শক্তিশালী বাণী আমাদের জীবনটাকে আমূল বদলে দিতে পারে। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী এভাবেই উঠে আসুক আপনাদের কলম থেকে। দুজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তাদের চিঠির জন্য। খুব ভালো লাগলো আপনাদের চিঠি পাঠ করতে পেরে। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আবারও মনে করিয়ে দেবো আপনাদের, ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়, প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বাহালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আমাদের জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়। আমাদের অনেকের কাছে, সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কার লেখা থেকে আপনি পেয়েছেন, সেই লেখাটি কি, বাক্যটি কি, যা পড়েছেন তাই আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। পাঠিয়ে দিন আমাদের দপ্তরে akashbanimurshidabad@gmail.com। রইল আপনার অপেক্ষায়। আর যার দ্বারে আমাদের বারে বারেই যেতে হয়, রবীন্দ্রনাথ। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তিনিই তো শিখে গেছেন আমাদের, তাই না?

0: আজকের আজ সন্ধ্যার আসর তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন সকলে, নমস্কার। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
3: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
4: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশন অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশু কন্যার

0: ঠিক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6 লেনের সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
4: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
3: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 লেনের কানপুর কাবরাই সেকশন তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
4: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है बीच में, आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है ये, एक्सेस कंट्रोल रहेगा कम्प्लीट, एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
3: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান

0: অত্যন্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট, তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয় সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। দশ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের দশ সদস্যের প্রতিনিধি দল দুপুর ১২টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন ২০২৫ আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে ১২৫ দিনের মজুরি ভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে ৯৫৬৯২ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি ২০ বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারেন্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যোঁ নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে ৯৫,৬০০ কোটি রুপে সে জ্যাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যোঁ কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে ১৫১,২৮২ কোটি রুপে হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাই ও বহনো কো রোজগার দেগি বল্কি বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির ১২,০০০ উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
2: ১৬০,০০০ যে আবেদনকারী তার মধ্যে ২৬,০০০ বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে ১৩০,০০০ বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা ১টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম ১৯,৯৯,৩৭৮ জনকে। আজকে রাত্রি ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
0: ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। ২০০৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর ১লা জানুয়ারি এবং ১লা জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক

0: বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবস। পুরুষদের ক্রিকেটে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটে রিভার সাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত ১০টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ দুটি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড। ভারতীয় সময় রাত ৯:৩০টায় অ্যাটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে, রাত ১:৩০টায় খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে ৬ লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক ৪০০ শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationedocation@akashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই ২০২৬। লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬। আরো একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ৮:০০ নানা রঙের গান, ৮:৩০ আইনি কথা, বিষয় নতুন ফৌজদারি আইন। এ বিষয়ে অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। আজ প্রথম পর্ব, প্রযোজনা দুর্বাদে। রাত্রিটা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। অনুরোধের আসর ৯:৩০। ১০:০০ ছায়াছবির গান, ১:৩০ নজরুল গীতি শুনবেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। দীপাবলী দত্তের গাওয়া পুরাতনী গান ১০:৪৫। ১১:০০ লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি শিল্পীরা। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুংরি পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের রাত একটা হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন। স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডউইক ক্লাসিক্যাল শ্রীরূপা সেনের উপস্থাপনায়, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এই রাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিবস যথোচিত মর্যাদায় পালিত। উৎসশ্রী পোর্টাল আবার চালু। মহিলাদের নিরাপত্তায় আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথক মহিলা হেল্প ডেস্ক খুলছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে যোগ্য উপভোক্তারাই পান তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় যে সমস্ত শরণার্থী নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সব মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2,00,000,000-এর কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: লক্ষ্মী ভান্ডারের যে 2,00,000,000-এর কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: শ্রী অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়েও বিতর্ক তৈরি হয়, তবে ফর্মে দেওয়া তথ্য সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের জন্য আলাদা করে ফর্ম পূরণের দরকার পড়বে না। এদিকে এই প্রকল্পে স্বচ্ছতা আনতে একটি পোর্টাল তৈরি করা হবে বলে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে 12,000 উপভোক্তা উপস্থিত ছিলেন। তাদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এক সুবিধা প্রাপক জানালেন,
2: আমার নাম রমা ঘোষ, বাড়ি গার্ডেনরিচ মুদিয়ালি। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করাতে আজ আমার টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছে, আর কর্পোরেশন থেকে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য বাড়িতে বাড়িতে এসেছি। আমি আজকে গেছিলাম ওখানে, এই টাকাটা আমাদের সংসারের অনেক উপকারে আসবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজেও অনেকটা সাহায্য করতে পারবো। মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আমাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা করা খুব উপকৃত, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতোমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। একটি প্রতিবেদন।
3: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে

0: কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার মানুষ চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। অন্যান্য রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু থাকায় সাধারণ মানুষ চিকিৎসার বিপুল খরচ থেকে রেহাই পেলেও পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন।
2: জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধান চন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। সমগ্র চিকিৎসা ব্যবস্থা এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না, এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য থাকতে পারে না।
1: অনুষ্ঠান মঞ্চ থেকে গর্ভবতী মহিলা ও শিশুদের সুবিধার্থে আজ 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 102 নম্বরে ফোন করলেই মিলবে এই অ্যাম্বুলেন্স। সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও নজরদারি আরও জোরদার করতে স্বাস্থ্যভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমেরও উদ্বোধন হয়েছে আজ। মা ও নবজাতকদের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে চালু হয়েছে জননী পোর্টাল। একই সঙ্গে রাজ্যের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনারও আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা প্যাটেল, প্রশাসক স্মিতা পাণ্ডে। উল্লেখ্য, 1962 সালের আজকের দিনেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনাবসান হয়। বিজেপি সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে আজ WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, প্রশাসনকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রায় 4 বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসশ্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022-এর সেপ্টেম্বর থেকে এই পোর্টাল বন্ধ ছিল। দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শিক্ষানুরাগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী নিজ জেলায় ট্রান্সফারের সুযোগ প্রদান এবং সব শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সুরক্ষা নিরাপত্তায় জোর দিতে রানী শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে 2টি মহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে। অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে চালু করা হবে মহালয়ার আগেই 112 নম্বর হেল্পলাইন। বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরে কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে নবান্নে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি PAC সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। 5ই জুলাই ভোট হওয়ার কথা ছিল। বিধানসভা সূত্রে খবর, কোনো কমিটিতে মনোনয়নের সংখ্যা নির্ধারিত সদস্য সংখ্যা ছাড়িয়ে গেলে 21 জুলাই নির্বাচন হতে পারে। দলীয় কর্তৃত্ব নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। বিধাননগরের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এরাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
3: सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने बताया कि इसमें दिल्ली में द्वारका एक्सप्रेसवे को वसंत कुंड से जोड़ने वाले राष्ट्रीय राजमार्ग 148 AE के लिए 6 लेन की सड़क सुरंग का निर्माण शामिल है।
4: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर्स की ये टनल एक तरीके से कम्प्लीट एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है, ये प्रपोजल है।
3: श्री वैष्णव ने बताया कि राष्ट्रीय राजमार्ग प्राधिकरण ने एम्स और महिपालपुर के बीच एलिवेटेड कॉरिडोर का भी प्रस्ताव किया है। परियोजना से लगभग 7,54,000 का प्रत्यक्ष और 9,80,000 का अप्रत्यक्ष रोजगार सृजित होगा। श्री वैष्णव ने बताया कि सरकार ने उत्तर प्रदेश में राष्ट्रीय राजमार्ग संख्या 34 के करीब एक्सेस कंट्रोल्ड कानपुर कबरई खंड के निर्माण को भी मंजूरी दी है। इसकी अनुमानित कुल लागत 7,145 करोड़ रुपए है।
4: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है, बीच में आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर्स का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर्स का है ये, एक्सेस कंट्रोल रहेगा, कंप्लीट एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
3: इस परियोजना से लगभग 1,20,00,000 मानव दिवस का प्रत्यक्ष और अप्रत्यक्ष रोजगार सृजित होगा। गृह मंत्री अमित शाह ने जनसांख्यिकीय परिवर्तनों पर गठित उच्च स्तरीय समिति से अपनी सिफारिशें शीघ्र प्रस्तुत करने को कहा है। नई दिल्ली में एक बैठक में समिति ने गृह मंत्री को बताया कि वह जनसांख्यिकीय परिवर्तनों की जानकारी प्राप्त करने के लिए राज्यों और केंद्र शासित प्रदेशों का दौरा करेगी और प्रशासनों के साथ समन्वय करेगी। श्री शाह ने केंद्रीय गृह सचिव को समिति के दैनिक कार्यों और राज्यों तथा केंद्र शासित प्रदेशों के दौरे के दौरान हर संभव सहयोग उपलब्ध कराने का निर्देश दिया। विकसित भारत रोजगार और आजीविका गारंटी मिशन जी रामजी अधिनियम आज से लागू हो गया है। ग्रामीण विकास मंत्रालय ने बताया है कि विकसित भारत जी रामजी अधिनियम के अंतर्गत प्रत्येक वित्त वर्ष में 125 दिन के रोजगार की गारंटी होगी। त्रिपुरा के मुख्यमंत्री माणिक साहा ने कहा है कि केंद्र सरकार राज्य में परिवहन ढांचे के विकास को विशेष महत्व दे रही है। आज नई दिल्ली में सड़क परिवहन और राजमार्ग मंत्री नितिन गडकरी से मुलाकात के दौरान राज्य की राष्ट्रीय राजमार्ग परियोजनाओं की प्रगति की समीक्षा की गई। डॉक्टर साहा ने कहा कि केंद्र सरकार त्रिपुरा और पूर्वोत्तर क्षेत्र को देश के व्यापक विकास ढांचे से जोड़कर सड़क संपर्क को मजबूत करने के लिए प्रतिबद्ध है। सर्वोच्च न्यायालय ने आज मोटर दुर्घटना में मृतक पीड़ितों या घायल दावेदारों की वार्षिक आय का निर्धारण आयकर रिटर्न के आधार पर करने के लिए दिशा निर्देश जारी किए। मोटर दुर्घटना मुआवजे में एक रूपता लाने के लिए शीर्ष न्यायालय ने कहा कि वेतनभोगी व्यक्तियों के मामले में वार्षिक आय दर्शाने के लिए केवल पिछले वर्ष का आयकर रिटर्न ही पर्याप्त होगा। उत्तर प्रदेश सरकार ने अयोध्या में राम मंदिर से जुड़े दान में कथित अनियमितताओं की जांच कर रही विशेष जांच टीम SIT को 15 दिन का अतिरिक्त समय दिया है। राज्य सरकार ने 15 जून को 3 सदस्यीय SIT का गठन किया था। केंद्र सरकार ने श्री सोमनाथ घोष को मलेशिया में देश का अगला उच्चायुक्त नियुक्त किया है। श्री घोष 1997 बैच के भारतीय विदेश सेवा के अधिकारी हैं। वे वर्तमान में शिकागो में भारत के महावाणिज्य दूत के रूप में कार्यरत हैं। श्री अमरनाथ जी तीर्थ यात्रा कल से शुरू होगी। तीर्थ यात्रियों का पहला जत्था जम्मू के भगवती नगर बेस कैंप पहुंच चुका है। तीर्थ यात्रियों की सुरक्षा और आवास सहित सभी आवश्यक व्यवस्थाएं पूरी कर ली गई हैं। मौसम विभाग ने कहा है कि अगले दो दिन में दक्षिण पश्चिम मानसून के दिल्ली, हरियाणा, चंडीगढ़ और पंजाब की ओर बढ़ने की संभावना है। उत्तर प्रदेश, बिहार, उत्तराखंड, ओडिशा तथा महाराष्ट्र के विदर्भ में अगले दो दिन मूसलाधार वर्षा हो सकती है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
5: गुड इवनिंग, दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय साइरा मुज्तबा। The government today approved the construction of 6-lane road tunnel for National Highway 148AE in Delhi, connecting Dwarka Expressway with Nelson Mandela Marg, Vasant Kunj. Briefing media in the national capital today, Information and Broadcasting Minister Ashwini Vaishnav said, the government has also approved the construction of the 117.7-kilometer Kanpur-Kabrai section of National Highway 34 in Uttar Pradesh.
6: आज कैबिनेट में दो बड़े फैसले लिए गए।
7: टुडे द कैबिनेट अप्रूव्ड टू मेजर डिसीजंस बोथ रिलेटेड टू हाईवे इंफ्रास्ट्रक्चर। द फर्स्ट एड्रेसेस अ लॉन्ग पेंडिंग डिमांड इन दिल्ली फॉर इंप्रूव्ड कनेक्टिविटी बिटवीन द नेशनल हाईवे कॉरिडोर एंड वसंत कुंज। सेवरल एफर्ट्स हैड बीन मेड ओवर द इयर्स एंड टुडे दोज प्रपोजल्स हैव फाइनली बीन अप्रूव्ड। द प्रोजेक्ट इन्वॉल्व्स द कंस्ट्रक्शन ऑफ 6-lane द्वारका टनल एट एन एस्टिमेटेड कॉस्ट ऑफ 6,970 करोड़ रुपीज। द सेकंड डिसीजन इज रिलेटेड टू उत्तर प्रदेश। द कैबिनेट हैज अप्रूव्ड द कंस्ट्रक्शन of 4-lane access controlled highway between Kanpur and Kabrai, forming part of the corridor connecting Kanpur with Bhopal. Project has an estimated cost of 7,145 crore rupees. In addition, significant improvements have also been planned for the subsequent sections of the corridor.
6: Section ka bhi usme bahut sara improvement hai.
5: Union Home Minister Amit Shah has asked the High Level Committee on Demographic Changes to submit its recommendations at the earliest. Mr. Shah gave the direction during a meeting with the committee in New Delhi. The committee informed the Home Minister that they will visit various states and union territories to obtain first-hand information on demographic changes and interact with various administrations. The panel informed Mr. Shah that a detailed questionnaire has been prepared to seek relevant information from states and union territories in advance, making its field visits more meaningful and interactive. Chairperson of the Joint Parliamentary Committee on One Nation, One Election, P.P. Chaudhary, today stressed the need for holding simultaneous elections to the Lok Sabha and state legislative assemblies. Addressing a press conference in New Delhi, he said conducting elections together would strengthen governance, reduce disruptions caused by frequent polls, and benefit the economy. Supreme Court today laid down guidelines on how courts should determine the annual income of deceased victims in motor accidents or injured claimants on the basis of income tax returns. In a significant verdict aimed at bringing uniformity to motor accident compensation, a bench of Justices Sanjay Karol and N. Koteshwar Singh held that for salaried individuals, only the ITRs of the previous year will be sufficient for showcasing the annual income. In case of self-employed persons, the bench held that the average income disclosed in ITRs for up to the previous 3 years should ordinarily serve as the reference point. India has strongly condemned the demolition of the historic 125-year-old sacred Gurudwara, Sri Guru Singh Sabha Sahib in Farrukhabad, Pakistan, calling it highly deplorable and targeted act of vandalism. In response to media queries regarding the reported demolition, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal expressed grave concern over its destruction, along with reports of no meaningful action being taken by local authorities or the Evacuee Trust Property Board. India has called upon Pakistan to expeditiously investigate this matter and bring the perpetrators of this act to justice. Mr. Jaiswal stressed that the demolished portions of the Gurudwara Sahib should be restored and reconstructed at the earliest. New Delhi has also urged Islamabad to discharge its obligations to ensure the safety, security and well-being of its minority communities and their places of worship. Government today said it will examine WhatsApp's username feature over impersonation concerns. In a statement, the Ministry of Electronics and Information said that it will look into the legal mechanism. This statement came after the

0: Meta-owned messaging platform announced the upcoming feature that will allow users to hide their phone numbers. National Testing Agency NTA has released the admit cards for the Indian Council of Agricultural Research All India Entrance Exam for Admission or PG and the All India Competitive Exam GRF SRF 2026 scheduled to be held on 4th of July. And in men's cricket, India will take on England in the first T20 International of the Five Match Series in Chester Street tonight. The match is scheduled to begin at 10 p.m. Indian time. Shreyas Iyer, led Indian side, will look to bounce back from the shocking 2-0 defeat to Ireland in the last series. And that is the end of this news bulletin.
1: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান।
2: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
3: নমস্কার, জুলাই মাসের পতাকা কুইজ টাইমে স্বাগত সবাই। আপনাদের সঙ্গে বরাবর যেমন ছিলাম তেমনি আছি, আপনাদের বন্ধু মুক্তি হক, সঙ্গে আছেন প্রবাল স্যার প্রবাল ঝাড়া আর নসিবুন্নেসা নন্দিনী। জুলাই মাসের পতাকা কুইজ টাইমে অংশ নিচ্ছে তিনটি দল। আপনারা জানেন প্রত্যেক মাসে আমরা মুর্শিদাবাদ এবং সন্নিহিত জেলাগুলোর মূলত ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায়। অংশ নিচ্ছে তিনটি দল, পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেস, দ্বিতীয় দল তেঁতুলিয়া অগ্রদূত সংঘ এবং তৃতীয় দল তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগার। যাব সরাসরি চূড়ান্ত পর্বে, তবে তার আগে দলগত পরিচয়।
4: পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেস থেকে আমি আফ্রিদি আলম, বর্তমানে রানীনগর গভর্নমেন্ট আইটিআই এর একজন ইনস্ট্রাক্টর।
5: পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রমিউল ইসলাম, বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি।
3: দ্বিতীয় দল তেঁতুলিয়া অগ্রদূত সংঘ।
6: আমি তেঁতুলিয়া অগ্রদূত সংঘ থেকে এসেছি, বর্তমানে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি।
7: আমি তেঁতুলিয়া অগ্রদূত সংঘ থেকে এসেছি, আমি বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি।
3: তৃতীয় দল তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগার।
8: নমস্কার, আমি তৌফিক আহমেদ, আমি তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগার থেকে এসেছি, বর্তমানে আমি প্রাইমারি টেট ও SSC পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি।
9: নমস্কার, আমি সুদীপ্ত ঘোষ, আমি এসেছি তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগার থেকে।
3: পরিচয় পর্ব হলো, এবারে আমরা যাচ্ছি সরাসরি প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ড বিষয় আমার জেলা মুর্শিদাবাদ। আরছেন প্রবাল স্যার,
10: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
11: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জুলাই মাসের পতাকা কুইজ টাইম। প্রথম রাউন্ড হচ্ছে এই জেলা অর্থাৎ আমাদের প্রিয় জেলা মুর্শিদাবাদ, সে বিষয়ক প্রথম প্রশ্ন যাচ্ছে পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেস এই টিমের আফ্রিদি আলম এবং রবিউল ইসলামের কাছে। তোমরা বলবে মুর্শিদাবাদের আলকাফ গানের সম্রাট ঝাঁকশু ওস্তাদ তার আসল নাম কি?
4: ধনঞ্জয় মণ্ডল।
11: ধনঞ্জয় মণ্ডল সঠিক উত্তর। তোমরা পেয়েছো 10 নম্বর। এবারে যাব 2 নম্বর দলের জন্য, তোমাদের জন্য প্রশ্ন অর্থাৎ তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, মৃন্ময় মজুমদার এবং প্রদীপ ঘোষ তোমাদের জন্য প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে দেওয়ানি এবং ফৌজদারি আদালত কলকাতায় স্থানান্তরিত হয়েছিল কোন গভর্নর জেনারেলের আমলে বা শাসনকালে?
6: লর্ড কর্নওয়ালিস।
11: লর্ড কর্নওয়ালিস, এটা প্রশ্ন করলে না আমাকে উত্তর বললে? উত্তর
6: উত্তর
11: না, উত্তর সঠিক হয়নি, যার জন্য আমরা যাব 3 নম্বর দলের কাছে অর্থাৎ তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগারের তৌফিক আহমেদ এবং সুদীপ্ত ঘোষ।
6: লর্ড উইলিয়াম বেন্টিং।
11: লর্ড উইলিয়াম বেন্টিং নয়। যাব প্রথম দল অর্থাৎ পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেসের কাছে।
4: ওয়ারেন হেস্টিংস।
11: ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর। তার জন্য তোমরা পেয়েছো বোনাস হিসাবে 5 নম্বর। এবং এবারে যাব তৃতীয় দল অর্থাৎ তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগারের জন্য প্রশ্ন নিয়ে। তোমাদের জন্য প্রশ্ন, সরফরাজ খাঁ এর পর মুর্শিদাবাদ তথা বাংলার নবাব কে হয়েছিলেন?
6: আলিবর্দী খাঁ।
11: আলিবর্দী খাঁ সঠিক উত্তর, যার জন্য তোমরা পেয়েছো 10 নম্বর। এবং জেলা অর্থাৎ আমাদের জেলা মুর্শিদাবাদ, এই জেলা বিষয়ক রাউন্ড এখানেই শেষ হলো। আমরা যাব দ্বিতীয় রাউন্ডে যার বিষয় বিজ্ঞান।
10: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
3: বিজ্ঞান বিষয়ে প্রথম প্রশ্ন যাচ্ছে 5 গ্রাম কুইজ এক্স

0: প্রেসের আফ্রিদি রোমিউলের কাছে বংশগতির একক,
1: বংশগতির একক জিন,
0: 10 মার্কস। দ্বিতীয় প্রশ্ন তেঁতুলিয়া অগ্রদূত সংঘের মৃন্ময় মজুমদার প্রদীপ ঘোষের জন্য, পর্যায় সারণীর তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কটি?
2: 7টি।
0: টিম নাম্বার 3,
3: তৃতীয় কক্ষপথে 18টি।
0: 18টি কারেক্ট অ্যান্সার। 5 ফর টিম নাম্বার 3 এবং ডায়েট করছেন ওদের জন্য। এসআই পদ্ধতিতে আলোক প্রাবল্যের একক কি?
3: ক্যান্ডেলা।
0: ইট ইজ ক্যান্ডেলা, রাইট অ্যান্সার। 10 ফর ইউ। তোমাদের জন্যে দ্বিতীয় প্রশ্ন, টিম নাম্বার 3, তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগারের তৌফিক আহমেদ, সুদীপ্ত ঘোষ, জীববিদ্যার জনক কাকে বলবো, কাকে বলা হয়?
3: জীববিদ্যার জনক অ্যারিস্টটল।
0: ফাইন, 10 ফর ইউ এগেন। দ্বিতীয় প্রশ্ন, টিম নাম্বার 2, তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, মৃন্ময় প্রদীপ, উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি?
2: টিস্যু বা কলা?
0: No. 1.
1: Cellulose এবং hemicellulose.
0: It is cellulose. Correct answer. 5 for team number 1. Last question. Team number 1 এর জন্য, মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে গেলে যে অসুখ হতে পারে সেই অসুখটির নাম কি? মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে গেলে যে অসুখের সম্ভাবনা হয় সেই অসুখটির নাম কি?
1: অ্যামনেসিয়া।
0: সরি, টিম নাম্বার 3,
3: ওসিডি।
0: মিন্স পরিষ্কার নাম আছে সেই অসুখের। 2, টিম নাম্বার 2, তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, জানি না। পাস, অসুখটির নাম পার্কিনসন্স। উত্তর পাইনি, যাই হোক, 2 নম্বর রাউন্ড পার করে এসেছি। প্রবাল স্যারের কাছে জানতে চাইবো কোন দল কোথায়, তারপর তৃতীয় রাউন্ডে।
4: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেলেনিন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
5: দ্বিতীয় রাউন্ডের শেষে দলগত অবস্থান যেরকম দাঁড়িয়েছে সেটা হলো 5 গ্রাম কুইজ এক্সপ্রেস, অর্থাৎ প্রথম দল, তাদের সংগ্রহ এই মুহূর্তে 30। দ্বিতীয় দল তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, তাদের সংগ্রহ এই মুহূর্তে 0, অর্থাৎ তারা এখনও কোনো স্কোর করতে পারেনি। তৃতীয় দল তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগার, তোমাদের সংগ্রহ এই মুহূর্তে 35। আমরা যাব এরপরে তৃতীয় রাউন্ডে, যার বিষয় হচ্ছে সমকালীন, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক প্রশ্ন থাকবে এই রাউন্ডে। এ বিষয়ক প্রথম প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার 1, 5 গ্রাম কুইজ এক্সপ্রেসের আফ্রিদি আলম এবং রমিউল ইসলামের কাছে। তোমরা বলবে, আজ থেকে 2500 বছর আগে পৃথিবীকে শল্য চিকিৎসার প্রথম পাঠ দিয়েছিলেন সুশ্রুত। সম্প্রতি তাকে বিশেষ সম্মান জানালো কোন দেশ?
1: রাশিয়া।
5: প্রশ্নের আকারে এসেছে রাশিয়া কি না, তো আমার উত্তর হচ্ছে রাশিয়া নয়, যাব 2 নম্বর দলের কাছে। যদি বলতে পারো মোনাস হিসাবে 5 নম্বর পাবে।
3: আমেরিকা।
5: আমেরিকা নয়, যাব 3 নম্বর দলের কাছে।
3: ভারতবর্ষ।
5: ভারতবর্ষেরই তো মানুষ ইনি, ভারতবর্ষে ইনার সম্মান তো চিরকালের। সঠিক উত্তর হবে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের এডিনবরা রয়্যাল কলেজ অফ সার্জেন্সে ইনার মূর্তি স্থাপিত হলো, যে পৃথিবীকে শল্য চিকিৎসার প্রথম পাঠ দিয়েছিলেন। প্লাস্টিক সার্জারির মতন আধুনিক ব্যবস্থা সেই যুগেও ছিল, এটা প্রথম শিখিয়েছিলেন ইনি, অর্থাৎ ভারতীয় মহর্ষি সুশ্রুত। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস, কবে পালিত হলো, ডেটটা জানতে চাইছি।
2: 20 জুন।
5: 20 জুন সঠিক উত্তর। তোমরা পেয়েছো 10 নম্বর। এবারে যাব 3 নম্বর দলের কাছে। তোমরা বলবে, একজন ভারতীয় এবং বাঙালি যিনি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় বেতন প্রাপক সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন, তার নামটা জানতে চাইব, এই বাঙালির নামটা জানতে চাইব। তার বেতনটা একটু বলি, বেতন হচ্ছে 7744 কোটি টাকা, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বেতন প্রাপক ব্যক্তি, একজন বাঙালি, ভারতীয় তো অবশ্যই।
3: চেহারাটা মনে পড়ছে না।
5: টিম নাম্বার 2,
2: সুন্দর পিচাই।
5: সুন্দর পিচাই নয়। টিম নাম্বার 1,
1: না স্যার এই মুহূর্তে মনে আসছে না।
5: আচ্ছা, আগে বলি পৃথিবীতে সবচেয়ে বেশি বেতন প্রাপকের নাম কি, তিনি হচ্ছেন ইলন মাস্ক, তার বেতন 14.95 লক্ষ কোটি টাকা, আর ইনি হচ্ছেন 7744 কোটি টাকার বেতনধারী ব্যক্তি, ইনার নাম হচ্ছে

0: শঙ্খ মিত্র ইনি একজন বাঙালি, কলকাতার মানুষ, যাদবপুরে পড়াশোনা করেছেন, গর্বের বিষয়। যাক, এবারে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, টিম নাম্বার থ্রির দ্বিতীয় এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রথম আন্তর্জাতিক যোগাসন চ্যাম্পিয়নশিপ, এতে সোনা জিতলেন, তিনিও এক বাঙালি, নামটা জানতে চাইব, বিএসএফ কর্মী, বাড়ি অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা। এ নিয়েও অন্যতম ভাইরাল,
1: পাস
0: পাস, যাবো দু নম্বর দলের কাছে,
2: জানি না,
0: যাবো এক নম্বর দলের কাছে,
3: স্যার পাস।
0: ইনি হচ্ছেন বিশ্বজিৎ পাল, ইনি বিএসএফ কর্মী, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এনার বাড়ি। আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক যোগাসন চ্যাম্পিয়নশিপে 74টি দেশের প্রতিযোগীকে হারিয়ে ইনি সম্প্রতি সোনা অর্জন করেছেন, অর্থাৎ প্রথম স্থান অর্জন করেছেন। এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাব দ্বিতীয় দল, অর্থাৎ তেঁতুলিয়া অগ্রদূত সংঘের কাছে। সম্প্রতি 7.2 এবং 7.5 এই রিক্টার স্কেল অনুযায়ী জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত হলো একটি দেশ, দেশটির নাম কি?
4: ভেনেজুয়েলা।
0: ভেনেজুয়েলা, সঠিক উত্তর, তোমরা পেয়েছো 10 নম্বর। এবং এই রাউন্ডের শেষ প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার 1, অর্থাৎ 5 গ্রাম কুইজ এক্সপ্রেসের কাছে। রয়েছে আফ্রিদি আলম এবং রবিউল ইসলাম, তোমাদের জন্য প্রশ্ন, বিশ্ব সেরা 10টি ঠান্ডা মিষ্টি, এর তালিকায় একটি ভারতীয় মিষ্টি স্থান পেয়েছে, সপ্তম স্থানে রয়েছে গোটা বিশ্ব, বিশ্বের র্যাঙ্কিংয়ে, নাম জানতে চাইবো। আমাদের অতি পরিচিত মিষ্টি, ঠান্ডা মিষ্টি,
3: রসগোল্লা।
0: রসগোল্লা ঠান্ডা মিষ্টি তো নয়, যাবো 3 নম্বর দলের কাছে,
4: দই।
0: দই না, দই নয়,
4: রসমালাই।
0: রসমালাই সেটাও নয়, সঠিক উত্তর হবে কুলফি। ভারতীয় কুলফি হচ্ছে সপ্তম স্থানে থাকা বিশ্ব সেরা ঠান্ডা মিষ্টির মধ্যে অন্যতম, এই স্বীকৃতি অতি সম্প্রতি ভারতে এসেছে। শেষ হলো সমকালীন বিষয়ক রাউন্ডটি।
5: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 লেনিন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
4: চতুর্থ রাউন্ড অডিও, প্রথম প্রশ্নের সুযোগ 5 গ্রাম কুইজ এক্সপ্রেসের আফ্রিদি আলম, রমিউল ইসলামের কাছে। শুধু শিল্পীর নাম বললে 10 নম্বর।

0: যথেষ্ট সময় শোনা হয়েছে।
1: শ্রেয়া ঘোষাল আর শুভমিতার মধ্যে একটু ইয়ে হচ্ছে, শুভমিতাই রাখছি।
0: শ্রেয়া ঘোষাল, শুভমিতা, সুমিতাই রাখছি। ওকে, টিম নাম্বার টু, তেঁতুলিয়া অগ্রদূত সংঘ।
2: লোপামুদ্রা মিত্র।
0: লোপামুদ্রা মিত্র। টিম নাম্বার থ্রি, তৌফিক সুদীপ্ত।
3: কবিতা কৃষ্ণমূর্তি।
0: কবিতা কৃষ্ণমূর্তি। আরও তো অনেক নাম আছে, আছে না? ইনি হচ্ছেন আলকা ইয়াকনিক, মানে যে নামটা বলা হলো না ওইটাই। যাই হোক, ইস একটু হলো। টিম নাম্বার টু, তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, মৃন্ময় প্রদীপ। এইবার ঠিক বলো। হ্যাঁ, প্রশ্ন একই।
4: কৃষ্ণ

0: শ্রেয়া ঘোষাল,
1: শ্রেয়া ঘোষাল কারেক্ট অ্যান্সার। দশ নম্বর, তিন নম্বর দল অর্থাৎ তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগারের জন্য চতুর্থ রাউন্ডের অডিও শেষে আমরা প্রবাল স্যারের কাছে যাব দলগত অবস্থানের জন্য।
2: চতুর্থ রাউন্ডের শেষে দলগত অবস্থান, প্রথম দল পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেস, আফ্রিদি আলম, রবিউল ইসলাম, তোমাদের সংগ্রহ এই মুহূর্তে 30। তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, মৃন্ময় মজুমদার, প্রদীপ ঘোষ, তোমরাও এই মুহূর্তে রয়েছ 30। তিন নম্বর দল তেঁতুলিয়া

0: নেতাজি কিশোর সংঘ পাঠাগার, তৌফিক আহমেদ, সুদীপ্ত ঘোষ, তোমরা রয়েছো 45-এ। স্কোর বললাম এবং এই সঙ্গেই আমরা প্রথম সপ্তাহের পতাকা কুইজ টাইম শেষ করছি। আবার এই তিনটে টিমকে সঙ্গে করেই আমরা ফিরব 11 জুলাই যথাসময়ে।
1: পতাকা কুইজ টাইম, জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম, প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে 9434860633 অথবা 9475877786। নম্বর দুটি আমি আবার বলছি 9434860633 অথবা 9475877786। আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে।
2: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
3: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
3: তাই তো আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা। ভোর হতে আসে তাগাদায় মুদি, ভোর হতে আসে তাগাদায় মুদি, দুয়ারে দাঁড়ায় গায়না, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা। হাঁকি পেশোয়ারি ঘন চাপ দাড়ি, আবার হাঁকি পেশোয়ারি ঘন চাপ দাড়ি, নেড়ে বলে এ বাবু টাকা দেবে কি না দেবে, এ রাজু দেবে ও রাশি দেবে, কোন রাশি দেবে, আজকে মহিনা পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা। আর ছেলে বলে দাও কলেজের ফিস বহি কিনিবার দাম গো, মেয়ে বলে
4: বাবা আজকে মাইনা না দিলে আমার স্কুলের নাম কেটে দেবে, হ্যাঁ মাইনে দিতে হবে কিন্তু।
3: আর ছেলে বলে দাও কলেজের ফিস বহি কিনিবার দাম গো, মেয়ে বলে আজ মাইনা না দিলে স্কুলে আমার কেটে দেবে নাম গো। বলেন আনো হেজনি, আবার গিন্নি বলেন
4: ওগো শুনছ, এক শিশু হেজনি এনে দাও না, আজকে পারিনি বাপু, খেতে খেতে যে 8 মাস কালই হয়ে গেল।
3: গিন্নি বলেন আনো হেজনি, রং হয়েছে ময়না, গিন্নি বলেন আনো হেজনি, রং হয়েছে ময়না, তাই খেতে খেতে খেতে 8 মাস কালি হয়েছে, খনি পয়লা হয়েছি খনি পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা।
5: জামাই মাঙেনি হীরের আংটি, আবার বেয়াই পনের টাকা,
3: জামাই মাঙেনি হীরের আংটি, বেহাই পনের টাকা গো।
5: আর বার্ষিকী আসেন গুরুদেব নিধি, ভরি দিয়েছেন দেখা গো, মাস গেলে মিলে।

মাত্র 7টি মুদ্রা, এর বেশি নয় বাবা, একটি আধলা। তাই গালে হাত দিয়ে ভাবি বসে বসে, আজকে মাকে পয়লা, আজকে মাকে পয়লা, গালে হাত দিয়ে ভাবি বসে বসে।

শুনলেন হরিদাস বন্দ্যোপাধ্যায়ের পরুৎপলা সেনের গাওয়া গান। আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে হৈমন্তী শুক্লা।

0: ভালোবেসে ভয় কি লোক লাজে, ও মাসি মধুর মধুর বাজে এই রাত দুপুরে দুষ্টু বাসি।
1: পিন্টু ভট্টাচার্যের গাওয়া গানের সঙ্গে শেষ হলো এখনকার আধুনিক গানের অনুষ্ঠান। আজ শুনলেন হরিদাস বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, হৈমন্তী শুক্লা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তালাত মাহমুদ, মোহাম্মদ রফি, শ্যামল মিত্রের গাওয়া দুখানি গান, অখিল বন্ধু ঘোষ, সবশেষে পিন্টু ভট্টাচার্যের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই নিউজ @9 দিল্লি কেন্দ্র থেকে।

শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠানে, অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাত 10টার বাংলা সংবাদ।

খবর ভিভিজি রামজি আইন 2025 সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে

0: গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। এনএইচ 148 এই এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্প নির্মাণে 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগার জায়গায় এসেছে। নতুন এই আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। কর্মসংস্থানের এই বাড়তি সুযোগ গ্রামীণ উন্নয়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি গ্রামীণ পরিবারগুলোকে আরও বেশি আয়ের নিরাপত্তা দেবে। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই নতুন পরিকাঠামোয় যাতে কোনো রকম বাধা ছাড়াই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সরকার কাজ করছে।
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी, बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। একটি প্রতিবেদন।
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2 কোটির কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে।
3: লক্ষ্মী ভাণ্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের।

0: আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
1: মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্ন আইটিআর এর ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট বলে গণ্য হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতি চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। অন্যদিকে স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে, সাধারণত বিগত তিন বছরের আয়কর রিটার্নে দেখানো আয়ের গড় ভিত্তি হিসেবে ধরা উচিত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিং এর বেঞ্চ জানিয়েছে, মোটর ভেহিকল আইনের অধীনে বার্ষিক আয় গণনার কোনো কঠোর বা বাঁধা ধরা নিয়ম থাকতে পারে না, তবে আয়কর রিটার্নের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বেতনভোগী এবং স্বনির্ভর ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে আদালত। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি ছ লেনের সুড়ঙ্গ পথ নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এনএইচ 148 এই এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। এই প্রকল্পের ফলে পশ্চিম দিল্লির সঙ্গে দক্ষিণ দিল্লির যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে।
2: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
1: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। এতে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা। ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। মুম্বাইতে আজ সকাল 8টা থেকে বিকেল 3টের মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল থেকেই ক্রমাগত ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে মুম্বাই শহর এবং মেট্রোপলিটন এলাকায়। আবহাওয়া দপ্তর রত্নগিরিতে লাল সতর্কতা এবং মুম্বাই থানে, পালঘর ও কোঙ্কন এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। ভারত আজ ফারুকাবাদের 125 বছরের পবিত্র শ্রী গুরু সিং সাভা সাহেব ধ্বংসের জন্য পাকিস্তানকে তীব্র নিন্দা করেছে। ঐতিহাসিক এই গুরুদ্বারাকে ধ্বংস করার জন্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে 2-0 ব্যবধানে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: রাত 10টার বাংলা খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। রাত জাগা যে সমস্ত বন্ধুরা এখনও রয়েছেন তাদের সকলকে নিয়ে আরও একটি জলসাঘর। তো দূরে কাছের সব বন্ধুদের স্বাগত জানাই

0: 3492100 0348225 9648 থাকবে আপনার অপেক্ষায়। তবে শুরুতে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পর শুরু করবো আজকের জলশেখর।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

0: নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে রাজ্জাকা বন্ধুরা রয়েছেন, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা আমরা মানে আমি দেবী, আমার সঙ্গে রয়েছে সুমন। সুমন, আরও একটি জলসা ঘর বসে পড়েছি। স্টুডিওর ঘড়ি বলছে রাত 10টা বেজে 12 মিনিট হয়ে 15 সেকেন্ড। আচ্ছা সুমন, এমনটা কখনো মনে হয়েছে যে সচিন তেন্ডুলকার যদি অমিতাভ বচ্চনের মতন ওই রকম বেশ একটা ম্যাচও তার ভয়েস হতো, তাহলে আমরা একজন ক্রিকেটারকে মিস করতাম?
1: সেটা তো হয়তো করতাম, মানে হয়তো না করতামই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যখন সচিন তেন্ডুলকার কোনো একটি মাঠে 4-6 সমস্ত মারার পরে তখন যা কথা বলেন তিনি, সেই কথা যদি আমরা শুনি তখন তার মুখ দিয়ে যে আওয়াজ বেরোয় সেই আওয়াজটি নিয়ে আমাদের একটু কখনো কখনো একটু
0: একটু আক্ষেপের জায়গা রয়েছে আমাদের,
1: যে একটু যদি বলিষ্ঠ আওয়াজ হতো ওই রকম 4-6 মারার মতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো আমাদের, তাই না?
0: তো তেমনই একজন মানুষকে যেমন মনে পড়ছে, এই যে বাঁশিটি শুনছ নিঃশব্দ একাকি রাত গভীর, তোমার সঙ্গে কেউ নেই কিন্তু দূরে বাঁশি আছে আর তুমি আছো। তো এই মানুষটি যদি বাঁশি না বাজিয়ে অন্য কোনো পেশাকে পেশা হিসেবে গ্রহণ করতেন, করতেই পারতেন, কারণ এমন একটা পারিবারিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন যেখানে তার বাবা ভাবতেই পারতেন না যে আমার ছেলে বাঁশি বাজাবে, বরং বাবা চেয়েছিলেন ছেলে হোক কুস্তিগির। আজকের দিন তার জন্মদিন, 1938 সালের এলাহাবাদ, সেখানে জন্ম এই বাঁশি বাদকের। নিশ্চয় নতুন করে নাম বলে দিতে হবে না বন্ধুদের, কারণ তিনি আর কেউ নন, তিনি হলেন হরিপ্রসাদ চৌরাসিয়া।

0: 1938 সালের পয়লা জুলাই এলাহাবাদ শহরে তাঁর জন্ম। হরিপ্রসাদ চৌরাসিয়া পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি, অ্যাওয়ার্ড ফর হিন্দুস্তান মিউজিক, হিন্দুস্তানি মিউজিক, ইনস্ট্রুমেন্টাল ফ্লুট, এরকম অসংখ্য পুরস্কার সম্মানে ভূষিত হরিপ্রসাদ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার আজ জন্মদিন। আর জলসাঘরে আমাদের আড্ডার বিষয় আজকে কি?
1: রাতের রাগ।
0: রাতের রাগ আমরা শুনছি এই মুহূর্তে, ইয়ামান রাগে বাঁশি।

0: রাতের যে সমস্ত রাগের কথা আমরা শুনেছি, রাগ রাগিনী, তার মধ্যে ইয়মন অন্যতম একটি রাগ।
1: এবং সন্ধ্যেবেলায় এই রাগের সূচনা আমরা
0: সূর্য ডোবার পর, সূর্য ডোবার পর রাত আসছে, যখন ঠিক সান্ধ্যকালীন রাগ বলা যায়,
1: সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা।
0: তবে যে কোনো রাগের একটা তো নির্দিষ্ট চলন আছে, তো ইয়মনের চলনটা কেমন আমরা একটু শুনবো না?
1: অবশ্যই
0: দাও তাহলে শুনি।
2: আরে

বন্ধুরা, চাইছিলাম এর আগের চলনটা সহজ করে বুঝবার জন্য হিন্দি ফিল্ম সং আমরা আজকে নির্বাচন করে রেখেছি। তো চলুন, জগজিৎ সিংয়ের কণ্ঠে আমরা বহুবার শুনেছি গানটি, ইয়ামানের চলন দেখলাম, এবার যাব গানে।

0: জগজিৎ সিংয়ের গাওয়া গানটি শুনছিলাম। ফিল্ম সং রাগ ইয়ামানকে বোঝার জন্য আমার মনে হলো এটাই বোধহয় সহজ পন্থা। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন, কেমন আছো বলো?
1: খুব ভালো আছি। সেই 21 জানুয়ারির পরে আজকে আবার একসাথে আপনারা এলেন,
0: মাঝখানে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক সমস্যা গেছে, শেষ পর্যন্ত তো এসেছি।
1: যাই হোক, হ্যাঁ, তো আজকে যে বিষয়, রাতের রাগ, আমার এই মুহূর্তে মনে পড়ছে রাগ বাগেশ্রীর একটি মানে গানের কথা। মানে কি করে যে রাগ বাগেশ্রী যে এইসব গান তৈরি হয়েছে, মূলত আমি একটু স্বামীজির একটি কম্পোজিশনের কথা বলতে চাইছি।
0: স্বামী
1: বিবেকানন্দ, সূর্য নাহি জোর।
0: আচ্ছা আচ্ছা,
1: এই যে গানটা, এই গানটা কিন্তু রাগ বাগেশ্রীর উপর, রাগ বাগেশ্রী কাকি ঠাতের অন্তর্গত। এবার এই যে রাগ বাগেশ্রীর উপরে একটা গান তৈরি হলো, এটা ভক্তি গীতি। তাছাড়া আর একটা খুব সুন্দর গান রয়েছে শ্রদ্ধে গৌরীকৃষ্ণ মজুমদারের লেখায়, অনিল বাগচির সুরে আমি যে জলসা

0: করে অ্যান্টনি ফিরিঙ্গি।
1: এটা তো কোনো ভাগ্যশ্রী, তোমার কাফি নিয়ে কিছু মনে পড়ছে না? কাফি
0: কাফি নিয়ে, হ্যাঁ অবশ্যই কাফি নিয়ে তো মনে পড়ছে। যেমন একটা গান লিখো আমার জন্য, এই যে গানটা প্রতিমা মুখ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, এবং এই তাছাড়া শ্রী সত্যজিৎ রায় একটা ছবি করেছি যে হীরক রাজার দেশে, হীরক রাজার দেশে না সরি গোপী গায়েন বাঘাবাইনে, যে এক যে ছিল রাজা, যে এক যে ছিল রাজা গানটিও কিন্তু কাফির উপরে আসছে। তাছাড়াও যদি আমরা একটু
1: মথুরা বৃন্দাবন আর চলে যায় যদি ফাগুনের মরশুমে, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক ভক্তি গীতি কিন্তু কাফি ঠাটের উপর দাঁড়িয়ে, কাফি রাগাশ্রিত।
0: হ্যাঁ, যেমন একটা জায়গা একটা গানের কথা যেটা আমাদের রঙে চুনারিয়া, যে গানটা অনুপ জলোটার লাইভ কনসার্টে, সেখানে কিন্তু রাগ কাফিতে একটু একটা ছোঁয়া ছিল। আমি একটা গানের দুটো জাস্ট একটা কয়েকটা রাগের বা কয়েকটা রাগের না একটা রাগের দুটো গানের কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে রাগ খামবাজ। খামবাজের উপরে দুটো গানের কথা, একটা হচ্ছে ভ্রমরা কেন কথা কয় না, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, সচিন দেব বর্মনের সুর, গেয়েছেন সচিন দেব বর্মন। আর একটা গান হচ্ছে নির্জন সৈকতে সুধীন দাশগুপ্ত, রাত এখনো বাকি, এই যে রাত এখনো বাকি, এতে যে বাকি এই যে এই গানটা, এটাও কিন্তু রাগ খামবাজের উপরে। আর একটা হরিপ্রসাদ চৌরাশিয়ার হরিজির বাজনা নিয়ে তো কিছু বলার নেই, মানে আমার ছোটবেলার স্মৃতি প্রচুর রয়েছে তার বাজনা শোনার স্মৃতি, তার ছবি
1: শেষ করলে সেখানে আমি শুরু করি, কেমন?
0: খুব ভালো লাগলো,
1: তুমিও ভালো থেকো, খুব ভালো থেকো সায়ন।

0: সায়নের কথা রেশ ধরেই আমরা শুনছিলাম আশা ভোঁসলের গাওয়া গানটি। আসলে রাতের রাগ বললেই কোন কোন রাগের কথা মনে পড়ে সুমন? আমরা ইয়ামান দিয়ে যেমন শুরু করলাম,
1: কাফি রয়েছে,
0: কাফি রয়েছে, বাগেশ্রীর কথা বললো, দেখেছো জোড়া কথা,
1: আবার ঠিক
0: আমার মনে পড়ছে মালকোষের কথা,
1: দরবারি কানাড়া আছে,
0: হ্যাঁ দরবারি কানাড়া আছে। তো আমরা গিরিজা দেবীর একটি ঠুমরির টুকরো টপ্পা শুনি একটু।
1: এখানে আমরা রাগ কাফিতে গিরিজা দেবীর কথা শুনবো, কিন্তু সেটা হচ্ছে যে রাত্রি 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই কাফি রাগ গাওয়া হয়। তো এই সময়টা আমরা যে সময়টায় জলসাঘর করছি সেই সময়টা কাফি রাগ গাওয়ার জন্য উপযুক্ত। আর এখানে বলা হয় যে মানে জাতি সম্পূর্ণ সম্পূর্ণ, অর্থাৎ আরোহণ এবং অবরোহণে 7টা করেই সুর থাকে।
0: আচ্ছা, সম্পূর্ণ
1: সম্পূর্ণ দুটোতেই।
0: তো শুনি আমরা গিরিজা দেবীর টুকরো টপ্পার অংশ। ইচ্ছে করছে জানেন যে যতগুলো রাগ রাগিনীর কথা বলা হচ্ছে, রাত্রিকালীন যে সমস্ত রাগ সেই সমস্ত কিছু নিয়ে এটা দীর্ঘ রাত্রে কিন্তু কাটিয়ে দেওয়া যায়। ইয়ামান আছে, কাফি আছে, বাগেশ্রী আছে, দরবারি কানারা আছে, মালকোষ আছে। তো বিভিন্ন ক্ষেত্রে যদি ধরতে চাই, ধরো বাজনা দিয়ে যদি ধরতে চাই সুমন,
1: একদমই তাই,
0: সেতার আছে, শরদ আছে, সানাই আছে, বাঁশি আছে, আবার এদিকে সন্তুর আছে, আবার এদিকে তেমনি ভোকাল যদি ধরতে চাই তাহলে দেখো আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে সমস্ত বিশিষ্ট শিল্পীরা রয়েছে তারা যেমন রয়েছেন, তেমনই পাশাপাশি এই সুরগুলোকে নিয়ে বাংলা ছবির গান, হিন্দির গান, বহু গান কিন্তু গীত
1: রবীন্দ্রনাথের গান,
0: রবীন্দ্রনাথের গান, হ্যাঁ হ্যাঁ। আমাদের শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন? বন্ধু এসে বোধে চলে গেলেন, ভাবলেন কি না জানি আমরা শুনিয়ে দেব শক্ত কিছু, যে কারণে জানি না মাইক্রোফোনটা কেন এরকম আওয়াজ করছে মাঝে মাঝে। আমরা বরং গির্জা দেবীর টপ্পাতে আসি, কেমন? কারণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের, বিশেষত হিন্দুস্থানী সঙ্গীতের বিশিষ্ট শিল্পী হচ্ছেন গিরিজা দেবী। আচ্ছা বন্ধু আরও একবার এসেছেন, একই বন্ধু কি না জানি না, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দেবীদি।
0: হ্যাঁ নমস্কার,
2: সুমনদা
1: নমস্কার।
0: আপনি তো সর্বত্র বিরাজমান, মানে ধর্মেও আছেন, জিরাফেও আছেন, কৃষি প্রোগ্রামেও আছেন, শাস্ত্রীয় সঙ্গীতেও আছেন, বলুন। মজা করলাম, হ্যাঁ মজা করলাম, রণে বনে জলে স্থলে জঙ্গলে সর্বত্র আপনি রয়েছেন, আপনি রয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদের সঙ্গে। হ্যাঁ শুনতে থাকুন, কেমন শুনতে থাকুন আপনি, হ্যাঁ বলুন, কি বলবেন?
2: আজকে হচ্ছে আপনার রাগ নিয়ে আলোচনা, রাতের রাগ, জনস্বার্থের সকলের রাগ, ভালো জিনিস, জনস্বার্থের রাগ নিয়ে সকলের রাগ, আর আজকে হচ্ছে রাতের রাগ। এই রাগ নিয়ে যে গানটা জগজিৎ সিং গাইলেন বা শোনালেন আমাকে খুব ভালো লাগলো।
0: আচ্ছা ঠিক আছে।

0: আপনার আগে আমরা শুনছিলাম গিরিজা দেবীর টপ পাদব, একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি নওদা থানা থেকে গোবাটা হালদাবা নর্থ হালদাবা থেকে দিদি
0: বলুন।
1: আজ যে জলসা ঘর নিয়ে বসেছেন, ভালো অনুষ্ঠান করছেন, আমি শুনতে খেয়ে উঠলাম। এইবার জলসা ঘরে গান কয়েকটা, যেমন সন্ন্যাসী রাজা বয়ে শশীকান্ত দাজরা বাজা উল্টো পাল্টা মারতে চাঁটি, আবার আছে আপনার অ্যান্টনি ফিরিনি বয়ে আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, এই যে কতকগুলো গান, এত সুন্দর গান, এসব গানগুলো শুনতে খুব ভালো লাগে, বুঝলেন? তা এইটুকু বললাম দিদি, নমস্কার দেবেন,
0: ধন্যবাদ।
1: হ্যাঁ,
0: সঙ্গীত আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু দুটির সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেলাম না। যাই হোক, আমরা সবাই যে শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ এমন দাবি তো করতে পারি না। আচ্ছা, কে রয়েছেন আরো একজন বন্ধু? নমস্কার, কে রয়েছেন?
2: আমি অভির মণ্ডল,
0: বলুন। বলুন অধীর বাবু,
2: বলছি যে এই রাগের একটা শক্তি আছে নাকি, রাগের রাগ অনু রাগের উপর নির্ভর করে বৃষ্টি হয়ে যায় নাকি?
0: ঠিক বলেছেন, তাহলে নাকি বৃষ্টি আসে, মেঘ বৃষ্টি। এর আগে ইনি অনুষ্ঠান করেছেন, আপনিও, হ্যাঁ, এর আগে অনুষ্ঠান করেছি, শুনেছেন বোধহয়, শুনতে থাকুন কেমন।

0: কাফির আগে আমরা শুনছিলাম এতক্ষণ টপ্পা গিরিজাদেবীর কণ্ঠে। এবারে রাতের আর এক রাগে আসব। কি রাগ সুমন?
1: মালকোষ।
0: রাগ মালকোষ ভারতীয় মার্গসঙ্গীতের একটি অত্যন্ত প্রাচীন, গম্ভীর, জনপ্রিয় রাগের নাম হচ্ছে মালকোষ। ভৈরবী ঠাটের অন্তর্গত এই রাগটি একটা আধ্যাত্মিক মেজাজ রয়েছে, শান্ত আধ্যাত্মিক মেজাজ। এতে বলা হচ্ছে যে ঋষভ রে এবং পঞ্চম পা এই দুটো স্বর বর্জিত হওয়ায় এর জাতিকে বলা হয় ঔরব। পাঁচটি স্বরযুক্ত, একটু আগে যেমন তুমি বলছিল না সাতটি স্বরই এখানে রয়েছে, কিন্তু এক্ষেত্রে
1: পাঁচটি স্বর
0: মানে অনুপস্থিত।
1: আরোহ এবং অবরোহ দুটোতেই পাঁচটা করে স্বর, ঔরব

0: এর আগের নাম আবার হিন্দলম বলছি। হিন্দলম শুনলেই কেন জানি একটা দোলা বা একটা বয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার যেন কাজ করে। তো আমরা তাহলে শুনি একটু রাগ মালকোষের উপরে কি শোনা যায়। অজয় চক্রবর্তীর
1: আমজাদ আলী খান শুনি।
0: আচ্ছা আচ্ছা, বাহ।

0: আধ্যাত্মিক একটি আবহ যেহেতু এর আগের মধ্যেই নিবদ্ধ, সেক্ষেত্রে একেবারে আমাদের সহজ, একেবারে প্রান্তিক মানুষ যারা রবীন্দ্রনাথের গানের সঙ্গে পরিচিত, তারা কিন্তু সেই গানের মধ্য দিয়ে রাগটিকে চিনতে পারবে।
1: আমরা অনেকেই, আমরা যারা নিয়মিত সেইভাবে সঙ্গীত চর্চা করি না, তারা কিন্তু গানের মধ্যে দিয়েই রাগটাকে চেনার চেষ্টা করি বারে বারে।
0: শোনাই তাহলে।

0: রবীন্দ্রনাথের এই গান আমরা বহুবার শুনেছি সুমন,
1: একদম
0: এ তো বাংলা গান শুনলাম, কিন্তু হিন্দি ছবিতেও বৈজু বাওরা ছবির একটি গানের কথা এই প্রসঙ্গে মনে পড়ছে আমার, ঠিক এই রাগের ওপরেই সেই গানটি
1: নিবদ্ধ আছে। হ্যাঁ, 1952 সালে এই ছবি প্রকাশ পেয়েছিল।
0: আচ্ছা শুনি আমরা, ভারতভূষণকে মনে পড়ছে। মোহাম্মদ রফি

0: একজন শ্রোতা বন্ধুকে পেয়েছি। হ্যালো, কে রয়েছেন?
1: বহরপুর থেকে শুভজ্যোতি বরাদ্দ বলছি।
0: বলুন, অনেকদিন পর কথা হচ্ছে। নমস্কার।
1: হ্যাঁ, আজকে আমার কোনো অধিকারই নেই এই ধরনের অনুষ্ঠানে কথা বলার, কারণ আমি শাস্ত্রীয় সঙ্গীতের কিচ্ছু জানি না। কিন্তু আমি একজন শ্রোতা আর একজন গ্রহীতা, আর এই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত আমাকে কি দিয়েছে সেটা আমি জানি, এখনো দিয়ে চলি।
0: আচ্ছা,
1: কোন একটা সময় অল্প একদিন কোনোভাবে ধরা পড়তে যখন শুরু করলো, আজকে আমার মনে হয় আমার ফিজিশিয়ান এবং সাইকিয়াট্রিস্ট তো দায়িত্ব একসঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত মানে পালন করে
0: দেয়
1: একটা সেই রকম তার মন নিয়ে দিয়ে জিনিসটার সঙ্গে আমি যেটুকু সুযোগ হয় আপনারা অসাধারণ সুযোগ করে দিচ্ছে।
0: তবে দ্রব্যজ্যোতি বাবু, আমি বা সুমন কেউই এমন দাবি কিন্তু করব না যে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষজ্ঞ দুজন মানুষ, কিন্তু ভালো লাগে, চেষ্টা করি শেখবার, জানবার, খোঁজবার, আর যেটুকু খোঁজ পাই আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই।
1: সুমন বাবুর সঙ্গে এই ব্যাপারে আগে কথা
0: হয়,
1: সাধারণভাবে শ্রোতাদের মধ্যে একটা জ্ঞান নেই, তুমি একটা বিশুদ্ধ শ্রোতা হও,
0: দেখুন সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, তাই না?
2: বহুজন হিতায় বহুজন সুখায়,
0: আকাশবাণীর মোটোই হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। চলুন, এই সুখটুকু যদি আমরা আজকে রাতে ভাগ করে নিতে পারি সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি। কেমন, ভালো থাকবেন, নমস্কার।

0: যারা এই গান শুনলেন আশা করি দৃশ্যটাও চোখে দেখতে পেলেন। অদ্ভুতভাবে আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে রয়েছে এ রাগ। আর একজন বন্ধু এসেছিলেন, বোধ হয় চলে গেলেন নাকি, দেখি কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার, আমি বহরমপুর মানকুমারি থেকে বাবি বোস বলছি।
0: বলুন।
1: বলছি আপনি ওই রাতের রাগ বলতে আমার ওই সেই বেগম আক্তারের একটা গান আছে, যোজনা করেছে আর আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায়, গানটা খুব ভালো, গান খুব দারুণ লাগে গানটা।
0: আজকে পারবো না শোনাতে, মার্জনা চাইছি, কেমন? আজকে পারবো না। আচ্ছা, এবারে আমরা আসবো সুমন রাতের আর এক রাগে। বলতো কোন রাগ? মাত্র দুটি অক্ষর,
2: কাফি।
0: কাফি সকলে আমরা জানি 1947 সালের 15 আগস্ট, মানে 14 আগস্ট রাত্রি 12টার পর ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীনতা প্রাপ্তি হলো। ঠিক এই সময়ে যে রাগটা বাজিয়ে পণ্ডিত নেহরুর সামনে, যিনি স্বাধীন ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন, যে মানুষটি দিয়েছিলেন তার নাম জানো তো?
2: কোন মানুষ?
0: সেই যে বেনারসে থাকতেন যিনি,
2: ও
0: যার রাগ, যার সঙ্গীত শুনে ঘুম ভাঙত বাবা বিশ্বনাথের। তার গান, তার সঙ্গীত, তার বাজনা সবটাই কিন্তু নিবেদনের
2: একদম।
0: এবং এই যে কাফি রাগে তিনি রাত 12টায় সানাই বাজালেন, শোনাবো এবার।

0: সুমন, মূল সুরটিকে বজায় রেখে অনেকেই এই কাফি নিয়ে চর্চা করেছেন, হিন্দি গানে, বাংলা গানে। আমাদের খুব ভালো লাগা যে সমস্ত হিন্দি চলচ্চিত্র রয়েছে সেখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে কাফি রাগ। কাফি রাগের চলনের কথা বলবো না, চেনার জন্য আমার মনে হয় ঠিক আমাদের চেনা একটি হিন্দি ছবির গানে চলে যায়, নাকি?
1: গুলাম আলি।
0: গুলাম আলি, ঠিক আছে, আমরা শুনি।

0: সমান শরীর কাটা, কিন্তু বলছে 10:55:22। অনেক কিছু বলার ছিল, রাতের আগে আমরা বোধহয় মাঝামাঝি এসে পৌঁছেছি, পুরোটা তো শেষই করতে পারলাম না।
1: আমার তো মনে হচ্ছে শুরুতেই আটকে গেছি,
0: শুরুতেই আটকে গেছি। তো বন্ধুরা যদিও এসে অন্য অন্য কথা বলেছেন, কিন্তু আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে যতটা সহজ করে শাস্ত্রীয় সঙ্গীত, এই রাগরাগিনীর কথা সহজ করে পৌঁছে দেওয়া যায়। তবে সহজ কথা বলা নয় কো মোটেও সহজ,
1: ঠিক।
0: আর তবু ওই শেষ মুহূর্তে এসে আমার কিন্তু মনে হচ্ছে সমান যে কত কথা ছিল বলিবার, বলা হলো না।
1: একদম তাই।
0: আবার অন্য কোনো দিন খুলে বসবো এই পাতা। আজকের জলসা ঘর তাহলে এখানে ইতি টানি। যে বন্ধুরা রয়েছেন সঙ্গে, তারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের জলসা ঘর তাহলে এ পর্যন্ত।

0: আপনাদের সঙ্গে ছিলাম, আছি এখনো। আমি দেবী সরকার মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছে
1: সুমন চট্টোপাধ্যায়।
0: এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আপনারা তো জানেন সকাল 5:50 আমাদের অধিবেশনের শুরু, সকাল 6 অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন, 6:20 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 8 আপনার আমার শুভ সকাল। আগামীকালের বিষয়, বন্ধু হওয়া নয়কো সহজ। আপনাদের সঙ্গে থাকব আমি, দেবী। 9:05 হিন্দি এবং ইংরেজি খবর, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 1:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শোনা যাবে 1:30 থেকে। 2:20 রয়েছে না বলা বাণী, 3:00 এবং 3:05 খবর, 3:10 দিনান্তিকা, 3:40 মানে দিনান্তিকার পরেই রয়েছে বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, 6:00 হিন্দি খবর, 6:05 লোকগীতি, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, গ্রামীণ সংবাদ 6:35, 6:40 রয়েছে ভক্তিমূলক গানের নিবেদন, আজ সন্ধ্যায় 7:10, 7:30 এবং 8:10, 8:25 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান রয়েছে, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:40 আধুনিক গান, News@9 দিল্লি কেন্দ্র থেকে 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10:10 কথাও গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয়, না চাইতেই পাওয়া। আপনাদের সঙ্গে থাকবেন সাদাতুন নাজনীন। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সুমন, আকাশ বাতাস কেমন থাকবে, বৃষ্টি হবে নাকি গরম ভ্যাপসা?
1: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ 7 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
0: তাহলে যারা বাইরে বেরোবেন একটু সাবধানে বেরোবেন, একটু সতর্ক থাকবেন যারা মাঠে কাজ করেন, কারণ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। সকলকে বলবো সাবধানে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও মনে করিয়ে দিই, আগামীকাল আমাদের অধিবেশন শুরু কিন্তু 5:50। আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করব আমরা। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:01। আজকের অধিবেশন এ পর্যন্তই, আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:50। ভালো থাকবেন সকলে, নমস্কার, শুভরাত্রি, জয় হিন্দ।